দামি জিনিস। সেই ঘর থেকে রাজপুত্র আর তার বন্ধু প্রচুর মণিমাণিক্য নিয়ে নিজেদের রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তাহলে নটে গাছটি মুড়লো, আপনাদের ইচ্ছে পূরণ হলো তো? রাজা রাজকন্যা মানে রাজপুত্র রাজকন্যা রাক্ষসী সবাই ছিল আজকের এই রূপকথার গল্পে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম উৎপলা সেনের কণ্ঠে গানটি, রাজার রাজা ওগো তুমি। যাই হোক, আজকে এই রাজপুত্র, রাজকন্যা, রাক্ষসী ইত্যাদি প্রভৃতির গল্প, রূপকথার গল্প এই পর্যন্তই। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপে আর মেসেজে। আপনার এবং আমার নতুন বন্ধুদের অপেক্ষায় রইলাম 9903652992 এই নম্বরে। চলে তো এসেছেন অনেকেই, একবারে প্রথমে বরং মেসেজটা দেখি। হ্যাঁ, সুরের আবেশ দিল আজ স্নিগ্ধতার এই ছোঁয়া, হৃদয়ে আজ রোদ্দুর মাখা চাই উঠল ধোঁয়া, আবির মাখা রোদ্দুর আজ।

রঙিন ফুলে ফুলে গানের খেয়া ভিড়ল এসে হৃদয় সাগর কূলে। প্রাণ আজ হারাতে চায় দিগন্তের এই টানে, সুরের নেশা লাগলো আজি অবুঝ এই প্রাণে। হৃদয় পাখি উঠল গে ভোরের গানে গানে। বেশ, হৃদয় পাখি গানে গানে গেয়ে উঠল, দারুণ দারুণ। লিখেছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। একটা কথা খুব মজার লাগলো পায়েল, রোদ্দুর মাখা আজকে 5:39 হয়ে 15 সেকেন্ড, বাইরে রোদ্দুর মাখা বুঝি জানি না, এর মধ্যে চায়ের ধোঁয়া উঠে গেছে তোমার কাছে, বাহ অসাধারণ, থ্যাংক ইউ, গুড মর্নিং লেখার জন্য। আচ্ছা, এবার কে লিখছেন দেখি, হাওড়া থেকে রঞ্জন। গুড মর্নিং দিদিভাই, আপনাকেও গুড মর্নিং। আমি এখন দীঘার সমুদ্রের ধারে বসে দাদা ও বৌদির সঙ্গে চা খাচ্ছি, কিন্তু সঙ্গে রেখেছি চিরন্তনী। বাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি দাদা বৌদি সবাই মিলে চা, দীঘা আর চিরন্তনী, অসাধারণ কম্বিনেশন, থ্যাংক ইউ। এবার কি লিখছেন, গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর্ষনা, থ্যাংক ইউ, গুড মর্নিং। হ্যাঁ, অনেকদিন বাদে রূপকথার গল্প শোনালাম, আমাদের স্টকে থাকলেও সবসময় শোনানো হয় না, নানান রকম বিষয় থাকে। তো আজকে আপনাদেরই মধ্যে এক বন্ধু অনুরোধ করেছিলেন, তাই আজকের এই রূপকথার গল্প। দেখি এরপর কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, শনিবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। আজ রূপকথার গল্প আর গানের ডালি খুব ভালো লাগলো। আজ স্বামী বিবেকানন্দ তিরোধান দিবস, মন খারাপের দিন, আসুন আমরা সবাই মিলে এই মহান যুগপুরুষকে অন্তরের শ্রদ্ধা আর প্রণাম জানাই। মানব কল্যাণে স্বামীজির দেখানো আদর্শকে পাথেয় করে এগিয়ে চলব আজ পূর্ণ ভোরে এই শপথ। সুপ্রভাত। অ্যাকচুয়ালি জানেন তো, যে মানুষকে আমরা মনে রাখি, যাকে আমরা মনীষী বলি, মহামানব বলি, যার কর্মপ্রবাহ এবং তার চিন্তাধারা আজও প্রবহমান, এই মানুষটি কখনো না তিরোধান হয় না এদের। তাহলে যে আমরা কি করে পথ চলব তা খুঁজে পেতাম না, আমরা দিশেহারা হয়ে পড়তাম। তাই স্বামীজি চিরকাল আমাদের মধ্যে জাগরিত হয়ে থাকবেন, তিনি এভাবেই আমাদের পথ দেখাবেন, এভাবেই বলবেন, চরৈবতি চরৈবতি।

এবারে একটু হোয়াটসঅ্যাপে যাই মেসেজ থেকে, দেখি কে কে লে বাবা অনেক অনেক এসে গিয়েছে। হ্যাঁ, পড়তে শুরু করে দিই। 5:41 প্রায় 42 মিনিট চটপট পড়তে শুরু করি। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, ছুটে চলায় জীবন রথের সারথি আমার এই মন, সুগম পথের হদিশ পেতে চিরন্তনের গল্প গান করি শ্রবণ। বাহ, ছোট্ট করে সুন্দর করে লিখেছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। সুপ্রভাত আপনাকেও। এরপর লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি বিবেকনগরতে মাথানিস এবং পশ্চিম মেদিনীপুর থেকে। বিশেষ দিনের রূপকথার কথা, শনিবারের ভোরে চিরন্তন ভালোবাসায় চিরন্তনীর দোরে, জাতীয় সমবায় দিবস, স্বামীজিকে হারানো, রূপকথার গল্প দিয়ে মধুর আসন ভরা আসর ভরানো, রাজারানী রাজপুত্র পক্ষীরাজে চড়া, রূপকথার উত্তেজনায় গল্প গাথা ভরা, আমরা ভালোবাসার টানে বেঁধে পেতে থাকি, সব দিন সবসময় বেতারের সাথে থাকি, ভক্তিমূলক গানে সুধায় চিরন্তনী আজ, সুধাকণ্ঠীর বাণী সুধা থাকুক মোদের মাঝ, অস্থিরতায় সঠিক পথ দেখাও তুমি জানি, চিরন্তনী তোমা পরে তাই তো ভীষণ ঋণী, বন্ধু তুমি নতুন নতুন ভাবনার দিয়ে দিশা, ঘোচাও তুমি আমাদের সকল অমানিশা। খুব সুন্দর করে লিখেছেন। আর আপনি এত সুন্দর করে লেখেন আমাদেরও, মানে আপনি শুরুতে শেষে দুভাবেই লেখেন, তো তাই জন্য আমাদের না কেমন, আপনার নামটাই হয়ে গেছে টোটালি অরিজিৎ দাস অধিকারী, সেঁজুতি বিবেকনগর, তেমাথানিস এবং পশ্চিম মেদিনীপুর, মানে পুরোটাই যেন আপনার নাম। থ্যাংক ইউ, গুড মর্নিং। আচ্ছা, এবার কি লিখছেন দেখি, শুক্রবার শনিবার রবিবার ভোরের আলো।

জাগে চিরন্তনীর ডাক, মোটিভেশনের গল্পে জেগে ওঠে জীবনের প্রতিটি পথের বাঁক, আশার প্রদীপ জেলে শেখায় হার মানা নয় কখনো শেষ কথা, সংগ্রামের মাঝেই লুকিয়ে থাকে আগামী দিনের সেরা ব্যাখ্যা। আচ্ছা, স্বপ্নকে সাহসের ডানায় ভর করে এগিয়ে চলার আহ্বান, এগিয়ে চলার দেয় আহ্বান, চিরন্তনীর প্রতিটি ভোর যেন জীবনে নতুন দিশার জয়গান। লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। থ্যাংক ইউ। একদম, আপনারা তো প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকেন, প্রত্যেক শুক্র শনি রবি, এবং আমাদের কাছে অ্যাকচুয়ালি মোটিভেশন আপনারাই। আপনাদের জন্যে গল্প শোনানো ভালো লাগে জানান, কী কী শুনতে চান তাও জানান, সেটা আমাদেরকে সত্যিই সমৃদ্ধ করে। এবার কি লিখছেন শুভ সকাল দিদিভাই, রাজপুত্র কি রাক্ষসী, রাজপুত্র রাক্ষসী, ও আচ্ছা, রাক্ষসীর গল্প ভালো লাগছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে, শুভ সকাল। বেশ, এবার কে লিখছেন নিবেদিতা সেন শ্যাওড়াভুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শনিবারে চিরন্তনীতে গান ও নতুন গল্প শুনছি, রাজপুত্র রাক্ষসীর গল্প সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয়। দুপুরবেলা মার কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনতাম, কোনোদিনই আমি এসব মহাকাব্য পড়িনি, এই অভ্যাস থাকার জন্য বড় হয়ে গল্প উপন্যাস পড়ার আগ্রহ বাড়ে, আজও তাই আপনার গল্প মন দিয়ে শুনছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গুড মর্নিং। এরকম করে গল্প শুনতে সত্যি সত্যি আমাদের সবারই খুব ভালো লাগে। আসলে না, ছোট্টবেলায় এই গল্প শোনাগুলোর অনেক রকমের উপকার, মানে কল্পনা প্রবণতা বাড়ে, নিজের মধ্যে তার একটা আমরা যে এখন বলি ইনোভেটিভ পাওয়ার, সেটা আসে, নতুন নতুন অনেক ভাবনা চিন্তা আসে। এই জন্য সব ছোট্টদের, শিশুদের এই রাজকন্যা রাজপুত্র ইত্যাদি ইত্যাদি গল্পগুলো শোন, মানে যেখান থেকে ঠাকুরমা ঝুলি ঠাকুরদা ঝুলি ইত্যাদি, আমিও সেখান থেকেই শোনাচ্ছিলাম গল্পটা, এগুলো খুব জরুরি, খুব জরুরি। কি আছে কি নেই জানি না, কিন্তু কল্পনায় সবাই আছে, এটা থাকা ভীষণ জরুরি। এবার কি লিখছেন সুপ্রভা দিদিভাই, আমাদের ছোটোবেলায় রূপকথার গল্প শুনলে মনের ভিতর একটা ভয় কৌতূহল হতো, রূপকথার গল্পে যত সামনের দিকে এগিয়ে যায় ততই শিহরণ লাগে, দারুণ লাগলো আজকের গল্প। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। সুপ্রভাত, সেই আপনি অত দূরে থেকেও একেবারে আমাদের কাছটিতে আছেন, এই কলকাতায় এই আকাশবাণীতেই আছেন, এরকম একটা মনে হয়। খুব ভালো থাকুন, কেমন, আমরা তো গল্প নিয়ে আসি, আগামীকাল আপনাদের কাছে গল্প শোনাতে আসবেন চিরন্তনীতে উজ্জ্বল ভট্টাচার্য। আর এবারে চিরন্তনীকে লিখছেন এফএম রেনবো ইন্দ্রাণীদি, আপনি আসবেন বলে ভোর ভোর এফএম রেনবো সেন্টারটি দিলাম আমি খুলে। আচ্ছা, আপনার মধুর কণ্ঠে মন তো মোর কাড়ে, তাই অঞ্জলি লই চিরন্তনীর দ্বারে। বাহ, এলাম আমি সুদূর থেকে, যাহার মধ্যে কে বজবজের মধ্যে আমার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস মোর উৎপলাদক নাম। দিদিভাই সুপ্রভাত। বাহ, দারুণ সুন্দর, ছন্দে ছন্দে খুব সুন্দর লিখেছেন। সুপ্রভাত, সুপ্রভাত, খুব ভালো থাকুন, আমরা এরকম গল্প নিয়ে সকালবেলা আপনাদের মন ভালো করিয়ে দেওয়ার চেষ্টা করি, আপনাদেরও সারাটা দিন খুব সুন্দর করে কাটুক, খুব ভালো থাকুন। এবার কে লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, শনিবারে চিরন্তনী, আজ রাজপুত্র রাক্ষসের গল্প শুনছি, রূপকথার গল্প কার না ভালো লাগে। তাই তো, সুন্দর সুন্দর গান শুনছি আর উপস্থাপনাও অসাধারণ, ভালো থাকবেন। শেষ পর্যন্ত আছি মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, আমাদের নিয়মিত শ্রোতা, আপনাকেও জানাই সুপ্রভাত। সুপ্রভাত, চিরন্তনীর আসরে রূপকথার গল্প সুকণ্ঠী ইন্দ্রাণী ম্যাডামের উপস্থাপনায় ভালো লাগলো, সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি, আপনিও খুব ভালো থাকবেন। সুপ্রভাত, এই যখন অনেকটা দূরে, মানে এই দেখুন কলকাতা আকাশবাণী কলকাতার মধ্যে বসে, একেবারে ইডেন গার্ডেন্সের পাশে বসে যখন গল্প শোনাতে বসি, মনে মনে তো অনেক দূরে চলে যাই গল্পের সঙ্গে সঙ্গে, আর তারপর যখন আপনাদের লেখাগুলো আসে, বিশ্বাস করুন আমি এই মুহূর্তে একদম মনে মনে জলপাইগুড়ি ঘুরে এলাম। খুব ভালো থাকবেন আর প্রত্যেক দিন আমাদের সঙ্গে থাকবেন। গুড মর্নিং ইন্দ্রাণী দিদি, আমি চিরন্তনীর আসরে বসে দারুণ মজার গল্প শুনছি, বেশ ভালো লাগছে। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র, থ্যাংক ইউ। আপনি সুদূর মহারাষ্ট্র থেকে আমাদের চিরন্তনীর একেবারে নিত্যসঙ্গী, প্রত্যেকদিন সঙ্গে থাকেন, খুব ভালো লাগে।
আচ্ছা, আপনার এই প্রসঙ্গে মানে সবাই

নিজেই বলছি, আমার সব শ্রোতাদেরই বলছি, আপনাদের যদি এরকম গল্প জানা থাকে ছোট্ট করে, খুব ছোট্ট করে, একদম ছোট্ট করে, মানে যত ছোট সম্ভব মূল গল্পের কথাটা এরকম বলে কিন্তু পাঠাতেই পারেন। হ্যাঁ, আমরা পড়ার চেষ্টা করব, কারণ বেশ অনেকটা সময় নিয়েই তো আমরা আপনাদের লেখাগুলো পড়ি। আর

কনক কুমার এবং পদ্মকলির গল্প শুনে মন ভরে গেল। এইরকম গল্প মাঝে মাঝে শোনাবে দিদি ভাই, গরমে আর রোদে কঠিন অবস্থা, বৃষ্টির দেখা নেই। হ্যাঁ সে কি, লিখেছেন দণ্ডবাদ প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। বৃষ্টির দেখা নেই, আমরা তো প্রায় ভেসে যাচ্ছি। নেহাত আপনারা অনেকটা ওপরে থাকেন, নাহলে ভেসে ভেসে আপনাদের ওখানেই চলে যেতাম। দার্জিলিংয়ে বৃষ্টি নেই, কি কাণ্ড। যাই হোক, মানে লিখেছেন খুব ভালো লাগলো, আর প্রার্থনা করি আপনাদের ওখানে বৃষ্টিটা একটু যাক আমাদের এখান থেকে মাঝে মাঝে। গরম এখানেও আছে কিন্তু বৃষ্টিও আছে। এবার কে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, বেশ ভালো লাগলো দিদি, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে। সুপ্রভাত আপনাকেও, কথা রাখলেন, ধন্যবাদ। পুরুলিয়া থেকে সুশান্ত, কথা রাখার চেষ্টা করি সবসময়ই, অনেকের অনেক কথা তো একটু হয়তো দেরি হয়। খুব ভালো লাগলো, আপনার ইচ্ছে পূরণ হয়েছে জেনে আপনি আবার জানিয়েছেন, তাই জন্য সঙ্গে থাকবেন রোজ, প্রত্যেক শুক্র শনি রবি। সুপ্রভাত মিষ্টি দিদিমণি, খুব খুব ভালো লাগলো গল্পটি। রূপকথার গল্পের মধ্যে হারিয়ে গেলাম কিছুক্ষণ, পৌঁছে গেলাম যেন সেই শ্বেতপাথরের প্রাসাদে। ছলনাময়ী পদ্মকলির উপযুক্ত শাস্তি হয়েছে, রাজপুত্র আর তার বন্ধু প্রাণে বেঁচে গেলেন, মনটা স্বস্তি পেল। আসলে সত্যেরই জয় হয় শিবপ্রাসাদ। সুপ্রভাত, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি জানেন, এই গল্পগুলোর মধ্যে দিয়ে না আমাদের ছোট্টবেলাতেই একটা এথিক্সের, একটা নীতিবোধের শিক্ষা দেওয়া হতো, কি করা উচিত, কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়। এই যে ঔচিত্যবোধ, এই ঔচিত্যবোধ শিখতাম আমরা কল্পনা প্রবণতার সঙ্গে সঙ্গে এই রূপকথার গল্পগুলোর মধ্যে দিয়ে। সত্যে জয় হয়, অন্যায় যে করে তার শাস্তি হয়, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, 51 না, এবার কিন্তু কথা কমাতে হবে, শুধু পড়তে হবে। শুভ সকাল ইন্দ্রানিধি, আজকে এই শুভ সকাল চিরন্তনীতে তোমার রূপকথার গল্প শুনে আমার ঠাকুমার কথা মনে পড়লো। তাই তো হয়, ঠাকুরমার ঝুলি তো তাই জন্যেই। ছোটোবেলায় আমাদের এরকম গল্প বলতেন, আমরা বলতাম, তারপর খুব ভালো লাগলো গল্পটা। ভালো থেকো, সকলের দিনটা সকলের ভালো যাক। পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগরদিঘি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, আপনাকেও শুভ সকাল, সারাদিন আপনার খুব ভালো কাটুক। নমস্কার ইন্দ্রাণী দিদি ভাই, রূপকথার গল্পে ছোট্টবেলা ফিরিয়ে দিলেন, অজস্র ধন্যবাদ। তখন আমরা সন্ধেবেলায় চাদরে মুড়ি বেঁধে গল্পকথা শুনতে শুনতে মুড়ি খেতাম, বাহ অসাধারণ, মানে দারুণ এক নস্টালজিয়া। সকলকে ভালোবাসা জানাই, সুধীর কুমার দে, কার্জুরি ডাঙ্গা, কেন্দুয়া দিহি, বাঁকুড়া। অনেক ধন্যবাদ, সুপ্রভাত আপনাকে। সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে। আজ চিরন্তনীতে শুনলাম অপূর্ব সুন্দর একটি রূপকথার গল্প ও গান। আজ আমাদের বীর সেনাপতি স্বামীজির প্রয়াণ দিবস, সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম জানাই স্বামীজির শ্রীচরণে। খুবই ভালো লাগলো দিদি ভাই, সুন্দরভাবে রূপকথার গল্প পরিবেশনা। সবাই খুব ভালো থাকবেন, আপনাকেও সুপ্রভাত, খুব ভালো থাকবেন। আর লিখছেন, শৈশব নাড়া দিল জলপাতার প্রাতে, সুন্দর ভিতর সুন্দরতার ভিতর অসুন্দর ভীষণ ভয়ঙ্করী, সুন্দর চিরায়ত সুন্দরী থাক, তাহলেই বিশ্বাস অটুট থাকে। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, সুপ্রভাত। রাত্রি শেষে ভোরে শনিবারের চিরন্তনী, শুভ সকাল ঘুম ভাঙানো চিরন্তনী, রাজ রাজপুত্রের রূপকথার গল্প ভালো লাগলো। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া, গড়হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর। একদম আপনাকেও জানাই সুপ্রভাত, সারাদিন খুব ভালো কাটুক। এরপর লিখছেন কে, সুপ্রভাত রাজকুমার, কনক কুমার ও রাক্ষসী কনকলতার রূপকথার কাহিনী অবলম্বনে। আচ্ছা, আজ বিশ্বকাপের খেলা দেখলাম, বেশ উচিলদহ কাচারিপাড়া থেকে নিখিল কুমার, নিখিল রাউত, মায়া রাউত। বেশ, আর রাজকুমারীর নাম ছিল পদ্মকলি। তো যাই হোক, এই গল্পটা শোনাচ্ছিলাম, এরকম গল্প মাঝে মাঝে তার মানে আপনাদের শোনাতে হবে, বুঝতে পারছি। সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, ওয়েদারের হাত থেকে গলার কন্ট্রোল মুক্ত পরিষ্কার বোঝা যাচ্ছে। চিরকাল কি আর ওয়েদারের কন্ট্রোলে থাকবে।
শিশুদের গল্পে ফাটে নিমগ্ন করতে পারলে ফোনের নেশা কমবে। একদম ঠিক বলেছেন এটা আপনি। সাধন ঘোষ, মধ্যমগ্রাম, কলকাতা। হ্যাঁ একদম। কি জানেন, আমার না মাঝে মাঝে মনে হয়, দেখুন এই যে ছোট বাচ্চারা যখন খেলাধুলো করে এখন খেলে, অবশ্য ঘরেও অনেকে খেলে, তবুও যেখানে যেখানে আপনার মতো এরকম একটুখানি জায়গায় বাচ্চারা খেলে বাড়ি ফিরছে, তখন যদি তাদের একটা জানিস তো কী হয়েছিল বলে

একটা রকম ছোট্ট করে বড়রা রূপকথার গল্প, মানে বড় দাদু দিদা যারা, তারা যদি একটুখানি এরকম গল্প টল্প শুনিয়ে দেন, মনে হয় ওরা ওই আমরা বলি না কথায় কথায় ওরা একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে, এই ডাইভার্শন থেকে বোধ হয় ওদের আবার ফিরিয়ে আনা যাবে এই গল্প কাহিনীতে, কল্পনা প্রবণতা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আবার একটুখানি দেখছি মেসেজে অনেকে জানিয়েছেন, চট করে পড়েনি, আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি ঢাকুরিয়া, থ্যাংক ইউ। আন্দুল হাওড়া থেকে, প্রদীপ পাল, আমাদের এখানে ঘন মেঘ করে আছে, আজকের গল্প দারুণ লাগলো, থ্যাংক ইউ, গুড মর্নিং। মেঘ তো করেই আছে, তাই তো ভাবছি কোথায় রোজ্জ্বল মল, দেখা যাক। গুড মর্নিং ইন্দ্রাণী দিদি ভাই, ভুলু সাহা, ছোট্টবেলায় ফিরে গেলাম, ভালো লাগলো। তাই তো, রূপকথা মানেই ছোট্টবেলায় ফিরে যাওয়া, এত একটা সুন্দর নস্টালজিয়া রূপকথাকে ঘিরে। আমরা অনেক রকম গল্প শোনাই, দেখি আমি কখনো কখনো চেষ্টা করব একটু দিদি রূপকথার গল্প শোনানো যায়, কেমন? লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি, হোয়াটসঅ্যাপ করেছেন, চিরন্তনীর গল্পগুলোর সাথে দিনের শুরু করলে সারাদিন আনন্দে কাটে, উনি অবশ্য লিখেছেন সানন্দে কাটে, বাহ। চিরন্তনী পরিবারের সকলকে আন্তরিক ধন্যবাদ, আলপনা মণ্ডল, কলংপার, আসাম, আহা, এই তো, থ্যাংক ইউ, গুড মর্নিং, আপনার সঙ্গে একটু মনে মনে আসাম ঘুরে এলাম। মানুষ ভ্রমণের মতন অসাধারণ ভ্রমণ বোধ হয় আর কিছু হয়ই না, মুহূর্তের মধ্যে এখান থেকে ওখানে চলে যাওয়া যায়। যাই হোক, আজকে কিন্তু সময় একেবারে শেষ, আমার পরে চলে আসছে এবার সমক, ভোরাই নিয়ে নমস্কার কলকাতা নিয়ে, আর আগামীকাল চিরন্তনীতে আপনারা গল্প শুনবেন উজ্জ্বল ভট্টাচার্যের কাছে। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, কেমন? এখন বন্দে মাতরম শুনে শেষ করি আজকের মতো চিরন্তনী।

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সাথে কথায় এবং গান নিয়ে থাকব সকাল সাতটা পর্যন্ত। আর আজকে কথা হবে কি বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় আমাদেরকে ইতিহাসের কথা বলবে। মানভূম মল্লভূম বরাভূম, বাংলার এক উপেক্ষিত প্রান্ত দেশ, পুরুলিয়া জেলার রুক্ষ লাল মাটি আর শুষ্ক পাহাড় টেলা কত শত ভুলে যাওয়া ইতিহাসকে চাপা দিয়ে রেখেছে এই অঞ্চলে। এই অঞ্চল ভাদু টুসু ছৌয়ের যেমন দেশ, তেমনি বৌদ্ধ জৈন লৌকিক ধর্মের বহু বিবর্তনের সাক্ষী। আজকে এই বঙ্গভূমিতে জৈন ধর্মের কিছু ইতিহাসের কথা আপনাদের কাছে তুলে ধরব। আসলে এই বজ্রভূমির কৌমজন খ্রিস্ট জন্মেরও প্রায় 600 বছর আগে বর্ধমান মহাবীরকে নির্গ্রন্থি দেখে তার পেছনে কুকুর লেলিয়ে দিয়েছিলেন। যেই পাপ তারা করেছিলেন, রার বঙ্গের ঈশ্বর প্রান্তর ভূমিতে সড়াক নামের এক বাঙালি জৈন সম্প্রদায় আছে, তারা যেন সেই পাপস্খলন করে চলেছেন। বাংলা দেশে বঙ্গদেশে জৈন ধর্মের বিবর্তনের ইতিহাসের কথা আজকে একটু একটু করে আপনাদের জন্যে

আমরা কথাই আছি, আছি গানে, আছি জৈন ধর্মের, বাংলাদেশে জৈন ধর্মের কিছু বিবর্তনের কথায়। প্রাচীন বাংলায় বৈদিক ধর্মের বারবারন্তকে রুখে দেওয়ার জন্য বৌদ্ধ ধর্মের প্রভাব বহুল আলোচিত হলে জৈন ধর্ম যে বাংলায় এক পাকাপোক্ত জায়গা করে নিয়েছিল সেইখানে উদাহরণ আমরা পাই দামোদর, কুমারী, সুবর্ণরেখা, কংসাবতী নদী উপত্যকার প্রত্নক্ষেত্রগুলিতে। এবং বাঙালি যে জৈন সম্প্রদায় যার নাম সরা, এক বিস্তৃত প্রায় জনগোষ্ঠী, সংস্কৃত শ্রাবক শব্দ থেকে যা এসেছে। এই শ্রাবক শব্দটির অর্থ তীর্থঙ্করদের উপদেশ যারা শ্রবণ করতেন। এবং এই সরাকদের সন্ধান করতে গেলে আমাদের ইতিহাস সন্ধান করতে হবে যে কিভাবে এই সরাকরা জৈন ধর্মকে নিয়ে রয়ে গেলেন একেবারে রার বঙ্গে। জৈনদের এক অতি পবিত্র তীর্থভূমি পরেশনাথ পাহাড়। জৈন বিশ্বাস অনুযায়ী এখানে 22 জন তীর্থঙ্কর তপস্যা করেছিলেন। রার অঞ্চলে মহাবীর যখন ধর্মপ্রচারে এলেন তখন এই অঞ্চলের আদি বাসিন্দারা ছিল নিষাদ সংস্কৃতির অনুসারী। আদিম সংস্কৃতি প্রকৃতিবাদের সাথে জৈন ধর্মের অহিংসা এবং কৃচ্ছ সাধনের কোনো বিরোধ যখন থাকল না তখন মানভূম, বরাভূম, মল্লভূমি জৈন ধর্ম সহজেই বিস্তার লাভ করেছিল। এবং এইভাবে আমরা যদি দেখি যে দ্বিতীয় লৌহাচার্য ভদ্রবাহু পুনর্বর্ধনের বাসিন্দা এবং সরাক সম্প্রদায়ের মানুষ, সেইখান থেকেই কিন্তু আমরা দেখতে পাই যে জৈন ধর্ম বাংলাদেশে বিস্তার করছে। ভদ্রবাহুর এক শিষ্য গোদাস, তিনি গোদাসগণ নামে জৈন সম্প্রদায় তৈরি করেন। তাদের স্থানভেদে 4টি শাখা ছিল। এই যে তমলুক বা তাম্রলিপ্ত ইতিহাসে যার নাম পাই তাম্লিত্তীয় নামে বা তাম্রলিপ্তক নামে, আর ছিল কোটিবর্ষীয় যা এখন দিনাজপুর কোটিবর্ষীয়, আর ছিল পুণ্ডবর্ধনীয় সেটি বগুড়া জেলায়, এবং ছিল দাসী খড়বটিক যা মানভূম এবং পুরুলিয়া। এই 4টি জায়গায় 4টি শাখা যখন বিস্তার লাভ করল বাংলায় জৈন ধর্মের রমরমা শুরু হলো এদের হাত ধরে। আজকে এই বঙ্গদেশে জৈন ধর্মের ইতিহাসের কথা একটু তুলে ধরব আমি অর্পিতা প্রভাত বিনায়।

এই যে কথা বলছিলাম জৈন ধর্মের বাংলাদেশের কিভাবে রমরমা হলো সেই গল্প কথা, বোধিসত্ত্ব বদন কল্পলতা অনুযায়ী চতুর্থ সাধারণ পূর্বাব্দে পুনর্বর্ধনের জনপ্রিয় ধর্মমত ছিল জৈন ধর্ম। এমনকি সপ্তম সাধারণ অব্দে হিউয়েনসাং যখন পুনর্বর্ধন এবং সমতাটে এসেছিলেন, সেখানে এসে কিন্তু তিনি দিগম্বর জৈনদের দেখা পেয়েছিলেন। এই পুনর্বর্ধন যেটা বলছিলাম, যে বগুড়া জেলা পাহাড়পুরে পঞ্চম সাধারণ অব্দের গুপ্ত তাম্রশাসনে বটগোহালি গ্রামের জৈন মঠে দানের উল্লেখ পাওয়া যায়। এরপর আমরা যদি দেখি যে অনন্তবর্মণ চোর গঙ্গদেবের রাজত্বকালে 1078 সাধারণ অব্দে দক্ষিণ পশ্চিমবঙ্গ দখলের পর জৈনদের প্রতিপত্তি অনেকটাই বাড়ে। চোর গঙ্গদেব যেহেতু ছিলেন নিজে জৈন, প্রচুর জৈন মন্দির এই সময়ে নির্মিত হয়েছিল। এবারে আসা যাক সেই সরাক প্রসঙ্গে। ভদ্রবাহু সরাক সম্প্রদায়ের মানুষ যদি হন, তার প্রাচীনত্ব নিয়ে সন্দেহ থাকে না। এই সরাক সম্প্রদায়ের লোকেরা কঠোর নিরামিষাসী এবং বিভিন্ন তীর্থঙ্করদের নাম অনুসারে গোত্র ধারণ করলেও মূলত এরা পার্শ্বনাথকে পুজো করে। পুরুলিয়ার প্রাচীন বাসিন্দা সরাকগণ বহির্বঙ্গ থেকে এসে বরাকর এবং দামোদর নদের উপত্যকায় শিখরভূম এবং পঞ্চকোট এই দুটি গণরাজ্য গড়ে তুলেছিল। এখনও সেই পঞ্চকোটের জৈন মন্দিরের

ধ্বংসাবশেষ কিন্তু আমরা দেখতে পাই গড় পঞ্চকোটে। যদিও প্রত্নতাত্ত্বিক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিগ্রহণে রয়েছে, কিন্তু ঠিকভাবে সেই জৈন মন্দিরগুলোর সংরক্ষণ কিন্তু এখনও হয়নি। পরে একটি রাজ্য হয়েছিল শিখরভূম, আর রাজধানী ছিল পঞ্চকোট। এই পঞ্চকোটই এখন কিন্তু গড় পঞ্চকোট নামে রয়েছে, অনেকেই সেখানে বেড়াতে যান। মূলত এই সড়াকরা ছোট নাগপুর মালভূমি অঞ্চলের লোহা গালানো তামার ব্যবসা করত। সেখানে ওই অঞ্চলে দুটি বিখ্যাত তামার খনি ছিল, তামাজুরি তামাখুন, এবং নদীপথে তৈলকম্প বা তেলকুপি বন্দর হয়ে তাম্রলিপ্ততে চলে যেত। এইভাবে তারা ব্যবসা বাণিজ্য করত। এদের হাত ধরেই জৈন ধর্মের সেই আমলে প্রসার লাভ করেছিল।

আমরা কথায় আছি বাংলাদেশে বঙ্গদেশে জৈন ধর্মের ইতিহাস নিয়ে। এই যে সরাক সম্প্রদায়ের লোকেদের কথা বলছিলাম এবং সেকাল থেকে এ পর্যন্ত যার ইতিহাসের মধ্যে আমরা যদি দেখি যে বঙ্গদেশের প্রায় বহু বছরের যাত্রাপথে বৌদ্ধ প্রভাব, ব্রাহ্মণ্য ধর্মের বিস্তার, ইসলামী আধিপত্য সব কিছুর মধ্যেও সরাক সম্প্রদায়ের একনিষ্ঠ জৈন ধর্ম পালনে এতটুকু কিন্তু ছেদ পড়েনি। আসলে বখতিয়ার খলজি যখন বঙ্গদেশ আক্রমণ করলেন সেই সময় কিন্তু উত্তর ভারতের বাকি জৈনদের সাথে এই সরাক সম্প্রদায়ের লোকেদের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বহু শতক পার করে অষ্টাদশ শতকে মারাঠারা জৈন ধর্মাবলম্বী মঞ্জু চৌধুরীকে কটকের শাসনকর্তা যখন নিযুক্ত করল তখন বুন্দেলখণ্ডের দিগম্বর জৈনদের সাথে বঙ্গদেশের এই সরাক সম্প্রদায়ের জৈনদের আবার যোগাযোগ পুনঃস্থাপিত হয়। বহু বছরের এই বিচ্ছিন্নতা দেশের বাকি অংশে জৈনদের থেকে করে তুলেছিল সরাক জৈনদের সংস্কৃতিগতভাবে স্বতন্ত্র। অষ্টম এবং নবম শতক আমরা যদি দেখি বাংলার জৈন ভাস্কর্য দেউল স্থাপত্যের স্বর্ণযুগ। ওড়িশা রীতিতে নাগর শৈলীর মন্দির স্থাপত্য, বাংলা রীতিতে টেরাকোটার কাজ, কায়ৎসর্গ এবং নানান রকম সমপাদোত্থানক মুদ্রার অপূর্ব সব ব্যবহার, তীর্থঙ্কর এবং শাসন দেবীর মূর্তি, তেলকুপি, দেউলঘাটা, পাকবিক্রা, বান্দা, রাঢ়বঙ্গের বিভিন্ন জায়গায় এই জৈন দৌলগুলির প্রত্নতত্ত্বের নিদর্শন আমরা দেখতে পাই এবং সেটি হাজার বছর ব্যাপী বিভিন্ন অঞ্চল জুড়ে তা ছিল। পাকবিক্রা বলে যে জায়গাটি প্রত্নক্ষেত্রে সদেরেক বছর আগে এক ভগ্ন বিশিষ্ট দেখে জৈন ভাস্কর্যের বিশাল যে কর্মকাণ্ড ছিল সেটা কিন্তু পাওয়া যায় এবং সেখানে কোলার সাহেব বলে একজন প্রত্নতাত্ত্বিক তিনি কিন্তু দেখেছিলেন ২৪ জন তীর্থঙ্করের ২৪টি মন্দিরের মধ্যে ২১টি মন্দির এখনও কিন্তু জৈন দেউল পাকবিরাতে পাওয়া যায় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এগুলি কিন্তু রয়েছে এখনও। যারা প্রাচীন ইতিহাসের সন্ধানে আমাদের এই বাংলাদেশের রাঢ়বঙ্গে যান বা রাঢ়বঙ্গে যারা বেড়াতে যান তারা কিন্তু গিয়ে ঘুরে আসতেই পারেন।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.

এই যে জৈন তীর্থস্থানগুলি রয়ে গেল কালের গহ্বরে, বাংলাদেশের এই প্রত্ন সম্পদে সমৃদ্ধ রাঢ়বঙ্গের জৈন তীর্থস্থানগুলি কিভাবে রয়েছে এখন

ছড়িয়ে গিয়েছিল। অষ্টম শতকে জৈন স্থাপত্য, নবম শতকের কালযুগের বৌদ্ধ মন্দির, সমস্ত কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আসলে এই পুরো রাঢ়বঙ্গেই ছড়িয়ে আছে এক অদ্ভুত জাদুঘর, যেখানে রয়েছে অপূর্ব সব শাসন দেবী তীর্থঙ্কর মূর্তি। কিন্তু তারা আজও ভক্তি করে পুজো পাচ্ছেন, শুধু তাদের নামগুলি কালের নিয়মে বদল হয়ে গিয়েছে। বাংলার লোকায়ত সমাজ এই সমস্ত জৈন দেবদেবীকে নিজের মতো নাম দিয়েছে, তাই দেউলঘাটার জৈন মন্দির আজ শৈব তীর্থ সিদ্ধেশ্বর ধাম, শীতলনাথের নতুন নাম কাল ভৈরব, শাসন দেবী অম্বিকা আজ দেবী দুর্গা রূপে দাক্ষিণ্য বিতরণ করে চলেছেন। এইভাবে রয়ে গেছে কালের স্রোতে জৈন প্রত্নতাত্ত্বিক স্থলগুলি আমাদের রাঢ়বঙ্গে, এবং নানানভাবে সড়াক সম্প্রদায়ও বদল হয়েছে, তারা নানানভাবে মিশে গেছে সমাজের মূল স্রোতে। কিন্তু এখনও রাঢ়বঙ্গে আপনারা যদি যান, দেখতে পাবেন সেই জৈন ধর্মের এক অদ্ভুত স্মৃতিচারণ হয়ে রয়েছে বিভিন্ন স্থানে।

যাওয়ার সময় হলো প্রভাত বীণা থেকে। আমি অর্পিতা আপনাদের সাথে আবারও দেখা হবে ঠিক মনের মেলোডিতে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

মনের মেলোডিতে আমি অর্পিতা আবারও আপনাদের কাছে আপনাদের সাথে কথা বলতে হাজির হয়ে গিয়েছি। আর মনের মেলোডিতে আমরা থাকি নানান বিষয়ে কথা বলতে। আজকের দিনটা কেন, কোন বিষয়ে কথা হবে, কেন গুরুত্বপূর্ণ, আর কি বিষয়ে আপনারা আমার কাছে আসবেন আপনাদের বার্তা নিয়ে কথা বলতে, কারণ আজকে টয় ট্রেন দিবস, টয় ট্রেনের জন্মদিন। টয় ট্রেন মানে সেই কুঝিকঝিক হিমালয়ের কোল ঘেঁষে পাহাড়ের বুক চিরে পাহাড়ের রানী দার্জিলিং, এবং সেইখান দিয়ে কুঝিকঝিক করে সেই যে বাঙালির আদ্যন্ত নস্টালজিয়া, সেই টয় ট্রেনের আজকে জন্মদিন। এবং সেই জন্য আজকে আপনারা কথা বলতে আসবেন টয় ট্রেনকে নিয়ে, দার্জিলিং এবং টয় ট্রেন। টয় ট্রেনের 145 বছর, এবং টয় ট্রেন 145 বছরে পা দিল, সেই কারণেই এই দিনটি তো আমাদেরকে উদযাপন করতে হবেই। আর তাই টয় ট্রেনের নস্টালজিয়া নিয়ে কথা বলতে, দার্জিলিং, হিমালয় এবং টয় ট্রেন, এই নিয়ে কথা বলতে আপনারা আসুন 9903052992। আমি অর্পিতা আপনাদের জন্য মনের মেলোডিতে।

বাঙালির টয় ট্রেন আর দার্জিলিং, দার্জিলিং মানেই টয় ট্রেন এবং দার্জিলিং মানেই হিমালয় এবং দার্জিলিং আর টয় ট্রেন সমার্থ। তো এই যে টয় ট্রেনের আজকে জন্মদিন, টয় ট্রেন পা দিল 145 বছরে। হিমালয়ান টয় ট্রেন দার্জিলিংয়ের সেই পাহাড়ি সৌন্দর্যের সাথে টয় ট্রেনে চড়ার অভিজ্ঞতা সত্যি অনন্য। ছোট্টই ঐতিহ্যবাহী যদি ট্রেনটির কথা বলি, ধীরে ধীরে পাহাড়ের আঁকা বাঁকা পথ পেরিয়ে এগিয়ে চলে। জানলার বাইরে একাধিক সবুজ চা বাগান, অন্যদিকে মেঘে ঢাকা পাহাড়, দূরে কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য, সব মিলিয়ে স্বপ্নের ভ্রমণ। ট্রেনের হুইসেলের মিষ্টি শব্দ, ঠান্ডা পাহাড়ি বাতাস আর পথের ধারে ছোট ছোট স্টেশনগুলির সরল সৌন্দর্য মনকে অন্যরকম আনন্দে ভরিয়ে দেয়। প্রতিটি বাঁক যেন নতুন একটি দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দেয়। মনে হয় সময় যেন কিছুক্ষণের জন্য থেমে গেছে। এই ভ্রমণ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য নয়, প্রকৃতি ঐতিহ্য স্মৃতির সাথে এক অপূর্ব যাত্রা। দার্জিলিংয়ের টয় ট্রেনে কাটানো প্রতিটি মুহূর্ত আজও আমার মনে অমলিন হয়ে আছে। জীবনে অন্তত একটিবার এই অভিজ্ঞতা সঞ্চয় করা সত্যি মূল্যবান। লিখেছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে। আপনারা আসুন আমাদের কাছে আপনাদের বার্তা নিয়ে। দার্জিলিং মানে টয় ট্রেন, টয় ট্রেনের আজকে জন্মদিন, টয় ট্রেন মানে নস্টালজিয়া, এবং এই নস্টালজিয়া আমাদের মনকে ভরিয়ে রাখে। এবং হিমালয়ান টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা আর দার্জিলিং আর এইরকম বৃষ্টি ভেজা পথে, এর থেকে আনন্দ আর কিছু, মানে এর থেকে নস্টালজিক আর কী হতে পারে? তো সেই নস্টালজিয়া নিয়ে আপনারা কথা বলতে আসুন, দার্জিলিং এবং টয় ট্রেন এবং আপনাদের স্মৃতি, তাই নিয়ে কথা হবে আজকে মনের মেলোডিতে।

কথা হচ্ছে হিমালয়ান টয় ট্রেন নিয়ে। 1870 সালে প্রথমবার পরীক্ষামূলকভাবে টয় ট্রেন চালানো হয়েছিল। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের পাহাড়কে টয় ট্রেনের মাধ্যমে যুক্ত করার পর তার ঠিক 9 বছর পরে 1879 সাল থেকে কাজ শুরু হয়। তারপরে আরও 2 বছর কেটে যায়। 1881 সালের 4 জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এই ট্রেন, প্রথম টয় ট্রেনের চাকা। এবং তাই আজকে সে 1881 থেকে 2026 145তম জন্মবর্ষে পৌঁছে গেছে পাহাড়ের সেই খেলনা গাড়ি। পাহাড়ের সৌন্দর্য দেখতে যাওয়ার জন্য এখনও পর্যটকদের প্রথম তালিকায়। এবং পাহাড়ের বাঁকে যখন কু ঝিকঝিক আওয়াজ তুলে মন্থর গতিতে এগিয়ে যায়, তখন অদ্ভুত এক মাদকতা ছেয়ে থাকে আমাদের সবার জন্য। হিমালয়ান টয় ট্রেন, তাই নিয়ে হচ্ছে কথা। আর আপনাদের বার্তা পেয়েছি, বলে দিই পরের বার্তায়। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে দার্জিলিং আর টয় ট্রেন একে অপরের পরিপূরক। যখন ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছে, টয় ট্রেন তার শব্দ করে চলে যাচ্ছে, সেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর চেপে তো আরও আনন্দ পেয়েছি। টয় ট্রেন আমাদের ওই

দিচ্ছো আমাদের ভালো লাগা ভালোবাসা, দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া, আর সেই বাতাসি আলু। এবং সেই বাতাসি আলু পেয়ে যখন টয় ট্রেন এসে সেই লুপটাকে ঘোরে, সেখানে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে অপূর্ব নস্টালজিয়া, মানে পুরো দার্জিলিং জুড়ে টয় ট্রেন একটা অদ্ভুত নস্টালজিয়া। আপনারা আসুন সেই নস্টালজিয়া নিয়ে আমরা একটু ফিরে দেখি হিমালয়ান টয় ট্রেনকে।

আপনাদের বার্তা নিয়ে। আমি অর্পিতা আপনাদের সাথে বলছি কথা, আর চলে এসেছে পরের বার্তা। গুড মর্নিং অর্পিতা, নাকু এই বিষয়ে কিছু বলতে পারলাম না, গানের ভাষায় বলি, তারই আমি চোখে দেখিনি, কিন্তু তার অল্প অল্প গল্প শুনেছি, গল্প শুনে তারই আমি অল্প অল্প ভালোবেসেছি। দার্জিলিং এখনও আমার যাওয়া হয়ে ওঠেনি, মীনাদি লিখেছেন, মীনা কর্মকার দমদম থেকে। দার্জিলিং যেতে পারেননি, অবশ্যই দার্জিলিং যান, কারণ দার্জিলিং এবং টয় ট্রেন এবং হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা, এর যে নস্টালজিয়া, বাঙালি এর থেকে কোনো দিন কিন্তু বেরোতে পারবে না। টয় ট্রেনে কোনো দিন উঠিনি, চড়তে খুব ইচ্ছে করে। পবিত্র সাহা লিখেছেন, 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে এই পবিত্র দ্বারও চড়া হয়ে ওঠেনি দার্জিলিংয়ের টয় ট্রেন, এই নস্টালজিয়া। আর টয় ট্রেন দিবসের শুভেচ্ছা রইল সকলের জন্য, দার্জিলিংয়ের কথা বলতে গেলেই টয় ট্রেন মনে পড়বে। টয় ট্রেন যখন পাহাড়ের গা দিয়ে সবুজকে সঙ্গে নিয়ে চলে কু ঝিকঝিক করে, মনে হয় কে যেন বলে সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয়। বরফের সৌন্দর্যপূর্ণ এই সুন্দর শহর আমাদের বাংলার ঐতিহ্য। রমা রায় দি রোড দাসনগর হাওড়া 5 থেকে লিখেছেন, আজকে টয় ট্রেন দিবস, টয় ট্রেনের জন্মদিন, দার্জিলিং এবং টয় ট্রেন সমার্থ। দার্জিলিং মানেই টয় ট্রেন এবং হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘা, তাই টয় ট্রেন নিয়ে আপনাদের অভিজ্ঞতা, দার্জিলিংকে নিয়ে এবং টয় ট্রেনকে নিয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের নস্টালজিয়া আমার সাথে ভাগ করে নিন। নিশাকরধর জানতে চেয়েছেন আজকের বিষয়টি কি, আপনাকে বলে দিলাম। এবার চলে আসুন আপনার বার্তা নিয়ে, আর আমি শোনাবো মন ভালো করা গান।

0: দার্জিলিং আমাদের নস্টালজিয়া, দার্জিলিং আমাদের বাঙালিদের কাছে একটা অদ্ভুত ভালোবাসা। লিখেছেন যাদবেন্দ্র পান্ডা, দার্জিলিং থেকে উঁচু স্টেশন ঘুম, সোনাদা, টুং, কার্শিয়াং পর্যন্ত কুঝিকঝিক টয় ট্রেনে যাওয়ার সময় প্রাকৃতিক মনোরম দৃশ্য, ঘন পাইনের বন, সবুজ চা বাগান, মেঘের লুকোচুরি মিলে তৈরি হয় একরূপ কথা, বিশেষ করে বাতাসি আলো। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং ঘুম স্টেশন পেরিয়ে কুয়াশাচ্ছন্ন আঁকাবাঁকা পথে ট্রেনের হুইসেলের শব্দ মনকে করে দেয় নস্টালজিক। টয় ট্রেন দিবসে অনেক শুভেচ্ছা, শুভকামনা। আসলে হিমালয়ান টয় ট্রেন বলা যেতেই পারে একটা ঐতিহ্যের চাবিকাঠি এবং আমাদের সবার ভালোবাসার, আমাদের সবার নস্টালজিয়া জড়িয়ে আছে এই টয় ট্রেনের সাথে। আর আসুন কথা বলতে আজকে টয় ট্রেন দিবসে যে দার্জিলিং টয় ট্রেন এবং হিমালয়, কাঞ্চনজঙ্ঘা, কার্শিয়াং, কালিম্পং সব মিলিয়ে মিশিয়ে দার্জিলিং পুরোটাই টয় ট্রেনে মনোমুগ্ধকর দৃশ্য। আর সোমনাথ ঘোষ লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, ভেরি গুড মর্নিং, ভেরি নাইস মর্নিং। আর একটা কথাই বলি, দার্জিলিং বেড়াতে যাব আর টয় ট্রেনে চড়বো না তা কখনো হয়। অনুষ্ঠান শুনছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। দার্জিলিং, ওই যে বললাম দার্জিলিং এবং টয় ট্রেন, এটা একেবারে সমার্থ, অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত প্রিয় আমাদের বাঙালিদের কাছে। এবং আমরা বাঙালিরা দার্জিলিং যাইনি খুব কম, মানে দার্জিলিং যেতেই হবে এরকম একটা পন্থ আমাদের থাকেই।
1: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আস, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে, তোরা কি যাবি?
2: যাবো।

বকবক করছো তোমরা, এবার শোনো আর গাও।

মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

দার্জিলিং টয় ট্রেনের স্টেশনগুলির নাম খুব সুন্দর, ঘুম, সোনাদা, বাতাসিয়া। এবং এই বাতাসিয়া লুপ এখানে গেলে অন্য জগতে নিয়ে চলে যায়। মেঘের আস্তরণ ভেদ করে টয় ট্রেন যখন ছুটে চলে তখন অন্যরকম অনুভূতি। আর কালকা থেকে সিমলা টয় ট্রেন, তার যাত্রাও খুব সুন্দর। পাহাড়ে দুপাশে রেখে অনেক টানেল দিয়ে যখন টয় ট্রেন যায়, জানি না গতির যুগে টয় ট্রেনের মন্থর গতি কতটা তাল মিলিয়ে চলতে পারবে। কালকা থেকে সিমলা যে টয় ট্রেন সেটা কিন্তু দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে টানেলের ভেতর দিয়ে যায়। আর দার্জিলিংয়ে যে হিমালয়ান টয় ট্রেন তার কিন্তু একটা অন্যরকম, মানে আপনি যখন তখন নেমেও পড়তে পারবেন, যখন তখন উঠেও পড়তে পারবেন, সে একটা অদ্ভুত নস্টালজিয়া। আর ঘুম নাম শুনলেই মনে পড়ে পাহাড়ের কোলে ঘুমিয়ে পড়ি। আর ঘুম হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড, ঐশী সরকার লিখেছেন চিনার পার্ক থেকে। আর লিখেছেন শিশির ঘোষ মালদা থেকে। মনের মেলোডির সময় যাই হোক, মনের মেলোডির সময় দিল্লির খবর সেটা দেখুন, এটা তো আমাদের কিছু করণীয় নেই। শিশির দা জানতে চেয়েছেন মালদা থেকে। যাই হোক, মনের মেলোডিকে টিউন করেছেন আপনারা। আর আজকে কথা হচ্ছে দার্জিলিং টয় ট্রেন নিয়ে এবং এই টয় ট্রেনের নস্টালজিয়া নিয়ে। টয় ট্রেন আমাদের অদ্ভুত এক মাদকতায় ভরিয়ে রাখে। দার্জিলিং মানেই

ট্রেন পাহাড়ের গায়ে, দেখো সবুজ গাছের সারি, তার মাঝে ছুটছে টয় ট্রেন। মোহনার দিকে পাড়ি, মেঘের দেশে পাড়ি, দেয় টয় ট্রেন টয় ট্রেনে চড়ে। রাঙা মেঘ হৃদয়ে মেখে, হৃদয়ে আপন করে, মন যেন খুঁজে পায় শান্ত কোনো নীর। মনের মাঝে ছুটে চলেছে টয় ট্রেনের ভিড়, ঝর্ণা তলার নির্জনে এই টয় ট্রেনের ছুটে চলে। না বলেও হৃদয় যেন মুক্তির কথা বলে। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন বেলঘড়িয়া থেকে, টয় ট্রেন নিয়ে নস্টালজিয়া। আপনাদের জানেন সবাই আমরা দার্জিলিং গেছি, বা এখনও যারা যাননি অবশ্যই ঘুরে আসুন এবং টয় ট্রেনে চড়ুন, তাহলে বুঝতে পারবেন আজকে টয় ট্রেনের জন্মদিনে কথা হচ্ছে দার্জিলিং আর টয় ট্রেনকে নিয়ে।

আমরা কথা বলছি দার্জিলিং এর টয় ট্রেনকে নিয়ে, এবং দার্জিলিং টয় ট্রেনের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন সুপ্রভাত অর্পিতা। আটবার দার্জিলিং গেলেও টয় ট্রেন চড়া হয়নি, খুব আফসোস হয়। আটবার গিয়েছেন নন্দাদি, তবুও এখনও মানে টয় ট্রেন চড়েননি। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। সড়ক পথে যেতে যেতে দেখেছি কু ঝিকঝিক করতে করতে সর্পিল গতিতে দণ্ডিপাক খেতে খেতে চা বাগানের পাশ দিয়ে কখনো পাইন ফার দেবদারু ওকের জঙ্গলে হারিয়ে এবাড়ির উঠোন দিয়ে ও বাড়ির পাশ দিয়ে টয় ট্রেন চলেছে ওপরে। কখনো বাঁ পাশে কখনো ডান পাশ থেকে আমাদের সাথে লুকোচুরি চলছে। স্থানীয় বাচ্চারা একবার উঠছে নামছে। আমার মনে হয় দার্জিলিং টয় ট্রেন চড়ার যেমন মজা দেখাটাও কম নয়। তবে কালকা থেকে সিমলা টয় ট্রেনে চড়েছি। টয় ট্রেন একটি বিলাসবহুল হোটেল আর জানলার পর্দা সরিয়ে তার এঁকে বেঁকে যাওয়া পাহাড়ের সৌন্দর্য যেন অদ্ভুত সুন্দর, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে ভয় হয় এই গতির যুগে না এই ঐতিহ্য লুপ্ত হয়ে যায়। নন্দা রায় পড়িল হাওড়া বেলগাছি রেল রোড থেকে লিখেছেন। আর টয় ট্রেন মানেই সেই বিখ্যাত সিনেমার সেই বিখ্যাত গানটি নিশ্চয়ই মনে পড়ে। আমি আরাধনার কথা বলছি, এবং সেই আরাধনাতে নিশ্চয়ই মনে আছে শর্মিলা ঠাকুর বসে আছেন টয় ট্রেনে এবং রাজেশ খান্না দেখছেন তাকে, আর গাড়িতে যেতে যেতে একটা জিপ গাড়িতে যেতে যেতে এবং এই গানটি না শুনলেই নয়, কারণ টয় ট্রেন দার্জিলিং মানে এই গান।

টয় ট্রেন একটা বাহন নয়, এটি একটি জীবন্ত অনুভূতি। মেঘ রোদ্দুরের লুকোচুরি, পাইন বনের গন্ধ আর পাহাড়ি আঁকাবাঁকা পথে এর ধীর গতির যাত্রা সব মিলিয়ে শরীর মনের ক্লান্তি দূর করে এক অদ্ভুত নিরাময়ের কাজ করে। পাহাড়ের কোলে টয় ট্রেনের এই অবিস্মরণীয় যাত্রা প্রকৃতির নিজের হাতে তৈরি এক প্রাকৃতিক থেরাপি। এর প্রতিটি বাঁক, কুয়াশার চাদর আর বাঁশির সুর নিমেষে জীবনের সব ক্লান্তি মুছে ফেলে শরীর মনে এক নতুন প্রাণশক্তি ও নিরাময় নিয়ে আসে। লিখেছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। আর নিশাকর ধর লিখেছেন দার্জিলিং আমার যাওয়া হয়নি, টয় ট্রেন চাপা হয়নি, জানি না ভবিষ্যতে হবে কিনা, ইচ্ছে আছে পরিবারকে নিয়ে যাওয়ার। আমতা জগদ্ধাত্রী তলা থেকে নিশাকর ধর লিখেছেন অবশ্যই চলে যান দার্জিলিং, একটু ছুটি পেলি আর ঘুরে আসুন দার্জিলিং থেকে। গুড মর্নিং সুপ্রভাত অর্পিতা, কিশোর ডা বালি হাওড়া থেকে বলছি। দার্জিলিং চারবার গেছি, তিনবার টয় ট্রেনে চড়েছি, প্রাকৃতিক দৃশ্য মন ভরিয়ে দেয়। একবার এই ট্রেন বন্ধ হয়েছিল কিছুদিনের জন্য, মন খারাপ হয়েছিল, ভেবেছিলাম দার্জিলিং গেলে আর চাপতে পারবো না। দার্জিলিং মানেই টয় ট্রেন সত্যি কথা, এবং এই নস্টালজিয়া চিরটা কালীন।

দার্জিলিং এ টয় ট্রেনের নাম শুনেন, মানে সুপরিচিত নাম শুনিনি এমন তো কেউ নেই। মেরে স্বপ্নো কি রানী আরাধনা, বেড়াতে গিয়েছি দার্জিলিং, কিন্তু টয় ট্রেনে চড়ার সুযোগ হয়নি। তবে সিমলাতে টয় ট্রেন চড়েছি, কালকা সিমলা টয় ট্রেন, যেটি শিবালিক এক্সপ্রেস। অসাধারণ অভিজ্ঞতা, বারবার যেতে ইচ্ছে করে। আর এই মুহূর্তে বেতার শ্রোতাদের বড় আন্তর্জাতিক কনভেনশন অ্যাটেন্ড করতে যাচ্ছি ট্রেনে করে পার্ক স্ট্রিট কলকাতায়। অনেক চেনা শ্রোতাদের সঙ্গে সাক্ষাৎ হবে। বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায় লিখেছেন, আর টয় ট্রেন নিয়ে লিখেছেন রজত বানপুর নদিয়া থেকে। টয় ট্রেনে আমি এখনও সামনাসামনি দেখিনি, দার্জিলিং যাওয়া হয়নি, তবে সিনেমা গল্পের বইতে দেখেছি। পাহাড়ি ঠান্ডা পরিবেশে দেখতে ভালো লাগে। অবশ্যই আপনি যখন যাবেন, টয় ট্রেনের নস্টালজিয়া আপনার মন ভালো করে দেবে। আর সব থেকে বড় কথা, টয় ট্রেন অদ্ভুত একটা মাদকতা, এবং এই মাদকতায় বলি যে টয় ট্রেন নিয়ে আমাদের নস্টালজিয়া অন্যরকম। আর শুভ্রা ভট্টাচার্য যদি যে বলছেন, আমি আরাধনার নামে কিন্তু বলেছি, আপনি হয়তো খেয়াল করেননি, কারণ শর্মিলা ঠাকুর এবং রাজেশ খান্না যে আরাধনাতে আছেন এটি সবাই জানে, আমি ওটা অনুসন্ধান বলিনি। আপনি লিখেছেন বটে, বাট অনুসন্ধানে যদিও দার্জিলিংয়ের শুটিংয়ের ইয়ে আছে, কিন্তু টয় ট্রেনকে নিয়ে যে বিখ্যাত গানটি, ওটি আরাধনা ছায়াছবির। যাই হোক, শুভ্রাদির বার্তাটাও পড়ে দিই। দার্জিলিংয়ে টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘার কথা শুনে মনটা নস্টালজিয়ায় ভরে গেল। 145 বছর পরেও পাহাড়ের বাঁকে কুঝিকঝিক আওয়াজটা শুনলে মনে হয় সময়টা থমকে গেছে। আর দার্জিলিং যাওয়ার সময় ট্রেনে উঠে ঘুম স্টেশনে নেমে চা খেয়ে আবার টয় ট্রেনে উঠে জানলার ধারে বসে, আচ্ছা আপনি অনুসন্ধান ছবির কথা বলেছেন, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক, যখন অনুসন্ধান ছবির টয় ট্রেনে, না না ওটা আরাধনা ছবির, শর্মিলা ঠাকুরের যাওয়ার সময় দৃশ্যটা মনে পড়ছিল, সেটা আপনি কারেকশন করেছেন যে কাঞ্চনজঙ্ঘার করে টয় ট্রেন মানে শুধু জার্নি না, আমাদের ছোটোবেলার ডায়েরির পাতা। হ্যাঁ, আরাধনার ওই দৃশ্যটি সত্যি ভীষণ ভীষণ জনপ্রিয় দৃশ্য, যে জানলা দিয়ে শর্মিলা ঠাকুর দেখছেন আর জিপে করে রাজেশ খান্না যাচ্ছেন, এটা একটা অদ্ভুত মানে। এবং এছাড়াও বহু বহু বাংলা এবং হিন্দি ছায়াছবির শুটিং কিন্তু হয়েছে টয় ট্রেনে, এবং টয় ট্রেনকে নিয়ে প্রচুর প্রচুর মানে হিন্দি ছায়াছবিতেও প্রচুর গান আছে, কিন্তু যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি মূলত বাংলা গানের অনুষ্ঠান, তাই টয় ট্রেনকে ঘিরে বাংলা গানই আমি আপনাদের জন্য বাজিয়ে চলেছি।

বলি পরের বার্তা। দার্জিলিংয়ে টয় ট্রেন সম্পর্কে ছোটোবেলায় চোখের সামনে ছবিটা কল্পনায় তৈরি হয়েছিল, বড় হয়ে যখন দার্জিলিংয়ে গিয়ে টয় ট্রেন চোখের সামনে দেখলাম তার স্মৃতি আজও অমলিন। টয় ট্রেন শুধু দেখার নয়, এই হেরিটেজকে রক্ষা করতে হবে। আসলে এই ওয়ার্ল্ড হেরিটেজের তকমা কিন্তু পেয়েছে টয় ট্রেন। আর লিখেছেন অমিতাভ হোর গলফ গ্রিন থেকে, টয় ট্রেনে যখন প্রথম চড়েছিলাম বাবা মার সঙ্গে, বহুদিন কার্শিয়াংয়ে ছিলাম দিদি জামাইবাবুর বাড়িতে, অনেক অভিজ্ঞতা এবং এই যে স্টেশনগুলির নাম মনে থাকতো না। এক ভদ্রলোক পিঠি লামা একটা কবিতা শিখিয়েছিলেন, টুং সোনাদা ঘুম দার্জিলিং, আবার ফিরে আসার সময় দার্জিলিং ঘুম সোনাদা টুং। আর কালকা থেকে সিমলা দুবার গিয়েছি, এসব লিখতে গিয়ে মনটা যেন কোথাও খারাপ হয়ে যাচ্ছে। আরেকটা কথা অমিত

বাবু লিখেছেন যে আগে চারটি কোচ থাকতো, তার মধ্যে একটি ছিল কাঁচের গ্লাস কোচ। একবার হনুমান ওপর থেকে পাথর ছুঁড়ে মেরেছিল, তারপর থেকে সেটি বন্ধ হয়ে যায়। লিখেছেন সুব্রত মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে। চেপে টয় ট্রেন কুঝিকঝিক, পাহাড়ের গায়ে সূর্যের আলো করে ঝিকমিক। ঘুম স্টেশন হোক বা বাতাসিয়া লুপ, গেলে হৃদয় হয়ে যায় ভরপুর। আর ধোঁয়া ছেড়ে ছুটে চলে পাহাড়ের গা ঘেঁষে, সেই দেখে প্রকৃতি আনন্দে ওঠে হেসে। বাতাসিয়ালুপ একটা নস্টালজিয়া, সত্যি এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর ওই যে বলছিলেন যে চা খেয়ে আবারও ট্রেনে উঠে পড়া, এইটা কিন্তু সত্যি টয় ট্রেনের সাথেই সম্ভব।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ মনের মেলোডি।

মনির মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে ছিলাম এতক্ষণ, ঠিক 8:30 থেকে সকাল 10:00 পর্যন্ত মনির মেলোডি নিয়ে থাকি আমরা আপনাদের সাথে। আর ঘড়ির কাঁটা বলছে 9:53 হয়ে প্রায় 30 সেকেন্ড, মনির মেলোডি থেকে আমার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। এবং যেতে যেতে আপনাদের জন্য বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, এবং অবশ্যই দার্জিলিং যাবেন, টয় ট্রেন চড়বেন, কারণ আজকে এই দার্জিলিং এবং টয় ট্রেনের নস্টালজিয়া নিয়ে আমরা কথা বলছিলাম। তো দার্জিলিং বাঙালিদের কাছে একটা অসম্ভব রোমাঞ্চকর নস্টালজিয়া, সেটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি। তো সেই নিয়ে কথা হচ্ছিল, আমরা শুনছিলাম গান, আর ঘড়ির কাঁটা বলছে 9:54। এবারে বিদায় নিতে হবে, আর বিদায় নেওয়ার সময় আরও একটা মন ভালো করা গান আপনাদের জন্য রেখে যাব অঞ্জন দত্তের কণ্ঠে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি

hơi.

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। সন্ধ্যায় তিনি গুজরাট যাবেন। সোমবার তিনি ছদিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

সফর শুরু করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্য আজ তেহরানে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করছেন। ইরানের স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে, অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেছেন। 480 কোটি টাকার নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করেন। রাজস্থানের বালোত্রায় প্রধানমন্ত্রী পেট্রোকেমিক্যাল, পরিবহন, রেল, সড়ক, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ 1 লক্ষ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। তিনি জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটির সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমিকন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানালেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরমবানান মন্দির খুলে দেখবেন। শ্রী ট্যান্ডন জানিয়েছেন, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ তিনি নিউজিল্যান্ড সফর করবেন। সে দেশের

0: এবং দু দেশের মধ্যে সম্পর্ক গভীরতর করার লক্ষ্যে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার বিদেশমন্ত্রী ইভান গিল সেদেশে ভয়াবহ ভূমিকম্পে ভারতের সহায়তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আজ অপারেশন আমিস্তাদের অন্তর্গত ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রতিদিন এই ফিল্ড হাসপাতালে 400 জনের চিকিৎসা করা হচ্ছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় দুটি ভয়াবহ ভূমিকম্পের পর অপারেশন আমিস্তাদের আওতায় ভারত সরকার সেনাবাহিনীর একটি বিশেষ দল মোতায়েন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তান ভিত্তিক 23 জন ব্যক্তিকে ভারতীয় আইনে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে। এরা সকলেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ, লস্কর-ই তাইবা সহ বিভিন্ন ভারত বিরোধী সংগঠনের সঙ্গে যুক্ত। এদের বিরুদ্ধে জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ, বেআইনি অস্ত্র সরবরাহ, আচমকা হামলা চালানো সহ বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবাদী ঘোষিত হওয়ার ফলে জাতীয় তদন্ত সংস্থা এইসব ব্যক্তি ও সংগঠনের আর্থিক ও অস্ত্রশস্ত্র লেনদেন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে পারবে। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএর আওতায় ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ দুদিনের সফরে মধ্যপ্রদেশ যাবেন। এই পদে দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম তিনি মধ্যপ্রদেশ যাচ্ছেন। সফরের প্রথম দিনে শ্রী কুমার ইন্দোরে বুথ স্তরের আধিকারিক বিএলওদের এক সম্মেলনে যোগ দেবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অংশ হিসেবে তাঁর ফর্ম জমা দিয়েছেন। তিনি এই খবর জানিয়ে বলেছেন, সমস্ত নাগরিকের সক্রিয়ভাবে এসআইআর প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত।
1: SIR is a big exercise undertaken by our election commission to strengthen the democracy. Every real voter should get registered. This is a good reform and it is a must to strengthen the democracy. Every citizen of our country should coordinate and cooperate with the election commission. That is my humble request to all my brothers and sisters of Mother Bharat.
0: ভারত ও ইসরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি আজ থেকে কার্যকর হয়েছে। 2025 সালের সেপ্টেম্বর মাসে নতুন দিল্লিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অর্থমন্ত্রক জানিয়েছে, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে এই চুক্তিটি একটি যুগান্তকারী পদক্ষেপ। মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই চুক্তিটি বিনিয়োগ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত করবে। অর্থমন্ত্রক আশা প্রকাশ করে বলেছে, এই চুক্তিটি দুই দেশের মধ্যে পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি করতে এবং ভারত ও ইসরায়েলের অর্থনৈতিক অংশীদারিত্বকে সুদৃঢ় করবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের প্রশিক্ষণ কর্মসূচি আজ দ্বিতীয় দিনেও চলছে। বিভিন্ন প্রতিবেশী রাজ্যের অধ্যক্ষ এবং প্রবীণ বিধায়করা বক্তব্য রাখছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গতকাল দুদিনের এই অনুষ্ঠানের উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে আহ্বান জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ের শেষকৃত্য আজ তেহরানে সম্পন্ন হয়েছে। লক্ষ লক্ষ শোকসন্তপ্ত মানুষ এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরিষ্ঠ ইরানি নেতা, সেনা কমান্ডার এবং বিদেশি অভ্যাগতরা তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান সেদেশের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান, লোকসভার অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফ, বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং রেভলিউশনারি গার্ডের কমান্ডার আহমেদ বাহিদি। ভারতের পক্ষ থেকে বিহারের রাজ্যপাল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা শেষকৃত্যে উপস্থিত রয়েছেন। আফ্রিকার কঙ্গোয় ইবোলা আক্রান্তের সংখ্যা বেড়ে 1500 ছাড়িয়েছে। এই রোগে ইতিমধ্যেই 473 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এই সংক্রমণকে উদ্বেগজনক বলে জানিয়েছে। কঙ্গোর স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সেদেশে 628 জন রোগীকে পৃথকভাবে চিকিৎসা করা হচ্ছে। সেদেশের পূর্বাঞ্চলীয় ইতুরি এবং উত্তর কিভুতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী উগান্ডাতেও 20 জনের দেহে ইবোলা ভাইরাস সংক্রমণের খবর জানা গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় উদ্ভূত সংকটজনক পরিস্থিতির পরেও ভারতে কোনো জ্বালানি ঘাটতি হয়নি। সংকটের সময় ভারতীয় গ্রাহকরাই বিশ্বের নিরিখে সবচেয়ে কম মূল্যে জ্বালানি পেয়েছেন। এক ব্লগে নিজের মতামত প্রকাশ করে শ্রী পুরী জানান, জ্বালানি ক্ষেত্রে সক্ষমতা ও স্থিতিশীলতা আরও মজবুত করতে ভারত আরও কিছু পদক্ষেপ গ্রহণ করবে। আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ সমবায়কর্মী, মহিলা ও ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষকদের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি বলেন, দেশের সহকার বা পারস্পরিক সহযোগিতার সভ্যাগত চেতনা

0: আকাশবাণী FM গোল খাঁটি শোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
2: তোমায় শুধু নয়, তোমায় আপনাদের সবাইকে গান শোনাবার জন্য আমরা এই মুহূর্তে স্টুডিওতে হাজির 100.1 AIR FM গোল্ডে। ঘড়ি যখন বলছে ঠিক 1:10 হয়ে গেছে, আপনাদের সঙ্গে মাইক্রোফোনের এ প্রান্তে রয়েছি আমি দোলন,
3: আর আমি কোয়েল। এক্ষুনি শুরু হয়ে যাবে আপনাদের পছন্দের গানের অনুরোধের পালা।
2: আমরা শুরু করি গান দিয়ে, এবং আজকের দিনটা ঠিক যেমন, ইনফ্যাক্ট কয়েকদিন ধরেই বেশি রিমঝিম রিমঝিম ব্যাপারটা তো আমরা ভীষণ ভালোবাসি, তাই না?
3: ঠিক।
2: তো সেই রকমই গানে গানেও একটু রিমঝিমের আভাস থাক, একটু মেঘমেদুরতার আভাস থাক, একটু মিষ্টি হাওয়ার আভাস থাক। হৈমন্তী শুক্লার গান দিয়ে শুরু করলাম আজকের তোমায় গান শোনাবো

0: আমরা শুনছিলাম হৈমন্তী শুক্লার গাওয়া গান, আর এই গানের জন্যে অনুরোধ কারা করেছিলেন?
1: হ্যাঁ, এই গানের জন্য অনুরোধ করেছিলেন শ্রীমতী বেনু ভৌমিক, নিউ টাউন কলকাতা থেকে। আমরা শুনলাম হৈমন্তী শুক্লার কণ্ঠে প্রথম গান, এরপরে দ্বিতীয় গানে।
0: হ্যাঁ, স্বরাজ রায়ের গান শুনতে চেয়েছেন আমাদের গোবরা গোরস্থান রোড কলকাতা 46 থেকে সুকান্ত, রিজু, রিভু এবং স্বাতী ভট্টাচার্য, মানে আমাদের এই বন্ধুরা শুনতে চেয়েছেন স্বরাজ রায়ের গান। এদের সবার জন্য স্বরাজ রায়।

0: সত্যি মনে হলো যেন ভুবন মাতোয়ারা হয়ে গেল মায়ের নামে, তাই না?
1: একদমই একদমই তাই, অসাধারণ গায়কী সত্যি বলতে। আমরা
0: পরের গানে যাব,
1: পরের গানে
0: অরুন্ধতী হোমচৌধুরী শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রনাথের গান শুনতে চেয়েছেন কারা?
1: হ্যাঁ, শুনতে এই গানটি শুনতে চেয়েছেন পশ্চিম বর্ধমান থেকে সুচেতা। শুনবো তো।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আমরা গানে গানে শিলং এবং শুধু শিলংই নয়, সেখানকার পাইন বাগান থেকে ঘুরে এলাম কিশোর কুমার অনুরাধা পারওয়ালের হাত ধরে। এটা শুনলাম আমরা মৌনমুখর ছবি থেকে, এই গানটি
1: একদম
0: শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, গানের সুর দিয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, 1987 সালের গান এটি।
1: একদম, আর এই গানের জন্য অনুরোধ যারা করে অনুরোধ করেছিলেন যে তার কথা বলে দিই, আনারুল ইসলাম বেগমপুর বসিরহাট উত্তর চব্বিশ পরগনা থেকে অনুরোধ করেছিলেন।
0: চলে যাব আমরা সুপ্রীতি ঘোষের গানে, 1953 সালের গান, শ্যামল গুপ্তের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে। এই গান শুনতে চেয়েছেন
1: দীপঙ্কর দাস মুন্সী উল্টোডাঙ্গা থেকে, এটা আমাদের ফোনে অনুরোধ এসেছিল।
0: আমরা গানে চলে যাই।

0: সুপ্রীতি ঘোষের গান আমরা শুনলাম। অসাধারণ গান, এই গানগুলো আমরা কম শোনা হয়, কিন্তু শুনলে বুঝতে পারি কথা সুর মেলোডি সব মিলিয়ে কি অপূর্ব এর আবেদন।
1: হ্যাঁ, এবং বন্ধু কিন্তু যখন অনুরোধ করেছিলেন তখনই আমাদের বললেন যে খুব অল্পশ্রুত গান, খুব চট করে শুনি না,
0: এবং এটা অনুরোধ করার জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। 53 সালের এই গান শ্যামল গুপ্তের কথায় সতীনাথ মুখোপাধ্যায় সুর, মানে কি কালজয়ী সব এক একটা সৃষ্টি।
1: একদমই,
0: ওই জন্য আরেকবার বলতে ইচ্ছে করলো। আচ্ছা, এরপর আমরা শুনব লতা মঙ্গেশকরের গান সলিল চৌধুরীর কথা এবং সুরে 1988 সালের, খুব পরিচিত গান আমাদের।
1: একদম,
0: লতা মঙ্গেশকর।
1: অর্জুন সিং শুনতে চেয়েছেন তামিলনাড়ু থেকে।
0: বাহ, এত দূরের বন্ধু গান।

0: লতা মঙ্গেশকরের গান আমরা শুনছিলাম। চলে যাব এবার মান্নাদের গাওয়া গানে। মান্নাদের গাওয়া এই গান 1984 সালে নজরুল ইসলামের কথা তো বটেই, শুনতে চেয়েছেন কে কোয়েল একটু বলে?
1: হ্যাঁ হ্যাঁ, প্রদীপ চক্রবর্তী সন্তোষপুর মহেশতলা থেকে শুনতে চেয়েছেন
0: আমাদের ফোনের বন্ধু।

0: সঙ্গে রয়েছি কয়লার দোলন, হাতে এখনও বেশ কিছুটা সময় আমাদের রয়েছে। বন্ধুদের অনুরোধ আসছে, আমাদের টেলিফোন লাইনে ফোন আসছে, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা সবাই জানেন, তাও আরও একবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা বলে দিতে পারি, 9903052992। আপনারা অনুরোধ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারেও। তো আমরা শুনছিলাম মান্নাদের কণ্ঠে দেবদাস ছবি থেকে গান, আর এরপরে আমরা চলে যাব
1: আমাদের প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের অনুরোধ এসেছে। বাঁশশ্রেণী থেকে শিউলি মণ্ডল শুনতে চেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান। আপাতত আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে যাই।
0: বেশ, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান শুনবো, এবং তারপরে আমাদের আজকের আরও একটি অনুরোধ রয়েছে, সেই অনুরোধের গান শুনবো। সেই অনুরোধের গানটি একটু অপেক্ষা করিয়ে রেখেছি, কারণ এত প্রিয় গান, আমাদেরও এত প্রিয় গান, আর আপনাদেরও এত প্রিয় গান,
1: একদম
0: সেই কারণেই।
1: বলে দিই আর একটু ডিটেল, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের এই যে গানটি আমরা শুনছি, শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়, ভূপেন হাজারিকার সুর।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান আমরা শুনছিলাম। ঘড়ি যদিও বলছে আমরা একদম সময়ের কাছাকাছি চলে এসেছি। আপাতত কিশোর কুমারের গান, কিশোর কুমারের গান শুনতে চেয়েছেন আমাদের বন্ধু গোপাল দাশগুপ্ত। তার অনুরোধে লুকোচুরি ছবি থেকে আমরা শুনব কিশোর কুমারের গান।

0: চিরন্তন চাওয়া, তাই না? যদি কাটেই প্রহর কাছে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? সত্যি তো মানে কি চিরন্তন চাওয়া মানুষের একটা। গৌরীপ্রসন্ন মজুমদার যেটা কলমে ধরেছিলেন 1958 সালে লুকোচুরি ছবি হেমন্ত মুখোপাধ্যায় সুর দিয়েছিলেন।
1: একদমই। এবারে আমরা শেষ গান শুনবো, আমাদের
0: আজকে শেষ গান শুনবো
1: হেমন্ত মুখোপাধ্যায়েরই কণ্ঠে।
0: একদম, তারই কণ্ঠে, তারই সুরে এবং নীল আকাশের নিচে ছবি থেকে।
1: একদমই। এবং এই গানের জন্য অনুরোধ করেছেন শীতল নস্কর, শেফালী নস্কর, মধ্য জয়পুর বিল, বালি, হাওড়া থেকে। আমরা শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। ফিরে আসবো আবারও 2:30 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা। শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফরে আজ আশি থেকে নব্বই।
1: ঘড়ি বলছে 2:31 হয়ে 56 সেকেন্ড, আর শুরু হলো আজকের সুরেলা সফর। আজকের সুরেলা সফর মানে শনিবারের সুরেলা সফর। শনিবারের সুরেলা সফর মানেই কিন্তু 80 থেকে 90। আজকে আমরা 80 দশক 90 দশকের দারুণ দারুণ সব গান শুনব, এবং তার সঙ্গে সঙ্গে একটু একটু করে আমাদের পথ চলাটা এগিয়ে নিয়ে যাব। এই যে 80 দশক আর 90 দশক কীভাবে বাংলা এবং হিন্দি ছবিতে একটা পরিবর্তন, 90 দশকটা পরে, 80 দশকটা আগে। 70-এর দশকে যে ধরনের সিনেমা, যে ধরনের ছবি হয়ে আসছিল, 80-এর দশকে গিয়ে কি সেই ছবিতে, সেই ছবির কন্টেন্টে, সেই ছবির ভাবনায়, গল্পে, তার বাস্তবায়নে কিছু কি পরিবর্তন এলো, বা কেমনভাবে এলো, কী কী ছবি আমরা পেলাম, দারুণ দারুণ গান পেলাম, দারুণ দারুণ নতুন নতুন আর্টিস্টদের পেলাম, নতুন নতুন অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকা, সকলকে, সুরকার, সবাইকে পেলাম, এই সব কিছুর মিশেলেই আমাদের আজকের 80 থেকে 90। শুরু করব একটা সাংঘাতিক জনপ্রিয় গান দিয়ে, কিশোর কুমার আশা ভোঁসলে। শুরু করে দিই সুরের আকাশে ছবির এই গান দিয়ে আজকের অনুষ্ঠান। সঙ্গে আছি কোয়েল আন্দোলন, আপনারাও সঙ্গে থাকুন।

0: আমরাও কিন্তু কথা মতো চলে এসেছি সুরেলা সফরে, এবং শুরু করলাম আমরা সুরের আকাশে ছবির গান দিয়ে।
1: একদম
0: খুব জনপ্রিয় হয়েছিল এই গানটি সে সময় কিশোর কুমার আশা ভোঁসলের, এবং
1: পর্দায় আমরা পেয়েছিলাম তাপস পাল দেবশ্রী রায়
0: একেবারেই।
1: এবং এই এই সুরের আকাশে ছবির মানে গান এতটাই জনপ্রিয় হয়েছিল সেই সময়। আশির দশকের একটা জিনিস যেটা ছিল যে প্রত্যেকটা বাংলা ছবি বলুন হিন্দি ছবি বলুন সমস্ত ছবির কিন্তু গান অসম্ভব জনপ্রিয়, যে কোনো গান। এবং তখন মানে সুরের একটা অদ্ভুত জাদু ছড়িয়ে পড়েছিল।
0: ঠিকই তাই, মানে স্বপন চক্রবর্তী সুরকার ছিলেন এই গানের, এবং কি বলবো কথাও তিনিই লিখেছেন।
1: হ্যাঁ একদম,
0: এবং একটা অসম্ভব স্নিগ্ধ ব্যাপার, মানে তাপস পাল দেবশ্রী এদের তো ইমেজটা ছিল ভীষণ রকম, মানে আমাদের মানে পাশের বাড়ির ছেলে মেয়ে এরকম।
1: একদমই একদমই,
0: এবং তখন পর্যন্ত মানে যে যে ধারায় ছবি হতো সেখানে নায়ক নায়িকাকে কখনো, যেটা হিন্দি ছবিতে কিন্তু তখন সে ব্যাপারটা এসে গেছে যে তুমি পর্দায় রাজেশ খান্নাকে দেখা বা অমিতাভকে দেখা, মানে এটা আরও আগে থাকতে 60-70 থেকে এসেছে, মানে তোমাকে এরমভাবে মাথাটা তুলে দেখতে হতো, কারণ তারা

0: করতে সাধারণ মধ্যবিত্ত দর্শকের সঙ্গে তারা মানে ওই ক্লাসটায় তারা বিলং করতেন না,
1: মানে একটু ধরাছোঁয়ার বাইরে,
0: ঠিক। কিন্তু সেটা সেটা বাংলা ছবির ক্ষেত্রে একেবারেই কিন্তু সেই জিনিসটা ছিল না। বাংলা ছিল 50-60 দশকে কিছুটা ছিল, কারণ এরকম বহু ছবি আমরা দেখেছি যেখানে নায়ক বিরাট ডাক্তার বা বিরাট ব্যারিস্টার, এরকম ব্যাপার স্যাপার আমরা দেখেছি। গাউন পরা ছবি বিশ্বাস যেখানে হাঁটছেন, এগুলো ছিল। কিন্তু এই 80-90-তে না, আমার যেটা মনে হয় যে এই খুব বেশি করে সাধারণ মানুষ আইডেন্টিফাই করতে পারলো নায়ক নায়িকাদের সঙ্গে, তাদের নিজেদেরকে।
1: একদমই 70-এর দশক, 60 বা 70-এর দশকের কথা যেটা আমরা মানে শুরুতেই যেটা বলছিলাম একদম শুরুতে, যে আজকে একটুখানি কন্টেন্টগুলোর দিকে নজর রাখবো, যে 60-এর দশক বা 70-এর দশকে যে ধরনের ছবি হতো, যে গল্প, যে ভাবনা, যে চিত্রনাট্য বা যে কন্টেন্ট সর্বোপরি, সেইটার একটা পরিবর্তন কিন্তু 80-এর দশকে এসে হলো। এবং 70-এর দশকে বা 60-এর দশকে আমরা যেখানে দেখেছিলাম অনেক বেশি কি বলবো
0: নায়ক
1: নায়িকা নির্ভর, চরিত্র নির্ভর, যেটা বলতে যাচ্ছিলাম চরিত্র নির্ভর ছবি, সেখানে অবশ্যই একটা স্ট্রং গল্প আছে, কিন্তু সেখানে চরিত্র নির্ভরতাটা বেশি ছিল। এখানে এসে সেটা হয়ে গেল কিন্তু ফ্যামিলি ড্রামা। 80-এর দশকে এসে সেটা অদ্ভুতভাবে একটা ফ্যামিলি ড্রামা, মাল্টি স্টারার মুভি, অনেকগুলো চরিত্র সেখানে, এক অনেক অনেক জন ভালো ভালো অভিনেতা অভিনেত্রী, এই জিনিসগুলো কিন্তু 80-এর দশকে। এবং তার সাথে অবশ্যই অ্যাকশন, তাই তো?
0: হ্যাঁ, অ্যাকশনটা তো বাংলা ছবির ক্ষেত্রে অবশ্যই 80-এর দশকই হচ্ছে সেই সময়, যে সময় থেকে বাংলা মুভিজে অ্যাকশন আসতে শুরু করলো।
1: এবং হিন্দিতেও মোটামুটি 70-এও ছিল।
0: হ্যাঁ, হিন্দিতে তো আমরা মানে আরও বেশ আগে থাকতেই পেয়েছি, কিন্তু আর এই যে ধরো প্রতিবাদ, প্রতিশোধ, প্রতিকার, প্রতীক, এই যে সব ছবিগুলো হতে লাগলো, শত্রু দিয়ে ধরা যেতে পারে শুরু, তো এরকম নানান রদবদল, নানান ওঠা পড়া 80-90 জুড়ে চলেছে। তো আমরা আজকে থাকব, এই যেহেতু শনিবার, 80-90-এর দশক জুড়েই থাকব আমরা। সুরের আকাশে ছবির গান দিয়ে শুরু করলাম, এবং মানে তাপস পাল দেবশ্রী কিন্তু একটা দারুণ ইকুয়েশন তখন তৈরি হয়েছিল, বেশ কিছু ছবিতে আমরা তাদের পেয়েছিলাম একসঙ্গে। সেরকম আরেকটা ছবির গানে কি যাব?
1: হ্যাঁ, যেতেই পারি আমরা তরুণ মজুমদারের কোনো ছবি, একদম তরুণ মজুমদারের
0: বাহুল্য,
1: সেই বিখ্যাত ছবি এবং সেই বিখ্যাত গান শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনি।

0: বলা বাহুল্য শুনছিলাম আমরা ভালোবাসা ভালোবাসা ছবির গান, এবং এই হচ্ছে সেই ছবি বা সেই ঘরানার ছবি যেটা কোয়েল বলছিল 85 আমরা পেয়েছিলাম ভালোবাসা ভালোবাসা, সেই ছবি মানে ঘরানার ছবি যেখানে যেখানে আর কি তরুণ মজুমদার একটা পারিবারিক গল্প তার ছবির যেটা বিশেষ বৈশিষ্ট্য, এবং ওই যে অনেকে মানে পারিবারিক গল্প যেহেতু সেহেতু তো সেখানে একটা চরিত্রের আধিক্য থাকবেই,
1: অনেকগুলো চরিত্র,
0: হ্যাঁ, তাপস পাল, দেবশ্রী রায়, রুমা গুহ ঠাকুরতা, উৎপল দত্ত, অনুপ কুমার, সন্তু মুখোপাধ্যায়, সুমিত্রা মুখার্জি, মাধবী মুখার্জি, সত্য বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, মানে অনেকে, হ্যাঁ। এবং ওই যে শুধুমাত্র আমরা আগের ছবিতে ধরো 50-60 দশকে কী দেখতাম, উত্তম সুচিত্রা বা সুপ্রিয়া তাদের বাবা মারা ধরো পাহাড়ি সান্যাল বা ছায়াদেবী বা কমল মিত্র বা ছবি বিশ্বাস, তার সঙ্গে একজন বন্ধু হয়তো জীবন বসু বা তোমার অসিত বরণ এরকম,
1: বা অনুপ কুমার,
0: হ্যাঁ, ভাই বা ওরকম রোলে, তখন সেইখান থেকে কিন্তু সংখ্যাটা বেড়ে গেল। তুমি যদি এই ছবির কাজটি দেখো মানে সেখানে তোমার অনেককে আমরা পাচ্ছি, তাপস পাল দেবশ্রী তো থাকছেনই, সিনিয়রদের মধ্যে রুমা গুহ ঠাকুরতা, উৎপল দত্ত থাকছেন, এরপরে থাকছেন অনুপ কুমার, সন্তু মুখোপাধ্যায়, সুমিত্রা মুখার্জি, মাধবী মুখার্জি, সত্য বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, মানে 6টা চরিত্র আরো বেশি।
1: এই জিনিসটা, এটা 85 ছবি ভালোবাসা ভালোবাসা, তরুণ মজুমদার কিন্তু এই এই ঘরানাটা শুরু করে দিয়েছেন 80 থেকে, মানে দাদার কীর্তি থেকে,
0: একদম একদম বলতেই যাচ্ছিলাম,
1: হ্যাঁ, দাদার কীর্তিতেও তোমার মোটামুটি সেম, সেখানে সন্ধ্যা রায়, সমিত পঞ্জকেও আমরা
0: আরেকটা কাপলকে আমরা পাচ্ছি, সেখানেও পাচ্ছি কৌশিক ব্যানার্জিকে, সেখানেও পাচ্ছি আমরা শক্তি ঠাকুরকে, তারপরে অনুপকুমার
1: ছিলেনই,
0: তো এই রকম মানে দু মানে এই যে পারিবারিক ব্যাপারটা, মানে আর পরিবার মানে তো সত্যি কথা বলতে যতই 80 থেকে আমাদের যৌথ পরিবারের মানে ভাঙার হয়তো শুরু হয়েছে, কিন্তু 80 মানে তখনও পর্যন্ত সাধারণ বাঙালি মননে এই পরিবার বলতে সবাইকে নিয়ে এই কনসেপ্ট থেকে কিন্তু তখন আমরা বেরোতে পারিনি,
1: একদমই একদমই,
0: কারণ দেখো যদি ধরি যে আমরা 80-এর দশকের মানে ওই প্রেক্ষিতে তরুণ মজুমদার তো না হয় তিনি সেই 60-এর দশক থেকে ছবি করছেন
1: বা তার আগে থেকে একেবারেই,
0: কিন্তু মানে ফলে তার ছবির একটা ঘরানা থাকবে, কিন্তু একদম 81-এই যে ছবি হলো অত্যন্ত স্মার্ট ছবি, একদম ভয়ঙ্কর কনসেপ্ট, ভয়ঙ্কর ইন দ্য সেন্স ওই সময়ের পরিপ্রেক্ষিতে পরমা,
1: হ্যাঁ
0: হ্যাঁ, পরমা তো একটা বিরাট পরিবার কিন্তু,
1: ঠিক,
0: মানে এই যে রাখির যে পরিবার যার স্বামী হচ্ছে দীপঙ্কর দে, শাশুড়ি সন্ধ্যারানী, ওদিকে ভাসুরের ছেলে রয়েছে, ননদ রয়েছে, তার নিজের ছেলেমেয়েরা রয়েছে, সেই ছেলের বন্ধু রয়েছে, মানে একটা বিরাট সবাই মিলে,
1: এবং সেখানে মানে সেটা আবার একটা অদ্ভুত কনসেপ্ট, মানে সেই সময়

0: তো অত বড় পরিবারটার থেকে রাখি গুলজার একেবারে পৃথক মননের একটা মানুষ,
1: একদম,
0: মানে যার সাথে ওই পরিবারের কারণ মেলে না, অথচ তিনি সেই পরিবারটাকে বেঁধে রেখেছেন।
1: একদম ঠিকই তাই। তো ওই বড় পরিবারটা থেকে না আমরা তখনও বেরোতে পারি, বা ধরো যদি তুমি ওই সময়ের মানে আরও অন্যান্য ছবির ইয়ে আমরা ভাবি, ধরা যাক যদি আমরা মোহনার দিকে ছবিটার কথা ভাবি,
0: সম্পূর্ণ অন্য রকমের একটা গল্প,
1: অন্য রকমের গল্প,
0: একদম
1: বীরেশ চট্টোপাধ্যায়ের ছবি মোহনার দিকে, ৮৪ সালের
0: ছবি।
1: সেখানেও দেখো সেই পরিবার,
0: হ্যাঁ,
1: মানে সুমিত্রা যখন এলেন বিয়ে হয়ে, দীপঙ্করদের সঙ্গে বিয়ে হয়ে ওই পরিবারে এলেন, তখন সুমিত্রার মানে একেবারে যাকে বলে না সংসার মাথায় করে রাখা বউ,
0: ঠিক
1: ঠিক সেই রকমই তিনি, এবং শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে মানে সুন্দর করে তিনি থাকেন। তো সেখানে তার গলায় একটা গান রয়েছে, সেই গানটা মানে পিকচারাইজেশনে গোটা সংসারটাকে, মানে তিনি কখনো সেই ফ্যানটাকে পরিষ্কার করছেন, কখনো ঘরের জানলা খুলছেন, মানে পুরোপুরিভাবে কিন্তু একটা ভীষণ গোটা পরিবারকে, যেটা তুমি বললে বেঁধে রাখা, সেই বেঁধে রাখারটা, আর তার সঙ্গে তোমার মানে তার শ্বশুরবাড়ির মানে যারা আর কি
0: শ্বশুরমশাই
1: রয়েছেন, হ্যাঁ, ননদরা রয়েছেন, সে মানে তার স্বামী রয়েছেন, সে তারা তো রয়েছেনই, তো সবটা মিলিয়ে একটা বড় পরিবার এবং সেখানে অনেকের গল্প, মানে এখানে তো ধরো আর হ্যাঁ আর একটা কথা বলতে হয় যে চরিত্রটা মানে মাল্টি স্টারার যে ব্যাপারটা তুমি বলছিলে তখন, সেই মাল্টি স্টারার ব্যাপারটা যদি আমরা দেখি এখানেও তাই, অনুপ কুমার রয়েছেন, অপর্ণা সেন রয়েছেন, সুমিত্রা মুখার্জি তো রয়েছেনই, মনোজ মিত্র রয়েছেন, দিলীপ রায় রয়েছেন, অনিল চ্যাটার্জি রয়েছেন, লিলি চক্রবর্তী রয়েছেন, রবি ঘোষ রয়েছেন, অরুণ মুখার্জি রয়েছেন, কে নেই,
0: কে নেই।
1: তো আমরা তাহলে যাই ওই ছবির একটা গান
0: একেবারে।

0: মোহনার দিকের কথা বললাম, গুরুদক্ষিণা ছবিটার কথা কিন্তু বলতেই হয়, তাই না?
1: একদম, গুরুদক্ষিণা বলতেই হয়। এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতে হয় সেটা হচ্ছে, আমাদের সময়টা বড্ড কম, সেটা হচ্ছে এই যে তুমি বলছিলে বাংলা ছবিতে অ্যাকশন শুরু হলো, এই অ্যাকশন শুরু হলো বললেই আমার একজন পরিচালকের নাম মনে পড়ে, সেটা অঞ্জন চৌধুরী, যার 1984 শত্রু দিয়ে শুরু করলেন তিনি অ্যাকশনের একদম মানে শুরুটা যাকে বলা হয়।
0: এবং ওই যে একজন ভীষণ রকম মানে শত্রুর রঞ্জিত মল্লিক, ওই পুলিশ অফিসার, ওইরকম কঠিন কঠোর চরিত্র, মানে ধরো আজকে আমরা শাশ্বত চট্টোপাধ্যায়কে যখন সবরে দেখছি, মানে আমরা ধন্য ধন্য করছি,
1: একদম
0: তার শুরুটা কিন্তু ওইখান থেকে,
1: একেবারেই
0: কঠিন কঠোর একজন পুলিশ অফিসার,
1: সুপার কপ,
0: যিনি দুষ্টের দমন শিষ্টের পালন করেন, আর তার সঙ্গে সেই বিখ্যাত পুলিশ ও পুলিশ। তা আমরা শত্রুর কথায় এলাম। হ্যাঁ, এটাও কন্টেন্টের দিক থেকে অবশ্যই এটাও একটা মেজর চেঞ্জ, যে ধারায় পরবর্তীকালে তুলনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কম, কিন্তু ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিৎ এদেরকে আমরা অনেক
1: অনেক বেশি পেয়েছি
0: হিরো হিসেবে।
1: ঠিক,
0: আমরা তাহলে
1: শত্রুর একটা গান শুনি,
0: হ্যাঁ হ্যাঁ, এবং শুনতে শুনতে চলে যাবো সংবাদ
1: সংবাদ বিরতিতে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM Gold. সফরে আজ 80 থেকে 90,

0: আমরা গুরুদক্ষিণার গান শুনছিলাম, এবং গুরুদক্ষিণা ধরতে গেলে ওই সময়ের 80-এর দশকের একটা আইকনিক ছবি, কারণ কি প্রচণ্ড হিট যে হয়েছিল, এবং এখনো মানে পুজোর প্যান্ডেলে ফুল কেন লাল হয় বাজলেই আমাদের মনটা ভীষণ নেচে ওঠে।
1: আকাশের চাঁদও তাই এর আগেও আমরা বন্ধ মনের দুয়ার দিয়েছি খুলে শুনছিলাম।
0: হ্যাঁ, এই গানগুলো ভীষণ মানে, আর আমাদের ছোটবেলাকার গান তো এগুলো ভীষণ নস্টালজিয়া কাজ করে,
1: ঠিক
0: যারা এটা 80-90 তে বিলং করেন তারা বুঝবেন হয়তো। তো যেটা বলছিলাম, এই ছবিতেও কিন্তু ওই দেখো সেই অর্থে একটা পারিবারিক গল্প
1: একদম, এবং একটা জিনিস তুমি দেখো, পরিবার এবং তার সাথে না বর্ধিত একটা পরিবার।
0: হ্যাঁ, আমি বলতে যাচ্ছিলাম এক্সটেন্ডেড ফ্যামিলি, মানে মাস্টারমশাইয়ের পরিবারটাও ধরতে গেলে যেন এই পরিবারের নিজেরই মতন।
1: ঠিক তাই,
0: মানে জয়ন্তর পরিবার, মাস্টারমশাইয়ের পরিবার, জয়ন্তর পরিবার সেই অর্থে কিছু নেই, মাস্টারমশাইয়ের পরিবার এবং শতাব্দী রায়দের পরিবার।
1: তুমি ভালোবাসা ভালোবাসাতেও আমরা কিন্তু সেটাই দেখেছি যে বৌদি আমি চলে এলাম গান গাইব বলে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, ব্যাপারটা এই রকম আর কি
0: একেবারে
1: ছিল।
0: তো এবং এখানেও সেই চরিত্রের সংখ্যা, চরিত্রের আধিক্য, অজিত মল্লিক রয়েছেন, ওদিকে সৌমিত্র ব্যানার্জি রয়েছেন, ওদিকে শকুন্তলা বড়ুয়া রয়েছেন, ওদিকে কালী ব্যানার্জি রয়েছেন, তাপস পাল তো রয়েছেন, মানে সব মিলিয়ে একটা, বাবা মা তো রয়েছেন, সব মিলিয়ে একটা সত্যি ভীষণ, রঞ্জিত মল্লিক অবশ্যই একটা দারুণ, মানে কি বলবো, মানে মনে হয় না বেশ ঘিরে আছে প্রিয় মানুষরা যেন আমাদের।
1: এবং রঞ্জিত মল্লিক হচ্ছেন, আমরা রঞ্জিত মল্লিককে যেরকম সুপার কাপ পেয়েছি শত্রুতে একটু আগে বলছিলাম, কিন্তু রঞ্জিত মল্লিক বললেই না ওই 80-90-এর দশকের একজন বর্দা,
0: একদম
1: মানে একজন স্নেহপ্রবণ
0: এবং শাসন
1: করা বর্দা আর কি সেই চরিত্র। তো এইভাবে 80-90 দশকটা পুরোটাই কিন্তু, মানে 90-এর দিকে গিয়ে আবার কিছুটা পরিবর্তন এলো, কিন্তু 80-এর দশকটা পুরোটাই কিন্তু আমরা এরকমভাবেই ফ্যামিলি ড্রামা এবং কিছু ছবি যেগুলো মানে সেখানে হাতে গুনে থাকতো হচ্ছে লাভ ট্রায়াঙ্গেল, মানে প্রেমের ছবি খুব হাতে গুনে, সেখানে মেনলি অ্যাকশন ছবি বা মেনলি ফ্যামিলি ড্রামা, এই দুটোর মধ্যবর্তী সেরকম কিছু কিন্তু ছিল না।
0: ঠিকই তাই, মানে ধরো 80-এর দশকেরই ছবি যদি হিন্দিতে আমরা আর্থকে ধরি, সেটা যে অর্থে একেবারে চরিত্র কেন্দ্রিক এবং তিনটে মানুষকে একটা, মানে ত্রিকোণ প্রেমের ছবি, তিনটে মানুষকে কেন্দ্র করেই সবটা আবর্তিত হচ্ছে মানস ভাটের আর্থ। বাংলায় কিন্তু ঠিক উল্টোটা, বাংলায় তখনও ওই যে ব্যাপারটা সেটা বরং এখন অনেক আমরা ওটিটি এটসেট্রাতে এই ধরনের কাজ দেখতে পাই।
1: মানে তুমি তিনটে মানুষকে ঘিরে ছবি যদি তুমি বাংলায় বলো 80-এর দশকে যদি আমরা যাই, তাহলে কিন্তু সেই ত্রয়ী, মানে লাভ ট্রায়াঙ্গেল চলে আসছে সেখানে
0: আসছে, কিন্তু শুধুমাত্র তুমি যদি আর্ট দেখো সেখানে তুমি এই তিনজনের বাইরে আর সেভাবে কাউকে পাবে না, ত্রয়ী তো কিন্তু ট্রায়াঙ্গেল থেকে আছে কিন্তু অনেকে আছেন আশপাশ জুড়ে।
1: একদমই একদমই একদমই।
0: তো
1: আমরা ত্রয়ীর কথা যখন বললাম, আমরা কি
0: ত্রয়ীর গান দিয়ে আমরা ওই পর্বে যাব?
1: একদম একদম একদম, তাহলে ত্রয়ীর একটা গানে যাই, ত্রয়ীর গানের ওপারে আমরা ফিরে আসছি আবারও অনুষ্ঠানে।

0: একটা মারাত্মক হিট সিনেমা, একটা ভীষণ মানে কি বলবো, সেই
1: মানে শক্তিও ধরতে গেলে সেই একেবারে একটা মাইলস্টোন ছবি,
0: মাইলস্টোন ছবি এবং প্রচুর আয় করেছিল সেই সময়।
1: রমেশ সিপ্পি তো মানে শোলে খ্যাত রমেশ সিপ্পি, সিপ্পির ছবি
0: সত্যি। এবং এইটাই একমাত্র ছবি যেখানে কিনা দিলীপ কুমার অমিতাভ বচ্চন একসঙ্গে অভিনয় করেন, এটা একমাত্র এবং প্রথম এবং একমাত্র ছবি। দুজনেই কিন্তু সেরার সেরা অভিনেতার জন্য মনোনীত হয়ে তারপরে পরে দিলীপ কুমার সেই পুরস্কারটি পান। এবং এই ছবি মানে জয়ী হয়েছিল, অ্যাওয়ার্ড পেয়েছিল সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা চিত্রনাট্য, সেরা সাউন্ড ডিজাইন, এতগুলো ক্যাটাগরিতে এই ছবি পুরস্কৃত হয়েছিল। মানে একটা ব্লকবাস্টার হিট অ্যাকশন মুভি শক্তি। এটা আশির দশকে আমরা বলিউডে যে গান দিয়ে বা যে ছবির কথা দিয়ে ঢুকলাম সেটা একটা অ্যাকশন মুভি
1: একদম। এবং এখানেও সেই হচ্ছেন মানে একদম কঠিন কঠোর পুলিশ অফিসার, এই ইমেজটা কিন্তু তখন মানে ভীষণ মানে পপুলার ছিল আর কি।
0: ঠিক ঠিক ঠিক,
1: মানে
0: সেটা বাংলা হোক হিন্দি হোক যেখানেই হোক না কেন।
1: এবং যে দেখানো হচ্ছে যে সেটা এক প্রজন্মের নয়, মানে জেনারেশন আফটার জেনারেশন সেই ব্যাপারটা কিন্তু চলে আসছে।
0: একদমই একদমই, আশির দশকে আমরা অ্যাকশন মুভির ছড়াছড়ি দেখেছি বলিউডে, আর মানে তুমি বাংলা ছবিতে যতটা না দেখেছি তার থেকে অনেক বেশি আমরা
1: বোম্বেতে দেখেছি,
0: বোম্বেতে দেখেছি। সত্তরের দশকে যে একেবারে দেখিনি তা বলবো না, কিন্তু আশির দশকে তার হিরিকটা একটু তুলনায় বেশি ছিল। সত্তে পে সত্তা, মিস্টার ইন্ডিয়া, শক্তি ছাড়াও আমি বলছি নামা খালাল, মানে পরপর অমিতাভ বচ্চনের প্রায় অনেকগুলো ছবি এরকম ভাবে কিন্তু অ্যাকশন মুভি হিসেবে পাওয়া গেছে।
1: এবং যেটা এখানে দেখানোর যে মানে সেই কি বলবো, মানে কমিটেড ডেডিকেটেড পুলিশ অফিসার তিনি কিন্তু মানে যা যার ছেলেকে ধরতে গেলে বাজি রাখা হয়, মানে গ্যাংস্টাররা সেরকমই শর্ত দেয়।

0: কিন্তু সেখানেও তিনি অনমনীয়, দৃঢ়,
1: এবং
0: সেখান থেকে একটা মানে কি বলবো একটা ব্যক্তিত্বের সংঘাত, যে ছেলে মানে স্বাভাবিক বাবাকে তো সে অন্যভাবে আর কি দেখবেই, কিন্তু দেখা যায় যে শেষ পর্বে তার নাতি দিলীপ কুমারের, দিলীপ কুমার যখন নাতিকে রিসিভ করতে এসেছে, সেই নাতি কিন্তু তখন বলে যে তোমার মানে গ্র্যাজুয়েশন হয়ে সে বাড়ি ফিরছে, মানে কি হবে তুমি, কি হতে চাও নেক্সট লাইফ, তোমার কি করবে, না আমি দাদাজির মতন পুলিশ অফিসার হতে চাই। তো এই যে ন্যায় এবং অন্যায়ের যে সংঘাত চিরন্তন চিরন্তন বাংলা হিন্দি ছবি জুড়ে বারে বারে ফিরে এসেছে, তাই না?
1: একদমই তাই। যেরকম আমরা দেখেছিলাম যে ধরো 70-এর দশকে যেরকম দেখেছিলাম যে কোশিশ, ছোটি সি বাত, রজনীগন্ধা, গোলমাল, আঁধি, মানে একদম অন্য ধারার
0: রোম্যান্টিক
1: ছবি বা একটা কোনো বিশেষ গল্প নির্ভর ছবি, এরকম সেই জায়গায় 80-এর দশক কিন্তু অনেকটাই একটু একপেশে,
0: একটু অন্যরকম,
1: হ্যাঁ একটু একপেশে। এবং তার সাথে সাথে বলিউডে যে রোমান্টিক ছবি হয়নি বা ভালোবাসার ছবি হয়নি তাও কিন্তু নয়,
0: ইজাজতের মতো ছবিও তো আমরা ওই সময়,
1: ইজাজতের মতন ছবিও আমরা পেয়েছি, এবং 80-এর দশকের শেষের দিকে আমরা ক্যামত সে ক্যামত তাক পাচ্ছি, সেটা তো পুরোপুরি ভালোবাসার এবং পারিবারিক ছবি দুটো একসাথে।
0: ঠিকই, তুমি তো ক্যামত সে ক্যামত থেকে চলেই গেলে, তাহলে আর আমরা অপেক্ষা করি কেন, আমরা সরাসরি চলে যাই ছবির গানে, নাকি তার আগে আমরা একটু মাসুম ছুঁয়ে যাব?
1: বেশ, একটু মাসুম ছুঁয়েই আসি।
0: মাসুম এমন একটা ছবি, এই যে তুমি বলছিলে যে ট্রান্স যে ধারাটার কথা 70-এর, সেটার থেকে 80-তে যে মানে শিফট হলো একটা, এই ট্রানজিশনটা, ট্রানজিশনাল যে ফেজটা, এর মধ্যে যে ছবিগুলো আসে, যে ছবিগুলো সেই অর্থে খুব কমার্শিয়াল নয়, সেই অর্থে খুব ফ্যামিলি ড্রামা নয়, কিন্তু একটু অন্যরকম, তাই না?
1: হ্যাঁ, একেবারে 80-এর শুরুর দিককার ছবি, যে কারণে এটি মাসুম।
0: মাসুম এবং ওই অন্তর্লীন সংঘাত, দ্বন্দ্ব, মানসিক টানাপোড়েন এবং ভালোবাসা, সবটা মিলেমিশে যেন একাকার হয়ে আছে এই মাসুম ছবির মধ্যে।

0: আমরা ছিলাম মাসুমের গানে। মাসুম 1983 সালে ছবি, ওই যেটা তুমি বলছিলে যে একদম ট্রানজিশন পিরিয়ডটা, যেটা যে সময় ছবির গল্প, ছবির ধারণা ভাবনা সব কিছুই বদলাচ্ছে। আমরা আরও ছবির কথায় থাকবো, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট ওয়েদার আপডেট আছে, সেটা একটু দিয়ে দিতে হবে।
1: জানিয়ে দিই যে বাঁকুড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলের বেশ কিছু অংশে আগামী দু এক ঘন্টার ভেতরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার বেগে বয়ে যাবে। যারা বাইরে থাকবেন তাদেরকে একটু সচেতন, সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এই ছিল আজকের আবহাওয়া। আর বর্ষাকাল, এই আবহাওয়া তো এখন চলবেই আমাদের। তো আমরা আবার আমাদের ছবির কথায় ফিরে আসি।
0: হ্যাঁ, ছবির কথায় আবারও ফিরে আসি। রয়েছি আমরা 80-90 এর দশকের ছবির কথায়। আমরা শুনছিলাম মাসুমের গান, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অ্যাকশন মুভির একটা গান দিয়ে শুরু করেছিলাম, আবারও একটা অন্যরকম ছবির গানে গেলাম, এবং তারপর আমরা ভেবেছিলাম যেটা যে আরেকটি ছবির গান শুনবো, যে ছবিটির গান না শুনে আমরা মাসুমকে ছুঁয়ে গেলাম
1: গেলাম
0: সেটা কি আমার
1: 80-90 এর দশক। মানে দেখো, এই যে তিন খানের আগমন, কিন্তু সেই আগমন কাল হচ্ছে 80-90
0: একেবারেই।
1: সুতরাং সে গান তো আমাদের যেতেই হবে।
0: ঠিক।

0: ওফ, এই ছবি মানে এটাকে তুমি কি বলবে, ফ্যামিলি ড্রামা তো বলাই যায়। আবার দেখ এখানে সে কিন্তু একটা খুব বড় থিম, মানে অনার কিলিং এর ব্যাপারটা চলে আসে। হ্যাঁ
1: একদম একদম, অন্য একটা কনসেপ্ট পুরো।
0: হ্যাঁ একদমই
1: ঠিক।
0: টিনেজ লাভ তো বটেই, টিনেজ লাভটা তো ওই মানে আশির শেষ দিক থেকে টিনেজ লাভের ব্যাপারটা আস্তে আস্তে বম্বেতে মানে টিনেজ লাভের ওপর পরপর ছবি হয় অনেকগুলো। এবং তার সঙ্গে এই ছবিতে হ্যাঁ এই অনার কিলিংটা একটা ভীষণ বড় ব্যাপার হয়ে দাঁড়ায়।
1: এরপরে আমরা যে ছবিটার কথায় আসবো সেই ছবিটা আবার একটু আরেকটু অন্য ধরনের গল্প বলে। সেখানে একটু বিজ্ঞান আছে, সেখানে বিজ্ঞান আছে, সেখানে প্রেম আছে, সেখানে অ্যাকশন আছে, বিখ্যাত অমরেশ পুরীর ডায়লগ আছে সব মিলিয়ে।
0: এবং সেটা একটা খুব বিখ্যাত ইংরেজি ছবির অনুপ্রাণিত হয়ে এটা করা। হলোম্যান থেকে আমরা বা সুপার অ্যানিমেটেড, মানে ইনফ্যাক্ট এই থিমের ওপর অনেকগুলো ছবিই হয়েছে।

0: তো হনুমানও বলতে পারো বা এটাও বলতে পারো, থেকে আমরা যেটা পেলাম বম্বেতে সেটা হলো বিখ্যাত অনিল কাপুরের মিস্টার ইন্ডিয়া।
1: হ্যাঁ,
0: আর সেখানে শ্রীদেবীকে তো মানে সত্যি দিনে রক্তবাংশের নারী নাকি কোনো মানে স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা, এটা আমাদের তো বুঝতে বেশ কষ্ট হয়েছে।
1: ঠিক তাই, মিস্টার ইন্ডিয়া একটা ফুল প্যাকেজ বলা যায়। সেই আমরা যেটা মানে এইটিজের মুভি, বলিউড মুভি বললেই যেটা জানি মশালেদার এন্টারটেইনমেন্ট ফুল, মিস্টার ইন্ডিয়া হচ্ছে তাই। তো
0: চলে যাই আমরা সেই ছবির গানে, কিশোর কুমার লেশা চিনায়।

0: উফ, কি বলবো, কিশোর কুমারও যেন নিজেকে এই গানে নতুন করে মানে নির্মাণ করেছেন। আমার মানে বরাবর ছবির সিকোয়েন্স সব তো আছেই, কিন্তু কিশোর কুমারকে যেন এই গানে আমার মনে হয় নতুন করে খুঁজে পাওয়া যায়। অথচ কে বলবে, এই গানের খুব অল্প সময়ের মধ্যেই তো তিনি চলে গেলেন আমাদের ছেড়ে।
1: একদমই একদমই। আর আমার তো এই গানটা শুনলেই সেই আসমানি রঙের শাড়িটা মনে পড়ে,
0: এক্ষুনি বলছিলে তুমি যেটা, যে
1: ঠিক তাই, ঠিক
0: অসম্ভব
1: এই মানুষটিকেও ভীষণ মনে পড়ে।
0: একেবারে অবশ্যই, খুব অসময়ে তিনি চলে গেছেন
1: একদম।
0: এবং শ্রীদেবী একটা মানে এনিগমা, হিন্দি কেন গোটা ভারতীয় ছবির জগতে শ্রীদেবী একটা এনিগমা হয়ে থাকবেন, মানে আমার তো।
1: এবং এবং প্রত্যেকটা, হ্যাঁ ঠিক,
0: মানে রক্ত মাংসের অবয়ব ঠিকই, কিন্তু যেন মনে হয় তার বাইরেও আরো অনেকটা,
1: মানে অমিতাভ বচ্চন জিতেন্দ্র থেকে শুরু করে অনিল কাপুর হয়ে শাহরুখ খান পর্যন্ত তিনি নায়িকা হয়েছেন,
0: একদম ভাবা যায়।
1: মানে এইটা, এই জিনিসটা মেনটেন করা বলিউডে সেটা কিন্তু কম লোকের, এই হিস্ট্রিটা রয়েছে আর কি। যাই হোক, আমরা তো আজকে 80-90 দশকের ছবির কথায়, 90 দশকে যেহেতু খুব বেশি আমরা ঢুকতে পারলামও না, 80 দশকেই থাকলাম। তো
0: আমাদের শেষ ছবি, যে ছবিতে যাওয়ার সূত্র অবশ্যই আমাদের একটা বাংলা ছবি ধারা বলা যেতেই পারে। আমরা এর আগের পর্বে তরুণ মজুমদারের ছবির গান শুনছিলাম, বলছিলাম যে তার ছবি পরিবার কেন্দ্রিক গল্প হয়ে উঠেছে
1: একদম।
0: এবং এই যে ধরো দাদার কীর্তি বলো, ভালোবাসা ভালোবাসা বলো, যেখানে সব টিনেজ লাভটা মূল বিষয় হইল, এই তরুণ মজুমদারই কিন্তু রাজশ্রী প্রোডাকশনসকে প্রথম মানে সাজেস্ট করেছিলেন টিনেজ লাভ নিয়ে ছবি
1: ছবি করার জন্য,
0: যার ফলশ্রুতিতে আমরা পেয়েছিলাম ম্যায়নে প্যায়ার কিয়া। এবং সেখানেও দেখো পরিবার, পারিবারিক গল্প, অনেক সদস্য,
1: অনেক সদস্য,
0: অনেক সদস্য,
1: এবং আর একটা সেই অসম্ভব ডেবিউ জুটি ভাগ্যশ্রী সলমন খান, যেটা তুমি বলছিলে যে তিন খানের আগমন এইটিজে।
0: এবং যেটা ভীষণ ইন্টারেস্টিং, মাঝখানে অনেকগুলো বছর সেভাবে না দেখলেও রিসেন্ট আমরা ভাগ্যশ্রীকে ভীষণ মানে ইন্টারনেটে পাই, তার নিজের পেজ, তার ব্লগ, তার মিনি ব্লগ, তার মানে সত্যি কইলে এটা একটা অদ্ভুত মনে হয় না, ভাগ্যশ্রী এতটুকু সেই ম্যানে পেয়ার কি আর ভাগ্যশ্রীর থেকে বদলেছেন
1: একদম,
0: কি অসম্ভব নিজে।

0: নিজেকে মেনটেন করা মানে খুব আফসোস হয় কেন তিনি ছবির জগতে সেভাবে আর রইলেন না, মানে এতটুকুও মনে হয় না যে তার বয়স বেড়েছে বা তিনি খুব বেশি পাল্টেছেন।
1: ঠিক তাই। তো মানে প্যার কি আর গান শুনতে শুনতে আমাদের আজকে বিদায় নিতে হবে।
0: তো সেই সুমানার প্রেমের প্রেম কাহিনী আর তার সঙ্গে আরো অনেকে তাদের
1: এবং তার সঙ্গে আরো

0: সময় তা চলে যাওয়াটা অসম্ভব কষ্টের, মানে আরো অনেকদিন। এবং তুমি ভাবো গলাটা এতটুকু
1: নষ্ট হয়নি,
0: এতটুকু কে বলবে একটা সত্তরোর্ধ মানুষ একদম, মানে 90s যে গলায় গিয়েছিলেন তখনও তিনি সেই গলাতেই গাইছেন
1: একেবারে।
0: এই গান শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: আর কোয়েল।
0: ভালো থাকবেন আর সঙ্গে রাখবেন অবশ্যই সবসময়ের জন্য FM গোল্ডকে।

0: Garden Phase 2. A greenfield refinery is an industrial processing plant for oil, gas, or minerals built from scratch on undeveloped clean land. Addressing the program, Prime Minister Modi said the conflict in West Asia had triggered the biggest energy crisis of the 21st century, but India successfully overcame the challenge through timely decisions, effective diplomacy, and prudent management of national resources.
1: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया. औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई. पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया.
0: The monsoon session of Parliament will commence on the 20th of this month. It will continue till the 13th of next month. Parliamentary Affairs Minister Kiran Rijiju today informed that President Draupadi Murmu has approved the proposal of the government to convene the session from 20th July. In a social media post, Mr. Rijiju said the session will focus on meaningful debate, discussion and decisions on issues of national importance. Defence Minister Rajnath Singh today highlighted India's significant progress in manufacturing and technology, saying the country's defence exports have reached a record of over 38,000 crore rupees. Addressing an event organised by a private media organisation in New Delhi, Mr. Singh said the sharp rise from 686 crore rupees in the financial year 2013-14 reflects an almost 57-fold increase and underlines growing global confidence in Make in India defence platforms. The defence minister said annual defence production has also touched an all-time high of over 1,78,000 crore rupees in the financial year 2025-26, nearly 3 times the level recorded in 2014-15. The government has issued a notice to Telegram over widespread piracy reports. According to the official sources, the government has directed Telegram to take immediate measures against pirated films and over-the-top OTT content. Sources further said that the platform has been asked to submit the action taken report in 15 days. The move aims to protect India's creator economy, film industry, broadcasters, OTT platforms, producers and distributors. Heavy rainfall continued to lash several parts of Maharashtra today, disrupting normal life and keeping authorities on high alert. The downpour has affected the Konkan region, including Mumbai and its suburbs, Thane, Raigad and Palghar, as well as eastern Maharashtra districts, including Gondia and Bhandara, besides parts of Dhule, Nashik and Pune. In men's cricket, the second T20 international between India and England will be played in Manchester today. The match will begin at 7 p.m. Indian time. The opening game of the 5-match series was abandoned due to rain at Chesterley Street. The third match will be played in Nottingham on the 7th of July. Bristol and Southampton will host the final 2 matches of the T20 international series. Following this, India will take on England in a 3-match ODI series. In FIFA World Cup, the round of 16 will start from today with Canada taking on Morocco in Houston, Texas tonight. The match is scheduled to begin at 10:30 p.m. Indian Standard Time. Canada reached this historic knockout stage for the first time by defeating South Africa, while Morocco advanced by eliminating the Netherlands in a penalty shootout. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি হল আজ। বিধানসভা এবং পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল নতুন বিধায়কদের সংসদীয় কার্যপ্রণালী, আইন প্রণয়নের প্রক্রিয়া, প্রশ্নোত্তর পর্ব, কমিটি ব্যবস্থা, বাজেট এবং জনসেবায় জনপ্রতিনিধিদের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া। উপস্থিত রয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যপাল আর এন রবি, হরিয়ানার রাজ্যপাল অধ্যাপক অসীম কুমার ঘোষ, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস সহ বিশিষ্ট অতিথিরা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বরে ওঠাও তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি। তিনি বলেন, সমস্যা চিহ্নিত হলেই তার সমাধানের পথ তৈরি হয় আর সেই সমাধানের রাজ্যের উন্নয়ন

0: অভিযানের ভিত্তি গড়ে তোলে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব। পশ্চিমবঙ্গ বিধানসভা আগামী 100 দিনের মধ্যেই সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস হয়ে উঠবে বলে অধ্যক্ষ রতীন্দ্র বসু জানিয়েছেন। কলকাতার নিউ টাউনে বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুর উদ্যোগে ইতিমধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে, কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আগামী সোমবার কলকাতায় আসছেন। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। রাজ্য সভাপতি জানান, এই প্রথম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির সরকার গঠিত হয়েছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তার উপর অনাস্থা ব্যক্ত করায় ইস্তফার সিদ্ধান্ত বলে প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি বাজেট পেশ করার সময়ও তার সঙ্গে কোনো রকম আলোচনা করা হতো না বলে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।
1: বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে কখনোই সেটা তৈরি হয়নি, জনতা জেনেছে যখন তার কয়েক ঘন্টা আগে আমি জেনে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না।
0: ইস্তফা দেওয়ার পরই চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তোলাবাজি ও আবাস দুর্নীতি মামলায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কোচবিহারের দিনহাটা মহকুমা আদালত। গত 17 জুন কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী 17 জুলাই তাকে ফের আদালতে তোলা হবে। তাড়াতলা দুর্ঘটনার উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর কর্মীদের সম্মান জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আলিপুর বডিগার্ড লাইনে আজ এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব এবং মানবিকতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে উদ্ধারকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সজ্জিত করার জন্য 200 কোটি টাকার বরাদ্দের ঘোষণাও করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অধ্যবসায় ও নিরন্তর প্রচেষ্টার ফলেই দেশে সাফল্যের সঙ্গে 100 শতকের বৃহত্তম শক্তি সংকট কাটিয়ে উঠেছে। আজ রাজস্থানের যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শক্তি সংকটের সম্ভাবনার দিকটি মূল্যায়ন ও কার্যকর রণকৌশল স্থির করে ভারত প্রত্যেক স্তরে সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে এবং দেশের সহায় সম্পদের সুষম ব্যবহারের মাধ্যমে এই সংকট মোকাবিলা করেছে।
2: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোত্রায় পেট্রোকেমিক্যাল, রেল ও সড়কপথ, পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ 1,00,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেগুলি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বালোত্রায় ভারতের প্রথম গ্রিনফিল্ড তৈল সংশোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। জয়পুর মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়েরও শিলান্যাস করেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে শিল্প ও আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। পরে প্রধানমন্ত্রী চুরু সাদুলপুর এবং চুরু রতনগড় রেলপথে দ্বিতীয় লাইন এবং 125 নম্বর জাতীয় সড়কের যোধপুর রিং রোডের 2 নম্বর সেকশনে 4 লেনে উন্নীত করার প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিযুক্ত প্রায় 54,000 যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। খবর শেষ হলো, এরপর শুনবেন গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

0: govi.in पर लॉग ऑन करें।
1: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ी सुदीप बसु। प्रथमे विशेष विशेष खबर। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, তাদের সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ভাষণে তিনি আজ একথা বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার কলকাতায় আসছেন। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। হকার সংগঠনগুলি এই দাবি করেছে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের জন্য আয়োজিত দুদিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে। বিধানসভা এবং পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইড আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল নতুন বিধায়কদের সংসদীয় কার্যপ্রণালী সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে তাদের।
2: आपकी नैतिक जिम्मेदारी बन जाती है कि इस कालखंड की विधानसभा के सदस्य के रूप में आपके विधानसभा के अंदर आपके वक्तव्य, आपके विचार, आप संसदीय संवाद, चर्चा, लोगों की अपेक्षा, आकांक्षा, चुनौती और उनको सपनों को पूरा करने का दायित्व आपका है, लेकिन राज्य के आकांक्षी राज्य की जिम्मेदारी भी आपकी है।
1: এদিকে রাজ্য বিধানসভায় আগামী 100 দিনের মধ্যে সম্পূর্ণ কাগজবিহীন বা পেপারলেস কাজ

0: করা হবে বলে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস জানিয়েছেন। তিনি বলেন, এই লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে।
1: পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরণ রিজিজু তিনি এটা দেখছেন, উনি বলেছেন যে 100 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা পেপারলেস হবে। তার মৌ স্বাক্ষরিত হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, টাকাও কেন্দ্র থেকে স্যাংশন হয়ে গেছে এবং আমরা সেই দিকে এগোচ্ছি।
0: বিধানসভার মর্যাদা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং আইন প্রণয়নের প্রক্রিয়া সম্পর্কে বিধায়কদের আরও দক্ষ করে তুলতে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ প্রক্রিয়া চলবে বলেও তিনি জানান। সমাপ্তি ভাষণে রাজ্যপাল আর এন রবি বিধায়কদের বিধানসভার মর্যাদা বজায় রেখে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
2: As a member of this legislative assembly, each one of you must bear in mind that you are not just an individual. You carry the dreams and aspirations of millions of your people.
0: কলকাতার তারাতলায় দুর্ঘটনায় উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর কর্মীদের সম্মান জানিয়েছে রাজ্য সরকার। আলিপুর বডিগার্ড লাইন্স আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্ধারকারী বাহিনীর সদস্যদের সাহস, পেশাদারিত্ব, মানবিকতার ভূয়সী প্রশংসা করেছেন। ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় আরো দ্রুত কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে উদ্ধারকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামে সজ্জিত করার জন্য 200 কোটি টাকা বরাদ্দেরও ঘোষণা করেছেন তিনি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে কলকাতায় পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ দেবার কথা। রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য জুড়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে বিজেপির এই প্রথম সরকার গঠন করেছে, তাই এই জন্মদিন পালন নিঃসন্দেহে ঐতিহাসিক। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষ উদযাপনের প্রাক্কালে আজ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এক দেশ এক বিধান এক নিশান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। রাজ্যে আপাতত দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন বলে হকার সংগঠনগুলি দাবি করেছে। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার নেতৃত্বে 3 সদস্যের একটি দল আজ মুখ্যমন্ত্রী জনতার দরবারে কর্মসূচিতে যান। হকারদের সমস্যাগুলি তারা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। সেখানেই মুখ্যমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন বলে অসিতবাবু জানান।
3: উচ্ছেদের বিষয় এবং হকার আইন অ্যাক্ট, স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 নিয়ে আলোচনা হয়েছে। তাতে উচ্ছেদের বিষয়ে আমরা কিছু পয়েন্ট তুলে ধরেছিলাম, সেক্ষেত্রে উনি সেটাকে এগ্রি করেছেন এবং বলেছেন যে অক্টোবর পর্যন্ত আমরা এই মুহূর্তে কোনো উচ্ছেদ করব না, এই পূজো পর্যন্ত যাতে হকার ভাইরা যারা করে খাচ্ছে তারা যেন করে খেতে পারে।
0: হকারদের সমস্যাগুলি খতিয়ে দেখতে রাজ্যস্তরে একটি মনিটরিং কমিটি তৈরির আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে অসিতবাবু সাংবাদিকদের জানিয়েছেন। তবে রেলের জমিতে হকার উচ্ছেদে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের তদন্তে বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠন করে ফের তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে তাঁর পরিবার দাবি করেছে। বরুণ বিশ্বাসের দাদা আজ জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি অভিযোগ করেছেন, এই খুনের ঘটনায় তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে এসেছিল। প্রকৃত দোষীদের অনেকেই বিচারের আওতার বাইরে রয়ে গেছে বলে তিনি অভিযোগ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দলের নিয়ন্ত্রণ নিয়ে টানাপোড়েনের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সহ সব পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন শাখা সংগঠনের বিভিন্ন ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে তার সিগনেটারির দায়িত্ব থেকেও অব্যাহতি চেয়েছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তাঁর উপর অনাস্থা ব্যক্ত করায় ইস্তফার সিদ্ধান্ত বলে প্রাক্তন অর্থমন্ত্রী জানান। পাশাপাশি বাজেট পেশের সময় তার সঙ্গে কোনোরকম আলোচনা করা হতো।

0: ও না বলেও চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন।
1: বাজেট আমি বলে দিই আপনাদের, যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না।
0: ইস্তফা দেওয়ার পরই চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় বিরোধী দল

0: তিনি সাধারণ সম্পাদক হিসেবে মদন মিত্র এবং কুণাল ঘোষের নাম ঘোষণা করেন।
1: যারা তৃণমূল কংগ্রেসের সিম্বলে জিতে তারা আজ বলছেন 2023 পরে নাকি এই পার্টির কোন অস্তিত্ব নেই। দুটো মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব।
0: বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, মমতা ব্যানার্জির আমলে রাজ্য দুর্নীতিগ্রস্ত পুলিশ স্টেটে পরিণত হয়েছিল।
2: তার আমলে একটা পুলিশ স্টেট চালাতেন, আর উল্টো দিকে দাঁড়িয়ে যারা চুরি চোরচুরির সঙ্গে চোরচুরি ছিলেন তারা প্রত্যেকেই ওই ট্রাকার ভাগ নিতেন এবং সেই জন্যই তারা তাদের দলে ছিলেন।
0: অন্নপূর্ণা যোজনায় সারা রাজ্যের সঙ্গে নদিয়া জেলার মহিলারাও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 3,000 টাকা করে পাচ্ছেন। সংসারের খরচ সামলাতে এই অর্থ তাদের বড় ভরসা বলে মন্তব্য করেছেন নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার এক উপভোক্তা।
3: আগে আমরা 1,500 টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল 3,000 টাকা করে দেবেন, তা সেটা আমি গতকাল পেয়েছি এবং পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি আর উপকৃত হয়েছি। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার নাম মমতা পণ্ডিত, দিগনগর, ব্রাহ্মণপাড়া।
0: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হবে। এর ফলে উপকূলবর্তী জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও বেশ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে সোমবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, শুধুমাত্র আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়াই বিধায়কদের কাজ নয়, তাদের সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী।

0: Session of Parliament from 20th of July. Industry experts have said that ethanol blending program has not been introduced overnight but has been implemented through a measured step-by-step and scientifically driven process. Addressing a press conference in New Delhi, former chairman and managing director of Engineers India Limited, Vartika Shukla said that ethanol blending program was placed in the public domain for structured discussions and stakeholder consultations in 2018. She added that the initiative is backed by scientific evidence, extensive testing by automobile manufacturers, the Automotive Research Association of India and the Society of Indian Automobile Manufacturers. Heavy rainfall continued to lash several parts of Maharashtra today, disrupting normal life and keeping authorities on high alert. The downpour has affected the Konkan region, including Mumbai and its suburbs, Thane, Raigad and Palghar, as well as eastern Maharashtra districts, including Gondia and Bhandara, besides parts of Dhule, Nashik and Pune. The India Meteorological Department, IMD, has forecast heavy rainfall across these regions until 6th of July and warned of the possibility of flash floods along the Konkan coast and in parts of central Maharashtra. Chief Minister Devendra Fadnavis said citizens in vulnerable areas have been receiving weather alerts every 3 hours since Friday and urged them to plan their travel accordingly. He said the National Disaster Response Force, NDRF, State Disaster Response Force, SDRF, and disaster management teams are on alert and closely monitoring the situation. In men's cricket, India won the toss and elected to bat first against hosts England in the second T20 international of the five-match series. India were 133 for 3 in 13.4 overs at Old Trafford in Manchester when reports last came in. For India, 15-year-old batting prodigy Vaibhav Suryavanshi created history by becoming the youngest player to make his international debut for the country. And that's the end of this news bulletin.
1: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM Golde, আপনার কথা 100.1 FM Golde
2: আপনার কথা নিয়ে বিশ্বজিৎ আর মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে, কারণ এই সময়টায় বিশ্বজিৎ আর মৌসুমীর কিচ্ছু করার নেই, শুধু এই সময়টায় আপনাদের, অর্থাৎ আপনারা কি করছেন, আপনাদের কথাগুলোকে শুনবো এবং সেগুলোকে অন্য যারা লিসনার রয়েছেন তাদের কাছে পাঠাবো। কিছু করার নেই বললে একটু ভুল হবে, কী করে আপনারা আসবেন সেটা মৌসুমী বলে দেবে যে আমাদের কাছে আপনাদের আসার পথ কী, আর এই বিষয়ে আপনাদের মতামত দেবেন। তবে একটা কথা বলে রাখি, জানেন তো এত সুন্দর বলেন আপনারা, কিন্তু মাঝে মাঝে কয়েকজন এসে এমন এমন কথা বলেন এবং এত দীর্ঘ কথা বলেন যে আমাদের বিষয় থেকে হারিয়ে যায়। আপনাদের কাছে বারবার অনুরোধ করি, যারা লিখবেন তারাও টু দ্য পয়েন্ট লিখবেন, অল্প করে লিখবেন, যাতে সবার কাছে আপনারা পৌঁছে যেতে পারেন। সেই কারণেই তো আমরা স্টুডিওর এই প্রান্তে।
3: একদমই তাই, আর স্টুডিওর এই প্রান্তে থেকে আপনাদের জন্য অপেক্ষায় আছি ঠিক যে যে মাধ্যমগুলোতে, সেটা হচ্ছে সরাসরি ফোন, যেটা হচ্ছে 2248-8085-033। আগে একটা অ্যাড করতে হবে, আমি জানি সেটা আলাদা করে বলতে হবে না আপনাদের। আর এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ বা SMS যদি করে আপনি লিখে জানাতে চান, তাহলে আপনি যে নাম্বারটা ইউজ করবেন সেটা হচ্ছে 9903052992। আর এরপরে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আজকের বিষয়, আমি জানি যে আপনারা অনেকেই দেখে নিয়েছেন, কিন্তু যারা দেখেননি তাদেরকে বলি যে আজকের বিষয় সফল হওয়ার থেকে ভালো মানুষ হওয়া জরুরি, সফল হওয়ার থেকে ভালো মানুষ হওয়া জরুরি। আপনি কি ভাবছেন, আপনি কি ভাবেন জানান আমাদেরকে সরাসরি।
2: হ্যালো,
4: নমস্কার, শুভ সন্ধ্যা। শুভজিৎ বলছি বেলঘরিয়া থেকে।
3: বলুন
2: বলুন।
4: আমাদের ছোটবেলায় বাবা মা সবসময় বলতেন কিছু হও না হও কিন্তু ভালো মানুষ হবে, তো মানুষ হওয়াটা খুব প্রয়োজন, এবং সেখানে কিন্তু কোনো অর্থ বা প্রতিপত্তি, বাড়ি গাড়ি তো অনেকেরই থাকতে পারে, কিন্তু লটারি জিতেও আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা কিন্তু মানুষ হওয়া নয়। আমরা যদি এমন কোন শিক্ষক পেয়ে থাকি বা চিকিৎসক পেয়ে থাকি বা সমাজসেবক পেয়ে থাকি

0: যারা সারা জীবন ধরে নিজের সৎ এবং সহানুভূতিশীল আচরণ দিয়ে লোকেদের সেবা করে গেছেন, এটাই কিন্তু আসল মানুষের পরিচয়। সেই জন্য আমার কাছে, খুব ছোট্ট করে বললাম, আমার কাছে অর্থের থেকেও ভালো ভালো মানুষ হয়ে সারা জীবনটা কাটানো যদি মৃত্যুর পরও আমার নাম যেন সবাই করে। নমস্কার,
1: অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে বললেন, সঠিক কথাটা বললেন
2: এবং খুব ছোট করে বললেন, যেটা আমরা চাই যে আপনারা খুব ছোট করে বলুন, যাতে আমাদের সাথে বাকিও যারা অপেক্ষায় থাকে তারা যেন বলতে পারে, বা আমরা যাদের হোয়াটসঅ্যাপ পড়ব সবার হোয়াটসঅ্যাপটা যাতে পড়তে পারি। একটা হোয়াটসঅ্যাপের মেসেজে বরং চলে যাই আমরা। সৌভিক সরকার কসবা হালতু থেকে, তিনি বলছেন, সফলতা মানুষকে পরিচিতি দেয় কিন্তু ভালো মানুষ হওয়া তাকে সম্মান এনে দেয়। অর্থ, খ্যাতি কিংবা পদমর্যাদা একদিন হারিয়ে যেতে পারে, কিন্তু সততা, মানবিকতা, বিনয় ও সহানুভূতি মানুষের হৃদয়ে চিরকাল মিশে থাকে। তাই শুধু সফল হওয়াই কিন্তু লক্ষ্য নয়, ভালো মানুষ হওয়ার চেষ্টাই হওয়া উচিত জীবনের সবথেকে বড় অর্জন। কারণ একজন ভালো মানুষ নিজের সাফল্যের পাশাপাশি অন্যের জীবনেও আলো ছড়িয়ে দিতে কিন্তু পারে। সৌভিক সরকার কসবা হালতু থেকে। চলে যাই পরের ফোনে, কে আছেন আমাদের সাথে?
1: হ্যালো,
3: নমস্কার, বিশ্বযুদ্ধ মৌসুমী জি।
1: নমস্কার,
3: মনিরুদ্দিন লস্কর বলছি, দক্ষিণ সাঁকাই লাউড়া থেকে।
1: বলুন।
3: এখন সফল যে কোনো ভাবেই হওয়া যায়, এবং সফল হতে গেলে অতটা মানে কষ্টকর নয়, যেটা ভালো মানুষ হতে গেলে যেটা আত্মত্যাগ করতে হয় এবং নিজেকে উজাড় করে দিতে হয় এবং অন্যের উপরে নির্ভর করতে হয়। অন্যের যদি আমাকে ভালো বলে তবেই আমি ভালো, শুধু আমি নিজে ভালো বললে তো হবে না। তাই ভালো হওয়াটা যতটা কষ্টকর, খারাপ হওয়াটা অত্যন্ত সোজা, কিন্তু ভালো হতে গেলে, ভালো মানুষ হতে গেলে অত্যন্ত কষ্টকর, কিন্তু সফল হওয়াটা অতটা কষ্টকর নয়। নমস্কার,
1: ধন্যবাদ। এইবার আমরা চলে যাব সরাসরি আমাদের ফেসবুক পেজে। আমি মনে করি সফল মানুষ হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি। কারণ প্রথমত, ভালোত্বের কাছে সফলতা আপনা আপনি ধরা দেয় এবং সেই সফলতা চিরস্থায়ী হয়। আর দ্বিতীয়ত, দিন শেষে শান্তির ঘুম সেই ঘুমায় যে ভালো কাজে নিমগ্ন থাকে সবসময় এবং অপরকেও ভালো রাখার চাবিকাঠি খুঁজে পায়। তাই সফল অসৎ মানুষের চেয়ে কম সফল ভালো মানুষ অনেক বেশি সুস্থ, সুন্দর, সমাজ গঠনে সহায়ক। এক কথায়, প্রতিটা জীবনের মূল মন্ত্র হোক, আমি একজন ভালো অর্থাৎ সৎ, উদার, মানবিক, নির্লোভ মানুষ হব। আর সফলতা সেটা তো সবসময়ের হাতে তোলা থাক। কলমে শুভ্রা ভট্টাচার্য, শিক্ষিকা ও সমাজকর্মী, চুচুড়া, হুগলি।
2: এরপরে চলে যাই আমরা হোয়াটসঅ্যাপে একটু। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে, তিনি লিখছেন, জীবনের প্রতিষ্ঠিত হওয়াই চলমান এক সফলতা। স্মৃতি রোমন্থনের চালচিত্রে অদ্ভুত এক মাদকতা, যেন তিন প্রকারেণ সফলতা শেষ কথা নয়, সব ক্ষেত্রেই কি আর হয় মানবিকতার জয়। বন্ধু নানাভাবে হওয়া যায় জীবন মঞ্চে সফল, নিষ্ঠা ও সততার সরণিতে তা সূর্যের মতো উজ্জ্বল। ভালো মানুষের তকমা হোক জীবনের লক্ষ্য, সফলতা আসবেই ঠিক, প্রচেষ্টা হবে প্রত্যক্ষ। বিশ্বজিৎ কর লিখেছেন এই ছন্দে ছন্দে, এই তার লেখনী। ফোনে কে আছেন, সরাসরি চলে যাবো।
1: হ্যালো, হ্যালো, বলুন।
4: বিশ্বজিৎ আর মৌসুমীদি দুজনকে নমস্কার জানাই।
1: নমস্কার,
4: বেলগুয়া থেকে লক্ষ্মীমঞ্জুনা বলছি।
2: বলুন,
4: সফল সফল হওয়া তুমি সবচেয়ে মানুষের কাছে ভালো ব্যবহার আর মানুষের পাশে থাকা, মানুষের কিভাবে সাহায্য করা যায়, এই এই এই এগুলো দেখতে হবে। এগুলো দেখতে হবে মানুষকে কিভাবে সাহায্য করা, কিভাবে মানুষের কে কে কে কিরকম আছে, সেইগুলি দেখলে আমি একটু যদি তাদের জন্য কিছু করতে পারি তাহলে সবাই সেইটা মনে রাখবে। এটুকুই বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন।
2: ভালো থাকবেন আপনিও।
1: থাকলে টাকা, বাড়ি, গাড়ি, অনেক কিছু হয়, তার মানে সে ভালো মানুষ একেবারে নয়। পয়সা করি, লেখাপড়া অনেকেরই থাকে, ভালো মানুষ পাওয়া কঠিন দুনিয়াদারির বাঁকে। সৎ কাজ করে যেজন সুখে ঘুমান তিনি, রাতে গুনেন কড়ি কাঠ জেগে থাকেন তিনি। টাকা পয়সা থাকলে পরে লোকে সফল বলে মানে, তার যে ভাই কি কষ্ট সে কেবল জানে। ভালো মানুষ

0: খুঁজে ফিরি ঘাটে বাটে হাটে, লোহার শিকল সোনার হলো বুঝতে পারি না যে, পরশ পাথর খোঁজার জন্যে পাগল হলাম আমি, ভালো মানুষ কোথায় পাবো জানেন অন্তর্চামী, ভালো ব্যবহার মিষ্টি কথা অন্তরেতে বিষ, ভালো মানুষ নয় গো তিনি বলছি অহর্নিশ, তিনি হলেন ভালো মানুষ মন পরিষ্কার, আপনার হতেই খুঁজে পাবে খুঁজিবার নাই দরকার। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন।
1: হোয়াটসঅ্যাপের একটা মেসেজে যাব, তারপর সরাসরি কিন্তু ফোনে আমরা চলে যাব। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় তিনি লিখছেন, দাদা দিদি ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও, ভালো সফল হওয়ার থেকে ভালো মানুষ হওয়া জরুরি। ঠিক, কিন্তু দেখা যাচ্ছে ভালো সফল যারা হচ্ছে তাদের অর্ধেকই অর্ধেক গুণগুলো নেই, অথচ তারাই সফল হয়ে যাচ্ছে। আর যারা সত্যিকারের ভালো মানুষ তাদের সফল হয়েও হয় না তারা, তার প্রধান কারণ তারা অতি ভালো মানুষ, তাই তাদেরকে ভালো জায়গায় স্থান যেভাবে দেওয়া হয় না তাই তারা সফলও হতে পারে না কখনো। ডাগরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন এই হোয়াটসঅ্যাপ মেসেজটি। ফোনে কে আছেন সরাসরি চলে যাব। নমস্কার।
0: হ্যালো,
2: নমস্কার,
0: বলুন।
2: আমি ধুলাগড়ি ব্যানার্জিপুর উত্তরপাড়া থেকে বাবলু মোদি বলছি।
0: হ্যাঁ বলুন।
2: দেখুন, আমি ছোট করেই বলি, সফলতা হচ্ছে ব্যক্তিগত বিষয় আর ভালো মানুষ হচ্ছে সমাজের মঙ্গল, এটুকুনি জানলাম আমি ছোট্ট করে একটু।
0: হ্যাঁ, ধন্যবাদ, আপনি বললেন সত্যি, মানে একটা অন্য দিক তুলে ধরলেন। এবারে চলে যাব আবার ফেসবুক পেজের নিচে। সাফল্যের থেকে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, তবে সাফল্য হওয়া মানুষ যে সব সময় খারাপ হবে এর কোনো মানে নেই। হয়তো দেখা গেল সব দিকেই ভালো যেমনি সাফল্য লাভ করেছে সব কিছুতে, এমনই মানুষের মতো মানুষ তৈরি হয়েছে। এ তো সোনায় সোহাগা, এইরকম মানুষের সংখ্যা কম হলেও আছে। আমরা শিক্ষিত মানুষের কাছে বা খুব সাফল্যবান মানুষের কাছে একটু ভালো আশা করি, সেই সাফল্যবান মানুষ যখন দুশ্চরিত্র হয় বা চিটিংবাজ ধোকাবাজ হয়, এই কমজোরি কম শিক্ষিত মানুষ তো এর থেকে অনেক ভালো। এই কমজোরি মানুষটাই তো সময় অনেকের পাশে দাঁড়ায়, খুব তাড়াতাড়ি এই কমজোরি মানুষটাকে তো আমরা কাছে পাই। তাই বলি, সাফল্য হলেই হবে না, মানুষের মতো মানুষ হতে হবে, তাহলেই সবাই মনে রাখবে। বালি হাওড়া থেকে কিশোর।
1: চলে যাই পরের হোয়াটসঅ্যাপে, বলছে, আমার কাছে সফলের সংজ্ঞা হলো প্রকৃত অর্থে ভালো মানুষ হওয়া, শুধুমাত্র অর্থনৈতিকভাবে সামাজিক প্রতিষ্ঠা পাওয়া নয়। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে তিনি কিন্তু এইটা লিখে পাঠিয়েছেন। এরপরে চলে যাব আরও একটা হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, সফল হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, নৈতিকতা ও সহানুভূতি ছাড়া অর্জিত সাফল্য অর্থহীন, ভালো মানুষ অন্যের মনের চিরস্থায়ী জায়গা করে নেয়। অর্থবিত্ত হয়তো অনেক কিছু কিনতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা বিশ্বাস ও শ্রদ্ধা কেবল ভালো ব্যবহারের মাধ্যমেই অর্জন করা সম্ভব। পরিশেষে বলা যায়, জীবনের সফলতা অর্জনের চেষ্টা করা অবশ্যই ভালো, তবে তা যেন মানবিক মূল্যবোধের বিনিময় না হয়। আদর্শ ও মনুষ্যত্ব বজায় রেখে যে সাফল্য অর্জিত হয় সেটি প্রকৃত ও দীর্ঘস্থায়ী, তাই সফল মানুষ হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন।
0: আজকের বিষয় ভাবনার সাথে সহমত পোষণ করছি, কারণ একজন সফল মানুষ হয়েও যদি কেউ স্বার্থপর মানুষের আচরণ করে তবে সেই সাফল্য দেশ বা সমাজের কোনো কাজে লাগে না, কিন্তু ভালো মনের কোনো নিম্ন মেধার মানুষ কিন্তু কায়মনোবাক্যে একজন সমাজের কাছে নিরন্তর ব্রতী হয়। এই কারণেই আমি আজকের বিষয় ভাবনার সাথে আছি। সর্বেশ্বর পাল মাহেশ থেকে
1: চলে যাই সরাসরি ফোনে, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
3: হ্যাঁ নমস্কার, নেবেন?
0: বলুন।
3: কর্ণগর থেকে বলছি, বেঙ্গল ফাইন বাপি টেলার বলছি।
0: বলুন।
3: বলছি, সফল মানুষরা ভালো মানুষের পেছনে লাগে, ওদের ডিস্টার্ব করে সবসময়, এইটাই সব জায়গায় দেখবেন। হ্যাঁ, তো এবার কি করে কি বলা যাবে? ভালো মানুষকে ভালো কাজ করতে দেবে না, সফল মানুষরা সবসময় পা লাগাবে,

0: ফেলে দেবে, ধাক্কা দেবে, এরা কোথাও কোনো কাজ করতে গেলে করতে দেবে না। এইরকমই সফল মানুষরা, ভালো মানুষদের যদি বাধা না দেয় ওরা সফল মানুষ কোনোদিন হতে পারবে না। কিন্তু লোক সমাজের সামনে বলবে আমরা ভালো, আমরা সব ভালো যেহেতু আমরা সফল হয়েছি। নমস্কার ম্যাম।
1: নমস্কার, বেশ সুন্দর বললেন। আর এরকমভাবেই আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 2248-8085 এই নম্বরে, আর তার সাথে সাথে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন 9903055992। এই নাম্বারটাও কিন্তু খোলা রয়েছে আপনাদের জন্য। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে?
2: হ্যালো,
1: বলুন।
2: হ্যাঁ নমস্কার, আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়ার থেকে সমীর দাস বলছি।
1: বলুন।
2: হ্যাঁ আমি বলছি, দেখুন সফলতা বলতে তো আমরা বুঝি মানে আয় রোজগার ইনকাম চাকরি বা ব্যবসা এইগুলোই, কিন্তু ভালো মানুষ হতে গেলে আমরা তো প্রত্যেকেই নিজেরা নিজেদেরকে সবাই তো ভালোই বলি, কেউ তো নিজেদেরকে খারাপ বলি না, প্রত্যেকেই আমরা ভালো বলি। কিন্তু দেখা যায় যে কোনো মানুষ যখন মহা বিপদে পড়ে যায় তখন সেই মানুষটার পাশে কে থাকে? মানুষের সব আগে মানবতার উন্নতি হওয়া প্রয়োজন আছে, কারণ মানবতার উন্নতি যতদিন না হবে ততদিন কোনোদিনই নিজেকে ভালো বলে পরিচয় দেওয়া যাবে না। অর্থ আয় ইনকাম অনেক মানুষেরই আছে, প্রত্যেকেরই আছে, কিন্তু সেটা নিজের ব্যক্তিগত সাফল্য, নিজের পরিবারের সাফল্য। কিন্তু সেই সাফল্য যদি আমার দশটা মানুষের সুখী মানে যারা দুঃখী কষ্ট পায়, যারা অভাবের মধ্যে রয়েছে, যারা অসুখ বিসুখে ভুগছে, তাদের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি তাহলে কি করে আমরা সেই সফলতা পেলাম? এই সফলতা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনের সফলতা। আর ভালো মানুষ সেটা আমরা প্রত্যেকেই ভালো বলি, ভালোটা কিন্তু সমাজে মানে কোনটাকে দেখে ভালো বলা যায় এটা বলা মুশকিল, কারণ মানুষ যখন মহা বিপদে পড়ে তখনই বোঝা যায় যে প্রকৃত কে ভালো কে মন্দ। কিন্তু বিপদে যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো মানুষকে চেনাও যায় না। নমস্কার।
1: ঠিক তাই। আর এইরকম ভাবে আরো একটা হোয়াটসঅ্যাপে চলে যাই, এবং ফেসবুক রয়েছে সবকিছুই, আপনাদের কমেন্টস আপনাদের লেখা সবই রয়েছে আমাদের কাছে। যেমন এই মুহূর্তে লিখেছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। তিনি বলছেন সফলতা আসে যায় ক্ষণিকের তরে, ভালো মানুষ বাঁচে মানুষের অন্তরে, অর্থ যশ খ্যাতি সবই তো মায়াবী, নম্র স্বভাব আর সত্যিতেই ছবি, অহংকার ভুলে যদি হাত বাড়াও মানুষের ভালোবাসা তবেই তো পাবে, টাকা দিয়ে কেনা যায় না যে মানুষের মন, সদাচারে জয় করো সেই তো আপন, শিক্ষার আসল অর্থ মানবিক গুণ, বাকি সব আয়োজন কেবলই নিপুণ, স্বার্থের সিঁড়ি বেয়ে কত দূর যাবে, ভালো মন ছাড়া শান্তি নাহি পাবে, তাই বড় হও তবে মানবিকতায়, সফলতা ধরা দেবে মানুষের সেবায়। তাই বলি সফল হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন সবাই, রমা রায় লিখেছেন এটি।
3: একদম ঠিক কথা, ভালো ব্যবহার মানুষের পরিচয়ই মানুষকে ভালোবেসে আপন করতে হবে। সুব্রত পাল কসবা থেকে লিখছেন। আবার কাজী আবু জাফর লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, মানুষ হতে চাই না আমি, বন্ধু হতে চাই, আমার বিচার করব আমি, আমি হব সবার থেকে দামি, নদী আমার বন্ধু হবে, বৃক্ষ আমার সাথী, ভোরের পাখির সাথে আমি করব মাতামাতি, পথের ধারে নাম হারা ফুল বলবে কোথায় যাও, আমায় একটু সাথে নাও, সূর্যমুখী কৃষ্ণচূড়া বাড়িয়ে দেবে হাত, জ্বালিয়ে দেবে আলো, মানুষ হবার চেয়ে এদের বন্ধু হওয়া ভালো।
1: হোয়াটসঅ্যাপের একটা মেসেজে চলে যাই অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। তিনি বলছেন আমি মনে করি বর্তমানে সাফল্য বেশি জরুরি, কারণ একজন সফল সৎ পরিশ্রমী ব্যক্তি দেশের দশের উপকার করতে পারে। সৎভাবে অর্জিত সাফল্য মানুষকে চিরদিন স্মরণীয় বরণীয় করে রাখে। তিনি তার নৈতিক মানবিক গুণের জন্য অমর হয়ে থাকেন। অন্যদিকে একজন ভালো মানুষ তার ব্যর্থতার কারণে সমাজে অনপ্রেত হয়ে যান। এই সব মানুষ বৃষ্টির অতলে তলিয়ে যান। অনিমেষ ভট্টাচার্য লিখেছেন হোয়াটসঅ্যাপে।
3: তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখছেন স্বামী বিবেকানন্দ বলেছেন আগে ভালো মানুষ হও, মানুষ তার জীবনে

0: নানা ঘাত প্রতিঘাত নিয়ে লড়াই করে বড় হয়। মানবতা শ্রেষ্ঠ ধর্ম, সাফল্য নাই আসুক হতাশার কোনো কারণ নেই। এগিয়ে চলো, আগে চলো, আগে চলো ভাই, পড়ে থাকা পিছে মরে থাকা মিছে, মহামানবের বাণী নিয়ে এগিয়ে যেতেই হবে, সঙ্গে থাকবে মানবতা, পরোপকারিতা, নিষ্ঠা, বৃদ্ধা, শ্রদ্ধা ও বিনয়। নমস্কার শ্রবণ সঙ্গীদের।
1: ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ, তারপর ফোনে চলে যাব। শুভ সন্ধ্যা বলছে, কোনো বিষয়ে সফল হতে হলে একটু কঠিন পরিশ্রম করতে হবে, আর সব দিক থেকে সৎ ও নির্লোভ হওয়ার জন্য পরিশ্রম করতে হয় না, স্বাভাবিকভাবেই হয়ে যায়। গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। চলে যাব ফোনে, কে আছেন সরাসরি?
0: হ্যালো।
2: হ্যালো দাদা ভাই, দিদি ভাই,
1: শুভ সন্ধ্যা। বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদি ভাই, দাদা ভাই,
1: বলুন।
2: হ্যাঁ, দেখুন, সাফল্য মানে নিজে থেকে আসে না দিদি ভাই। আমরা হচ্ছি মানে লাউ গাছ, মানে লতানে গাছ। তো আমার জীবনে আমি যখন বিয়ে করি দিদি ভাই, তখন কিন্তু আমি বেকার যুবক একজন। তো আমার ওই বন্ধু কাম দাদা, মানে মারোয়ারি একজন বন্ধু কাম দাদা, তিনি এসে আমাকে সেই লাউ গাছে যেরকম ডগা দিলে সে লতিয়ে উঠতে পারে, সেরকম আমিও কিন্তু তার হাত ধরে আজকে আমি জিরো থেকে হিরো হয়েছি দিদি ভাই। হ্যাঁ, এবং আর্মি ক্যাম্পে আমি কন্ট্রাক্টর, হ্যাঁ কন্ট্রাক্টরই করছি। তো এই সাফল্যটা তখন তার হাত ধরেই এসেছে, তাকে আমি ভগবান বলে মনে করি এবং তাকে শতকোটি প্রণাম জানাই দিদি ভাই আপনাদের মাধ্যমে। এইটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন দাদা।
1: ভালো থাকবেন, আপনিও।
0: এবারে চলে যাব, দীপায়ন সৎপতি লিখছেন, ভালো মানুষ হওয়ার পাশাপাশি সফল হওয়া অত্যন্ত জরুরি। ভালো মানুষের স্বার্থপরতা পূর্ণ রূপ পায় সাকসেসফুল হলে। সাকসেসফুল কাব গুড হিউম্যান বিং, সমাজ গঠনে পজিটিভ রোল প্লে করতে পারে হবে। ফ্রম দীপায়ন সৎপতি, তাবুবাদ, জিরাবাদ, বাঁকুড়া।
1: একটা হোয়াটসঅ্যাপের মেসেজে যাই, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। তিনি বলছেন, সফল হওয়ার থেকে ভালো মানুষ হওয়া জরুরি। ভালো মানুষ তখনই যখন পরের উপকার করবেন, পরের উপকার করতে অর্থের দরকার ঘরে, একটি অংশ বাদ দিলে অন্য অংশ পিছিয়ে পড়ে, তবুও ভালো মানুষ হওয়ার দিকেই নজর কাড়ে। ভালো কাজের ছাপ রাখে যুগের পরে যুগ, সমাজ গঠনের তরে ভালো মানুষ হয় উৎসুক।
0: আমরা থাকবো আজকের আপনার কথায়, তবে তার আগে আমরা সরাসরি চলে যাব একটা বিরতিতে। ছোট্ট বিরতির পর ফিরে আসছে আপনাদের কাছে।
3: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয়, শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
4: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে। আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: শুনছেন আপনার কথা, আপনার কথাতে 2248808585।

0: নাম্বারে আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলেন। এই মুহূর্তে কেউ আছেন লিসনার, কে আছেন আমাদের সাথে? নমস্কার।
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
1: আমি শুভ্রা ভট্টাচার্য বাচ্চনী থেকে বলছিলাম।
0: হ্যাঁ, কিন্তু আপনি বোধহয় ফেসবুকে একটু আগে লিখেছিলেন না?
1: না না, শুভ্রা ভট্টাচার্য আমি বাঁশজনী থেকে, আমি আজকে কিছুই করিনি।
0: বলুন বলুন বলুন।
1: লিখি মানে হোয়াটসঅ্যাপেও লিখিনি।
0: আচ্ছা বলুন বলুন, শুন।
1: হ্যাঁ, আমি বিষয়ের উপরে বলছি, সফল হলে লোকে হাততালি দেয় আর ভালো মানুষ হলে লোকে আশীর্বাদ করে। তো হাততালি একদিন থেমে যায়, কিন্তু আশীর্বাদ সারা জীবন থেকে যায় সাথে। তাই আমার কাছে ভালো মানুষ হওয়াটাই আসল সফলতা। ধন্যবাদ।
0: ধন্যবাদ। আর এইরকমভাবেই আপনারাও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, যেমন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করেছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। তিনি বলছেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া অর্জিত সাফল্য কিন্তু অর্থহীন। সুনাম অর্জন করতে 20 বছর সময় লাগে, আর তা নষ্ট করতে লাগে মাত্র 5 মিনিট। ভালো মানুষ হলে সমাজের স্থায়ী সম্মান, মানসিক শান্তি ও সুদৃঢ় সম্পর্ক তৈরি হয়, যা কেবল অর্থ বা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। ভালো মানুষ সবসময় অন্যের কল্যাণ চিন্তা করেন, কিন্তু সফল ব্যক্তি নিজের স্বার্থ সিদ্ধি করতেই ব্যস্ত হয়ে পড়েন। গুডনেস অলওয়েজ পেভস দ্য ওয়ে ফর সাকসেস। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: ইঁদুর দৌড়ের এই যুগে আমরা সবাই সফল হওয়ার পেছনে ছুটছি, কিন্তু মানুষ হিসাবে আমরা কতটা ভালো থাকছি সেই খোঁজ নেওয়ার সময়টুকু যেন আমাদের আজ নেই। আমার মনে হয় কোনো বড় পদ টাকা পয়সা অর্জন করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সততা, বিনয় এবং অন্যের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা। দিন শেষে আমরা কজন মানুষকে হাসাতে পারলাম বা কজনের ভরসা হতে পারলাম, সেটাই আমাদের আসল পরিচয় হওয়া উচিত। আপনাদের আজকের আলোচনা খুব মন দিয়ে শুনছি, এমন সুন্দর বিষয় বেছে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দত্তপুকুর থেকে শুভ দত্ত।
0: হোয়াটসঅ্যাপের মেসেজে যাই, তারপরে কে আছেন ফোনে আমাদের সাথে সরাসরি সেটাতে যাব। ভালো মানুষ হওয়ার আমাদের কাছে সব থেকে বড় সফলতা। সফলতা মানে শুধু নিজের যোগ্যতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি নয়। সফলতার ব্যাখ্যা হলো মানবিক সৎ, ভালো চরিত্র, ভালো মনের মানুষ, যে বিপদে মানুষের পাশে দাঁড়ায়, মানুষের সাথে হওয়া অপরাধের প্রতিবাদ করে, সেটাই তার সফলতা। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে ফোনে কে আছেন, সরাসরি চলে যান।
2: হ্যালো।
3: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
3: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট উগলি থেকে শেখ তাহের আলী বলছি।
2: বলুন।
3: সাফল্য পেতে গেলে, সাফল্য হতে গেলে অবশ্যই তাকে অনেক কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কষ্ট সাধন করতে হবে, এটা হচ্ছে সাফল্য। তবে সেটা আসল ঠিক জায়গায় উত্তীর্ণ হতে পারবে। আর যদি আশীর্বাদ পেতে হয় তাহলে কিন্তু তাকে সৎ সরল পথে চলে, তাকে কিন্তু সকলকে ভালোবেসে, সকলের সঙ্গে ভালো সৎ ব্যবহার, আচার আচরণ সর্বদিক দিয়ে তাকে সেই দিক দিয়ে চলতে ফিরতে সর্বদিক দিয়ে তাকে, সে যদি ঠিক মতো চলতে পারে অবশ্যই সেই আশীর্বাদটা সকলের সঙ্গে পাবে এবং সে বড় হবে বলে মনে করি। নমস্কার।
2: সফলতার শিখরে পৌঁছানো মানুষের স্বপ্ন, কিন্তু ভালো মানুষ হওয়া জীবনের সত্যিকার অর্জন। সফলতা অনেক সময় বাহ্যিক জৌলুসে মানুষকে উজ্জ্বল করে তোলে, অথচ মানবিকতা তাকে ভিতর থেকে আলোকিত করে। একজন সফল মানুষ হয়তো সমাজে সম্মান পায়, কিন্তু একজন ভালো মানুষ মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। সত্য, সততা, দয়া ও সহানুভূতি মানুষের প্রকৃত সৌন্দর্য। অর্থ, বিত্ত কিংবা খ্যাতি ক্ষণস্থায়ী, কিন্তু ভালো কাজের স্মৃতি চিরস্থায়ী। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অন্যের কষ্ট বুঝতে পারা, এগুলোই একজন ভালো মানুষের পরিচয়। সফলতা যদি অহংকার শেখায় তবে তা মূল্যহীন। ভালো মানুষ হওয়া শেখায় বিনয়, ভালোবাসা আর দায়িত্ববোধ। জীবনের শেষে মানুষ তার অর্জনের জন্যে নয়, তার মানবতার জন্যে স্মরণীয় হয়ে থাকে। তাই সফল হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াই জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। শুভেচ্ছান্তে মোহাম্মদ ছাবেদ আলী বিশ্বাস, ছাপরাইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ।
0: হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে আমাদেরকে করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ লিখেছেন বাবাই সিংহ বারাসাত থেকে। তিনি বলছেন যে আজকের আলোচনার বিষয় হচ্ছে সফল হওয়ার থেকে ভালো মানুষ হওয়া জরুরি। নমস্কার। নমস্কার বিশ্বজিৎ দা মৌসুমিদি বলছে, আমি বারাসাত থেকে। আমার একটা কথা

0: করতে খুব ইচ্ছে করছে। জীবনের সাফল্য পাওয়াটা নিশ্চয়ই আনন্দের এবং দরকারি, কিন্তু একজন ভালো মানুষ হওয়াটা তার চেয়েও অনেক বেশি জরুরি। একজন সফল মানুষকে হয়তো সমাজ কেবল তার পদ বা টাকা দেখে সম্মান করে, কিন্তু একজন ভালো মানুষকেই সবাই মন থেকে ভালোবাসে ও আজীবন মনে রাখে। শুধু নিজের কেরিয়ার বা টাকার পিছনে ছুটে যদি আমরা আমাদের মানবিকতা, বিনয় আর সহমর্মিতাকে হারিয়ে ফেলি, তবে সেই মেকি সাফল্যের কোনো কিন্তু মূল্য নেই। দিন শেষে মানুষের বিপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর আর সবার সাথে ভালো ব্যবহার করতে পারাটাই জীবনের আসল সার্থকতা। বড় মানুষ হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা সত্যি খুব দরকার। বাবাই সিংহ কিন্তু এটা লিখে পাঠিয়েছেন আমাদের ফোনে। কে আছেন, চলে যাবো সরাসরি।
1: হ্যালো হ্যালো,
0: না ফোনে আমরা যখন কথা বলবো রেডিও সেটির ভলিউমটা মিউট করে দেবেন, এটা বারবারই বলা হয় আপনাদের।
1: এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে যারা লিখছেন তার মধ্যে এবার যার কথা বলবো, সরল মানে ভালো মানুষরা খুব কমই সফল হয়। রাজনীতির সঙ্গে যুক্ত সবাই সফল, কিন্তু ওরা ভালো মানুষ নয়, কুটিল। যা সত্যি তাই লিখলাম, পড়লে পড়বেন, না পড়লে দুঃখ নেই।
0: আপনাদের মতামত।
1: হ্যাঁ, অরুণ গুপ্ত কন্যানগর থেকে লিখছেন।
0: বুঝলাম। এরপরে কিন্তু আমরা চলে যাবো হোয়াটসঅ্যাপের একটা মেসেজে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তিনি বলছেন যে জীবন পথে উত্তরণের জন্য সাফল্য প্রয়োজন, অর্থাৎ সফল হতে হবে। এমন সাফল্য অনেকেই অর্জন করে, তবে এরই পাশাপাশি আরও একটা বিষয় ভীষণ দরকার, আর তা হলো ভালো মানুষ হওয়া। ভালো মানুষ না হতে পারলে অর্জিত সাফল্য গুরুত্ব পায় না, তাই ভালো মানুষের সাফল্যের কদরও কিন্তু হয়। পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে তিনি হোয়াটসঅ্যাপ করছেন যে সফল হওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু ভালো মানুষ হওয়া আরও জরুরি। সাফল্য পরিচিতি, অর্থ বা ক্ষমতা দিতে পারে, কিন্তু ভালো মানুষ শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেন। সাফল্য বদলাতে পারে, কিন্তু সততা, সহমর্মিতা ও মানবিকতার মূল্য কখনো কমে না। অনেক সফল মানুষকেই সময় ভুলে যায়, কিন্তু ভালো মানুষের কথা মানুষ মনে রাখে। তাই সফল হওয়ার চেষ্টা করা উচিত, তবে মানবিকতা হারিয়ে নয়। মানুষের প্রকৃত পরিচয় তার অর্জনে নয়, তার চরিত্রে। পরমা মিত্র আমাদেরকে কিন্তু লিখে পাঠিয়েছেন এই হোয়াটসঅ্যাপটি। আর ফোনে কে আছেন দেখে নেব। নমস্কার।
1: হ্যালো, না আমরা এখানে মোটামুটি যা আমাদের কাছে এসছে সেগুলো আমরা পড়ে নিলাম। এবারে হোয়াটসঅ্যাপে যিনি লিখছেন তার কথা বলি। একজন ভালো মানুষ আরও অনেক মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠেন, দেশের উন্নতিতে, সমাজের উন্নতিতে, সর্বোপরি আত্মিক উন্নতিতে পথ প্রদর্শক, যেমনটা ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। সফল তো হতেই হয়, পরিবারের জন্যে, ভবিষ্যতের জন্যে, কিন্তু সব কিছুর আগে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন।
0: এরপরে আমরা দেখে নি ফোনে যদি কথা বলা যায়। কে আছেন আমাদের সাথে? নমস্কার।
2: নমস্কার।
0: বলুন।
2: আমি বাউরিয়া থেকে বলছিলাম, গৌর কোলে।
0: বলুন।
2: বলছিলাম, মানুষ আগে না টাকা?
0: শুনছি। বলুন।
2: ভালো মানুষ হতে গেলে আগে আমরা, যেমন ধরুন যখন মানুষ মানে প্রথম গর্ভে সন্তান আসি, তখন ঠিক আড়াই থেকে তিন বছরের মধ্যে কথাবার্তা বলতে শিখে, কিন্তু কোথায় কোন জায়গায় ঠিক ঠিক জায়গায় কোন জায়গাটায় কথা বলতে হয় সেইটা শিখতে সময় লাগে, আমার মনে হচ্ছে সারা জীবন। এটা আপনারা ভেবে দেখুন কতটুকু।
0: ঠিক ঠিক, শুনতে থাকুন আপনিও। চলে যাই, সময় খুব বেশি নেই, চলে যাই। এবারে শঙ্খ অধিকারী বাঁকুড়া থেকে তিনি লিখছেন, সাবরা কোন বাঁকুড়া থেকে বলছে, সফল কথাটি ইতিবাচক আর নেতিবাচক দুটি দৃষ্টিকোণই কিন্তু আছে। ভালো মানুষ তার মতো করে সবসময় নিজেকে সফলই ভাবে, আর সফল মানে আপনারা যদি টাকা রোজগার আর আধিপত্য বা পরিচিতির বেড়া বাড়ানোর কথা বলেন তো কোনো ভালো মানুষ শুধু সেটা চায় আমার জানা নেই, তাই সফলতার

0: সঙ্গে ভালো মানুষ মন্দ মানুষের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। আর হয়ে ওঠার কথা যদি বলি, ভালো মানুষ চেষ্টা করে কি করে ভালো হয়ে ওঠা যায়, সে ভালো এমনিতেই সে ভালোই থাকে, আলাদা করে হতে হয় না। এরপরে চলে যাই আনোয়ার মোল্লা মহেশতলা থেকে, তিনি বলছেন যে সফল হওয়ার থেকে ভালো মানুষ হওয়া জরুরি আজকের বিষয়। আমি মনে করি এটাই, ভালো মানুষ হওয়াটাই জরুরি। কেন, সফল মানুষের কোনো অসুখ হলে বলবে আরও অনেক টাকা আছে, কোনো অসুবিধা হবে না, কিন্তু ভালো মানুষ যখন অসুখে পড়বে, আহারে ভালো মানুষের শরীরটা ভালো হয়ে যাক তাড়াতাড়ি, এমনটাই বলা হয়। আর হোয়াটসঅ্যাপ মেসেজ এবং তার সাথে সাথে ফোন, এই সব কিছু মিলিয়ে মিশে যেটা এখন দাঁড়ালো যে সময় আর একদম আমাদের হাতে নেই, তাই তো?
1: একেবারে সময় আমাদের নেই, কিন্তু তাও যদি আমাদের কাছে কেউ ফোনে, হ্যাঁ যদি কেউ থাকতেন আমরা লাস্ট ফোন নিয়ে নিতাম। কিন্তু আজকে যেটা আমরা বলতে চাইলাম যে সত্যিই তো ভালো মানুষ হওয়া না সফল মানুষ হওয়া, নিশ্চয়ই পরিবারের মানুষজন আত্মীয় স্বজন সবাই বলবেন প্রতিষ্ঠা পেতে গেলে সাফল্য দরকার, সাফল্য না হলে অন্তত বাকি জীবন ভবিষ্যৎ জীবন, এতে কারো জাগতিক দিক, যদি টাকা পয়সা উপার্জন করি, যদি সাফল্য আসে, বড় চাকরি পাই, কিন্তু আমাদের অন্তরের ভিতরে মনের মধ্যে সেখানে তো ভালো মানুষ হওয়াটা জরুরি। তাই অন্যের পাশে দাঁড়ানো, সঠিক কথা বলা, সঠিক বিষয়ে প্রতিবাদ করা, এগুলো তো ভালো মানুষের লক্ষণ, এগুলো নিয়েই আমাদের পথ চলতে হবে। ভালো থাকবেন আপনারা, বিশ্বজিৎ আর মৌসুমী এখন ছুটি নিচ্ছে, আবার আসবো ঠিক 9:30 বাংলার ক্যানভাস নিয়ে। আর বাংলার ক্যানভাস জুড়ে থাকবে বাঙালির আপনজন রাধা এবং কৃষ্ণ।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM Gold Day, বাংলার ক্যানভাস।

100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিতার মৌসুমী, আর বাংলার ক্যানভাস জুড়ে যিনি থাকবেন তিনি শ্রী রাধিকা। বাংলার মননে, বাঙালি সংস্কৃতিতে, বাংলার ক্যানভাসে আজ শ্রী রাধিকা।

0: বাংলার মনে মননে শ্রীরাধা। বিভিন্ন ক্ষেত্রে লোকজীবন থেকে শুরু করে সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে জুড়ে আছে রাধা কৃষ্ণ, এবং শ্রীরাধা বাঙালির অন্তরে প্রবেশ করেছে, প্রেমে, বিরহে, ভালোবাসায় আপন হয়েছে।
1: নবদ্বীপের আকাশ যখন পুরোপুরি কালো মেঘে আচ্ছন্ন ছিল, ঠিক সেই সময় নতুন আলো হয়ে শ্রী গৌরাঙ্গের ঘরের, মানে বাংলায় ঘরে আবির্ভাব ঘটে। যদিও পঞ্চদশ শতাব্দীর শেষে হোসেন শাহের রাজত্বকাল শুরু হয়েছিল বাংলায়, যার কারণে কিছুটা শান্তির পরিবেশ ছিল, ফলে বলাই যায় যে সেই সময় শ্রী চৈতন্যের আবির্ভাব সাহিত্য, দর্শন, সংস্কৃতি জগতের এক অভিনব দিক। এবং আজকের এই শ্রী চৈতন্যের কথা বলছি, কেননা রাধার তথ্য যখনই দিতে যাব, তখন এইগুলো না ঘুরে ফিরে আমাদের কাছে বারবার আসবে। কৃষ্ণ প্রাণাধিকা শ্রী রাধা, তিনি বৃন্দাবন চন্দ্র কালা চাঁদের শক্তি, প্রেমময়ী প্রেমিকা, আবার তিনি সর্বসম্পদ দায়িনী, শক্তি রূপিণী। এক এক কাব্যে রাধা এক এক রকমভাবে বর্ণিত, বিবর্তনের ধারায় বিকশিত। আজ সেই জন্যই রাধার নাম বাংলা জুড়েই, বাংলার ক্যানভাসে বাংলার আপন রাধার নাম নিয়েই পুরো এই সময়টার আছি মৌসুমী বিশ্বজিৎ আপনাদের সাথে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

ফিরবো বললে ফেরা যায় না কি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা।

0: গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
2: বাংলার ক্যানভাসে বিশ্বজিৎ এবং মৌসুমি, আর সঙ্গে রয়েছেন আমাদের বাঙালির আপনজন শ্রী রাধিকা। বলছিলাম বাংলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে শ্রী রাধিকার কথা।
3: প্রেমের দেবী রাধা, কত প্রাচীন কাল থেকে রাধার চরিত্র নানান পুরাণ মহাকাব্যে ও সংস্কৃত সাহিত্যে চিত্রিত হয়ে এসেছে। এক এক কাব্যে রাধা চরিত্র এক একভাবে নির্মিত হয়েছে। এর কারণ যতদিন অতিবাহিত হয়েছে রাধার চরিত্র বিবর্তনের ধারায় ততই বিকশিত হয়েছে। এই চরিত্র কোনো নির্দিষ্ট সময়ে সৃষ্টি হয়ে সেখানেই কিন্তু থেমে থাকেনি। যত যুগ গিয়েছে এই চরিত্র বিকশিত হয়েছে নবনব ভঙ্গে নবনব ভাবনায়। প্রখ্যাত পণ্ডিত শশীভূষণ দাশগুপ্ত তাঁর বিখ্যাত গ্রন্থ শ্রীরাধার ক্রমবিকাশে দেখিয়েছেন এই রাধার চরিত্র যেন সহস্রদল কমলের মতো। এই কমলের দলগুলো ধীরে ধীরে উন্মোচিত হয়েছে, সৃষ্টি করেছে এক অমৃতবাহী নারী চরিত্র। তিনি হলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিকা শ্রীরাধা।

কিন্তু এই রাধা কে? তিনি কি কৃষ্ণ জীবনের অপরিহার্য অঙ্গ? তিনি বৃন্দাবন চন্দ্র কালাচাঁদের শক্তি, নাকি তিনি প্রেমময়ী, নাকি তিনি প্রেমিকা? ইনি কি? আমরা সে আলোচনায় থাকব, রাধার আত্মপরিচয় খুঁজব এই অনুষ্ঠানে বাংলার ক্যানভাস। এই গান শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসবো ঠিক 10:10 মিনিটে। রাধা কে এটা শুনতে শুনতে।

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সানন্দে অত্যাধুনিক চিপ উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছেন। এর ফলে চিপ উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পশ্চিম এশিয়া সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকট সময়োপযোগী সিদ্ধান্ত ও যথাযথ কূটনীতির মাধ্যমে ভারত সফলভাবে মোকাবিলা করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন। তিনি আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে 20 জুলাই থেকে চলবে 13 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, কোনো বিধায়ক জনস্বার্থ প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আগামী সোমবার কলকাতায় আসছেন। বিশ্বকাপ ফুটবলে রাউন্ড অফ 16-এ কানাডা মরক্কোর বিরুদ্ধে এবং প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সানন্দে সিজিসেমির অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতিমধ্যে ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। সানন্দের এই কেন্দ্রটি দেশের অভ্যন্তরীণ চিপ উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করবে, প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধি করবে এবং বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তিনি আশা করেন, এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ব্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরও বলেন, ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হব বনায়েঙ্গে। হম ডিজাইন ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে আর আজ দেশ কে তীসরে সেমি কন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রাহা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মাধ্যমে রাজস্থানে পরিকাঠামো, জ্বালানি, পরিবহন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সুবিধা হবে। প্রধানমন্ত্রী যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন। এরপর তিনি বালুতারা জেলার পচপ্রদায় দেশের অত্যাধুনিক গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে 21শ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
1: हमने संकट शुरू होते ही रिफाइनरीज के सामर्थ्य पर फोकस किया। औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस

0: एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ডিজিটাল সংস্কারের মাধ্যমে দেশের উপভোক্তা বিষয়ক বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেছেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর এক নিবন্ধ উদ্ধৃত করে শ্রী মোদী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর ই জাগৃতি প্ল্যাটফর্মটিকে আরও পরিমার্জিত করা হয়েছে। ই জাগৃতি প্ল্যাটফর্মের ওপর লেখা এই নিবন্ধে মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, এ লক্ষ্য হল একজন উপভোক্তার অভিযোগের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটিকে ডিজিটাইজ করার মাধ্যমে ভারতের উপভোক্তা বিচার ব্যবস্থার আধুনিকীকরণ করা। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6-8 তারিখ পর্যন্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সফর করবেন। এটি হবে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ সফর এবং 2018 সালে মে মাসে ভারত ইন্দোনেশিয়া সম্পর্ককে সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করার পর প্রথম দ্বিপাক্ষিক সফর। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনে সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে ভারতের উল্লেখযোগ্য সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহৃত সরঞ্জামের রপ্তানি 38,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা এক রেকর্ড। নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, 2013-14 অর্থবর্ষে এই রপ্তানির পরিমাণ ছিল 686 কোটি টাকা। মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামের প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন এটি। শ্রী সিং আরও বলেন, 2025-26 অর্থবর্ষে বার্ষিক প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ 1,78,000 কোটি টাকা ছড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 2014-15 অর্থবছরের তুলনায় এই পরিমাণ প্রায় 3 গুণ।
2: আজ আমরা ডিফেন্স প্রোডাকশন মোর দেন 1,78,000 কোটি পৌঁছ চুকা হয়। 7-8 সাল 9 সাল পহলে তো আমরা ইয়ে ডিফেন্স প্রোডাকশন অ্যাপ্রক্সিমেটলি 46,000 কোটি থা। ডিফেন্স এক্সপোর্ট ভি রেকর্ড 38,000 কোটি রুপে সে উপর পৌঁছ গিয়া হ্যায়। আর মানে আপকো বতলানা চাহুঙ্গা, 2013-14 মে ইয়া কেবল 686 কোটি থা, জো আজ ইয়া বড়কর 57 টাইমস বড় চুকা হ্যায়।
1: প্রতিরক্ষামন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় মোবাইল ফোন উৎপাদন ও গাড়ি রপ্তানির পরিমাণ বৃদ্ধি, দেশীয় প্রযুক্তিতে রেলের ইঞ্জিন তৈরি এবং ডিজিটাল পরীক্ষণ কাঠামো শক্তিশালী করার বিষয়গুলো তুলে ধরেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে AIR নিউজ কলকাতাতে। বিধায়কদের কাজ শুধু আইন প্রণয়ন বা রাজনৈতিক বিতর্কে অংশ নেওয়া নয়, সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাও তাদের অন্যতম প্রধান দায়িত্ব। একই সঙ্গে কোনো বিধায়ক জনস্বার্থে প্রশ্ন তুললে সরকারের তা ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মনে করেন। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টাল কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ বলেন, জনগণ বিপুল আস্থা ও বিশ্বাস নিয়ে বিধায়কদের নির্বাচিত করেন, তাই সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করা জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব।
3: আপনি নৈতিক জিম্মেদারি বন জাতি কিস কালখণ্ড কি বিধানসভা কে সদস্য কে রূপ মে আপকে বিধানসভা কে অন্দর আপকে বক্তব্য ও আপকে বিচার আপ সংসদীয় সংবাদ চর্চা লোগোঁ কি অপেক্ষা আকাঙ্ক্ষা চুনৌতি আর উনকো স্বপ্নো কো পুরা করনে কা দায়িত্ব আপকা হ্যায়, লেকিন রাজ্য কি আকাঙ্ক্ষী রাজ্য কি জিম্মেদারি ভি আপকি।
1: ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তার প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। বাংলার ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পূর্বতন সব সরকার কোনো ঠাসা করে রাখার আনার চেষ্টা করেছে বলে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মন্তব্য করেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সার্ধশতবর্ষ উদযাপনের প্রাক্কালে আজ কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে এক দেশ এক বিধান এক নিশান শীর্ষক আলোচনার আয়োজন করা হয়। সেখানেই তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়, প্রবীর ভট্টাচার্য, ডক্টর পুলক নারায়ণ কর, রণজয় বিশ্বাস প্রমুখ। দেশজুড়ে গ্রামীণ এলাকায় সাশ্রয়ী মূল্যের দ্রুতগতির ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে বিএসএনএল। পাকিস্তানের বালুচিস্তানে সেদেশের নিরাপত্তা কর্মীদের দ্রুত দুটি পৃথক অভিযানের পর তিনজন তরুণ বালুচ যুবক নিখোঁজ হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলি জানিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী চার দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাতের আরও কিছু অংশে, হরিয়ানার বাকি অঞ্চলে, পাঞ্জাব এবং রাজস্থানে প্রবেশ করবে। বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে রাউন্ড অফ 16-এর প্রথম খেলায় কানাডা মরক্কোর বিরুদ্ধে খেলবে হিউস্টন স্টেডিয়ামে। খেলা শুরু হবে রাত 10:30। অন্য ম্যাচে প্যারাগুয়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে। খেলা শুরু হবে রাত 2:30। রাউন্ড অফ 32-র শেষ ম্যাচে আজ কলম্বিয়া ঘানাকে 1-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। এদিকে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের খেলায় আর্জেন্টিনা কার্বোভার দেখে 3-2 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ উঠেছে। ওল্ড ট্রান্সফোর্ডে আজ 5 ম্যাচের টি-20 সিরিজে দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য 191 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। টসে জিতে প্রথম ব্যাট করছে ভারত। 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রান করেছে ঈশান কিশান। 40 বল করেছেন 49 রান। শেষ পাওয়া খবরে 14 ওভার বলে 4 উইকেট হারিয়ে ইংল্যান্ড 128 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সানন্দে অত্যাধুনিক চিপ উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেছেন। এর ফলে চিপ উৎপাদন ব্যবস্থা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জন্মদিন উপলক্ষে একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আগামী সোমবার কলকাতায় আসছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
5: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIRFMGoldKolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
4: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস।
6: বাংলার ক্যানভাস নিয়ে ফিরে এলাম বিশ্বজিৎ আর মৌসুমি 100.1 FM গোল্ডে। আর আজ বাংলার ক্যানভাসের পরতে পরতে রয়েছেন শ্রী রাধিকা।

0: এই রাধারানীকে নিয়েই আমাদের যত উৎসাহ, যত আগ্রহ। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম রাধা কে, তিনি কি কৃষ্ণের জীবনের অপরিহার্য অঙ্গ, তিনি বৃন্দাবন চন্দ্র কালাচাঁদের শক্তি, নাকি তিনি প্রেমময়ী প্রেমিকা। বৃন্দাবন ছেড়ে মথুরার উদ্দেশ্যে রওনা হয়েছেন কৃষ্ণ বলরাম, একান্তে দাঁড়িয়ে আছেন রাধা। আক্রূর জিজ্ঞেস করছেন, ইনি কে কানা? কৃষ্ণ উত্তর দিলেন, ইনি রাধা। সকলে আমার কাছে আসে আর আমি ওর কাছে ছুটে যাই। কৃষ্ণের জীবনে রাধার মাহাত্ম্য এমনই, তাই পদকার তার বিখ্যাত পদে কৃষ্ণকে উদ্দেশ্য করে বলেছেন, রাই হতে তুমি নৌকো বড় বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, আর তোমার বিপদ হলে বাঁশিতে ডাক রাই কিশোরী।
1: রাধার জন্মকথা বিভিন্ন পুরাণে বর্ণিত আছে। যাদব বংশের বৃষভানু রাজা বর্ষানা নামে এক অঞ্চলের রাজা ছিলেন, তাঁর স্ত্রী কীর্তিদা। বৃষভানু তার কীর্তিদার কন্যা হলেন রাধা। তিনি কৃষ্ণের থেকে 9 মাসের বড় ছিলেন, কিন্তু কৃষ্ণ জন্মের পর ছোট্ট কৃষ্ণকে না দেখা পর্যন্ত তিনি চোখ খোলেননি। যশোদার কোলে কৃষ্ণকে দর্শন করেই তিনি ধরিত্রীর সব কিছু দেখেছেন। তবে রাধার জন্ম বয়স নিয়ে এক এক পুরাণে এক এক রকমের তথ্য প্রদান করা হয়েছে। আবার পৌরাণিক সাহিত্যে বৃষভানু কন্যার অলৌকিক আবির্ভাবের কথাও স্বীকার করা হয়েছে। বলা হয়েছে রাধা জন্ম, বহু মতামত রয়েছে, তিনি কারোর গর্ভজাত সন্তান নন। একদিন বৃষভানুরাজ যমুনার এক বিশালাকার পদ্ম ভেসে যেতে দেখেন এবং সেই পদ্মের ভিতরে তিনি শিশু রাধাকে লাভ করেন। রয়েছে আরও এরকম অনেক গল্প, অনেক ইতিহাসের কথা রাধার জন্ম নিয়ে। আসবো সেই সব কথায়। আজ বাংলার ক্যানভাস জুড়ে শুধুই রাধা, মৌসুমী বিশ্বজিৎ রয়েছি তার সাথে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

রাধা এবং তার বাঁশি বাঙালির অন্তরের কাছে পৌঁছে যায়, কারণ এই রাধাই বাঙালিকে প্রেমের প্রথম জাদু স্পর্শ দিয়েছে। বিরহেও এগিয়ে আছে রাধা। তাই রাধা কি তা জানার জন্যে আমরা যখন রাধাকে খুঁজে বেড়াই, রাধার জন্মের কথা পুরাণে আছে, সে কথা বলেছে মৌসুমী আপনাদের। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ যখন কংস বধ করে ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতরণ করেন, তখন বৃন্দাবনে গোপরাজ নন্দের গৃহে তার শৈশব কাটে। এই গোপ এবং গোপীদের মধ্যে তিনি বড় হয়ে ওঠেন। নিজে ক্ষত্রিয় হয়েও এই গোপ সখা এবং সখীদের সঙ্গে তার লীলা আজও আধ্যাত্মিক চেতনাকে সমৃদ্ধ করেছে। রাধার সঙ্গে আছেন অষ্টসখী, এদের মধ্যে ললিতা আর বিশাখা প্রধান। পৌরাণিক কাহিনী অনুসরণে পাই বৃষভানু নন্দিনী রাধার সঙ্গে আয়ান ঘোষের বিবাহ হয়। আর রাধার শাশুড়ি ও ননদিনী হলেন জটিলা এবং কুটিলা। এরা তাদের নামের মতোই জটিল ও কুটিল। আর আয়ান ঘোষ স্বামী হলেও তিনি তার স্বামীর পরিচয় দিতে ব্যর্থ। তাই অমল ধবল চরিত্রে রাধারানী কেবলই কৃষ্ণের। পরশ্রী রাধার সঙ্গে কৃষ্ণের এই প্রেমকে কেউ কেউ পরকীয়া প্রেম হিসাবে দেখেছেন, আবার তার ব্যতিক্রমও আছে। এ তো গেল দ্বাপর যুগের কথা। ব্রহ্ম কৈবর্ত পুরাণে অবশ্য রাধা সম্পর্কে অন্য কথা বলা আছে, আমরা শুনব সে কথা গানের বিরতির পর, যেখানে এই রাধার কথা আমরা বলছি। অনেকে রাধাকে কলঙ্ক দিচ্ছে, আর রাধা কিন্তু অবিচল আছেন কৃষ্ণর প্রেমে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস। বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

আজকের বাংলার ক্যানভাস জুড়ে শুধুই রাধার কথা। আর রাধার উৎপত্তি নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে, বলছিলাম সেগুলো আপনাদেরকে। ব্রহ্ম বৈতর্ব পুরাণের রাধার উৎপত্তি বিষয়ে যে কাহিনীর বর্ণনা করা হয়েছে, সেই কাহিনী হল সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণ প্রথমে রাসমণ্ডল তৈরি করেছিলেন। আর ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধার উৎপত্তিতে বলা হয়েছিল যে সেই অনুপম রাসমণ্ডল দেখে দেবতাগণ মুগ্ধ। কিন্তু কি হবে এই রাসমণ্ডল দিয়ে, এই প্রশ্ন যখন সকলের মধ্যে, তখন শ্রীকৃষ্ণের বাম পার্শ্ব থেকে একটা কন্যা আবির্ভূত হলেন। সৃষ্টি মাত্রই তিনি দ্রুত চললেন পুষ্পচয়নে, ফুল তুলে সেই ফুল দিয়ে তিনি কৃষ্ণপদ পুজো করলেন এবং কৃষ্ণপদ পুজো করলেন রাসমণ্ডল থেকে সৃষ্টি হওয়া মাত্রই তিনি কৃষ্ণের দিকে ধাবিত হয়েছিলেন বলে তাঁর নাম রাধা। অর্থাৎ ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাধা বৃষভানু নন্দিনী নন, আয়ান পত্নীও নন, তিনি স্বয়ং কৃষ্ণের অঙ্গ থেকে সৃষ্ট, তাঁর শক্তি স্বয়ং কৃষ্ণের থেকে আগত। এই পুরাণের রাধার সম্বন্ধে বলা হয়েছে তিনি হলেন শ্রীকৃষ্ণের প্রাণের অধিষ্ঠাত্রী দেবী, তিনি কৃষ্ণের প্রাণ থেকে সৃষ্টি হয়েছেন বলে কৃষ্ণের প্রাণের থেকেও তিনি প্রিয়তমা। রাধার রূপ বর্ণনা করে বলা হয়েছিল ঠিক এই কথাগুলোই, জন্মমাত্রই তিনি ষোড়শ বর্ষীয়া, নবযৌবন সংযুক্তা, তিনি উজ্জ্বল রঙের বস্ত্র পরিহিতা, মনোহারিণী তিনি, অতিশয় কোমলঙ্গিনী দেবী, পৃথিবীর যাবতীয় সৌন্দর্য হরণ করে এই সৌন্দর্যময়ী হয়েছেন রাধা। কথা হচ্ছে আজকের বাংলা ক্যানভাসে শুধুই রাধাকে নিয়ে।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে বাংলার ক্যানভাস।

রাধা প্রেমে পাগলেই আপামোর বাংলা, বাঙালির মানুষ, বাংলার লোকজীবন। শ্রীরাধিকা কিভাবে এলেন? শ্রীরাধিকা কৃষ্ণের প্রাণ থেকে সৃষ্টি হয়ে কৃষ্ণকে পুজো এবং সম্ভাষণ করে কৃষ্ণের শ্রীমুখ নিরীক্ষণ করতে করতে রত্ন সিংহাসনে উপবেশন করলেন। সকলে আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন, এই সময়ে রাধার লোমকূপ থেকে তারই মতো বেশভূষা সম্পন্ন লক্ষ গোপিনীর সৃষ্টি হল। এই আলোকের গোপিনীদের সংখ্যা লক্ষ কোটি। রাধা অঙ্গ থেকে গোপীদের সৃষ্টি হতে দেখে কৃষ্ণদেহ থেকে সৃষ্টি হল অসংখ্য গোপগণ। শুধু তাই নয়, কৃষ্ণের লোমকূপ থেকে অসংখ্য শ্যামকায় কামধেনু সৃষ্টি হল। এরা এক একজন সিংহের মতো বলশালী। কৃষ্ণ সেই ধেনুর মধ্যে সব থেকে বলশালী একটু ধেনু শিবকে উপহার দিলেন। তারপর তার নাক থেকে অসংখ্য সুন্দর হাসের দল নির্গত হল। তার মধ্যে সবচেয়ে সুন্দর হাস ব্রহ্মাকে উপহার দিলেন। ব্রহ্মাতা বাহন রূপে গ্রহণ করলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ডে শ্রীরাধার সৃষ্টি সম্বন্ধে যে কাহিনী পাই তা আরও বিস্তৃত হয়েছে এই পুরাণের প্রকৃতি খণ্ডে এসে। এখানে রাজা সুয়াজের উত্তরে সুতপামুনি রাধার সম্বন্ধে একটু ভিন্ন কথা বলছেন। কি বলছেন শুনব সে কথা। আমরা এখন যাব গানের বিরতিতে, গানের বিরতির পর যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব 11:10 মিনিটে। বিশ্বজিৎ আর মৌসুমী।

0: শ্রীরাধিকাকে নিয়ে আমাদের বাংলার ক্যানভাস। কোথা থেকে আসছেন শ্রীরাধিকা আর কেমনভাবে বাঙালির কাছে এসে পৌঁছাচ্ছেন, বাঙালির সাধন গৃহে আপন হয়ে উঠছেন কৃষ্ণের সঙ্গে রাধিকাও।
1: একদিন কৃষ্ণকে রাধা জিজ্ঞাসা করলেন, হে কালা, তুমি যে আমায় এত ভালোবাসো, তবে আমাকে বিবাহ করো না কেন? কৃষ্ণ উত্তর দিলেন, বিবাহ হলো দুই আত্মার সম্মিলন, কিন্তু তুমি আর আমি তো অভিন্ন, আমাদের বিবাহ হবে কী করে? তবু বৃন্দাবন শহরের বাইরে কৃষ্ণ ও রাধা প্রজাপতি ব্রহ্মাকে সামনে রেখে বিবাহ করেছিলেন বলে বিভিন্ন জায়গায় এর মতামত পাওয়া যায়। ব্রহ্ম বৈবর্ত পুরাণেও রাধাকৃষ্ণ দিব্য দম্পতি। প্রশ্ন হতে পারে যে কংসবধের জন্য যখন কৃষ্ণ মথুরায় চলে গেলেন, তখন রাধার কি হল? তখন রাধা ও তার অষ্টসখী গৃহত্যাগ করে কদলী বনের মধ্যে কৃষ্ণ বিরহে কাতর হয়েছিলেন। কৃষ্ণ যখন মথুরার রাজার হয়ে উদ্ভতকে তার মঙ্গল সংবাদ জানাতে বৃন্দাবনে প্রেরণ করেছিলেন, তখন তিনি বিরহী রাধার দর্শন পান। যে রাধা তাঁর কৃষ্ণে এতটাই মগ্ন ছিলেন যে কালো ভ্রমরকে কালা বলে মনে করেছেন এবং তাকে তিরস্কারও করেছেন। কৃষ্ণবিরহে রাধা কৃষ্ণময় হয়েছেন। সেই সময় রাধা ও উদ্ভুতের মধ্যে কথোপকথনকে কেন্দ্র করে সৃষ্ট হয়েছে উদ্ভুত সংবাদ।

এই নামটা শ্রেষ্ঠ একটা গ্রন্থের, যা অধ্যাত্ম পিপাসু প্রাণের কাছে অমৃত স্বরূপ। এখন প্রশ্ন হতে পারে, রাধা চরিত্রের মধ্যে এত ভিন্নতা কেন? এর উত্তরে বলা যায় যে পুরাণের রাধা যেভাবে চিত্রিত হয়েছে তার মধ্যে বিরাট পার্থক্য এনেছে মহাকবি জয়দেব। জয়দেব বিরচিত গীত গোবিন্দ নীলাম্বরী বিরহী রাধার জন্ম দিয়েছে, এঁকেছেন নানা কাহিনীর মালা, যে কাহিনীগুলোর মধ্যে জয়দেব আর তার পত্নী পদ্মাবতীর প্রেম সম্পর্কের আভাস রয়ে গিয়েছে অনেকটাই লোকজীবনে। তাই সেই রাধা আরাধিতা, তিনি জয়দেব, সৃষ্ট রাধা। কিন্তু রাধার কাহিনী যেভাবেই সৃষ্ট ও বিস্তৃত হোক না কেন, কৃষ্ণ জীবনে তিনি প্রধানা। তাই আজও বৃন্দাবনবাসী একে অপরকে দেখে সম্বোধন করে ওঠে রাধে রাধে। ভক্ত মনে আজও কৃষ্ণ বাঁশি বাজান, আজও রাধাকৃষ্ণ মিলনের জন্য উন্মুক্ত হন। আজও যমুনার একতানে বয়ে চলেন, তার জলরাশি গোপনে জানিয়ে দিয়ে যায় জয়দেবের সেই পথ। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী।

0: বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস, বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে। বাংলার ক্যানভাস
1: বাংলার ক্যানভাস নিয়ে বিশ্বজিৎ আর মৌসুমি আপনাদের সঙ্গে, আর পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছেন শ্রীরাধা। শ্রীরাধার সঙ্গে আমাদের যোগ আত্মার, ভালোবাসার। শ্রীরাধা এখানে যতটা না দেবতা, ততটা আমাদের ঘরের মেয়ে, আপনজন। শ্রীরাধাকে নিয়ে নানান কল্পকাহিনী রয়েছে। মানুষের সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে গড়ে ওঠে এরকম নানা কল্পকাহিনী। এই কল্পকাহিনীগুলোর একটা বড় অংশ কালের গর্ভে হারিয়ে গেলেও কিছু কিছু টিকে থাকে হাজার বছর। সেসব কল্পকাহিনী পৌরাণিক কাহিনী হিসাবে ধরা হয়। প্রতিটি সভ্যতার সঙ্গেই জড়িয়ে আছে এরকম নানান পৌরাণিক গল্প, আর পৌরাণিক গল্পগুলো সাধারণত মুখে মুখেই টিকে থাকে। আবার কোনো কোনো পৌরাণিক গল্পের লিখিত রূপও পাওয়া যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বেশিরভাগ পৌরাণিক গল্পই ধর্মের সঙ্গে জড়িত। তবে ধর্ম থেকেই পৌরাণিক গল্পের উত্থান হয়েছে, কি গল্পগুলোই কালক্রমে বিশ্বাসে পরিণত হয়েছে তা নিয়ে নানান তর্ক আছে। তাই মাইথোলজিতে চলে এসেছেন শ্রী রাধিকা। বিভিন্ন সময়ে এই গল্পগুলো থেকে শ্রী রাধিকা হয়ে উঠেছেন বিশ্বাস, এবং বাঙালিরা সেই বিশ্বাসে শ্রী রাধিকাকে জায়গা দিয়েছেন তার আপন মনে, আপন প্রাণে। বিভিন্ন সময় রাধিকার কথা যখন বলা হয়েছে, বিশেষত রাধা কৃষ্ণের প্রেমের কথা, তখন তো আমরা বললাম ব্রহ্ম বৈবাত্য পুরাণ, বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ, এই তিনটি বইতে কৃষ্ণের জীবনে ঘটে যাওয়া অনেক বাস্তব এবং অবাস্তব ঘটনার বর্ণনা আমরা দেখেছি। কৃষ্ণের উল্লেখ পাওয়া প্রথম গ্রন্থ

0: মহাভারত, যার সামান্যতম ইঙ্গিত নেই। এই তিনটি গ্রন্থেই কৃষ্ণের প্রেমিকা হিসাবে রাধাকে পাওয়া যায়। কৃষ্ণলীলার অনেকটা অংশ জুড়ে রাধা চরিত্র, আর বর্তমানে সব জায়গাতেই কৃষ্ণের সঙ্গে রাধাও পূজিত হন। যদিও রাধা কৃষ্ণের সম্পর্কটি ছিল সামাজিক এবং ধর্মীয় রীতির সম্পূর্ণ অবৈধ, কিন্তু তারপরেও গোড়াও এখনও পুরোমাত্রায় কুসংস্কারচ্ছন্ন হিন্দু সমাজ কেন কীভাবে এই সম্পর্কটিকে মর্যাদা দিয়েছে সেটা গবেষণার দাবি রাখে।
1: মহাভারতে রাধা চরিত্রটার কোনো উল্লেখ নেই, তবে লোকমুখে বা হিন্দুদের মধ্যে কৃষ্ণকে জনপ্রিয় করতে রাধা চরিত্রের ভূমিকা কিন্তু সব থেকে বেশি। রাধাকে প্রেম নিবেদন, তাতে ব্যর্থ হয়ে উত্তক্ত করা, রাধা রাজি হলে তার সাথে অনেকটা অনেকটা প্রেম লীলা, রাধার সারল্যের সুযোগ নিয়ে যত্রতত্র ব্যবহার, শেষে এইরকমই রাধার প্রেম। যদিও সমাজ প্রেক্ষাপটের বিচারে রাধা ও কৃষ্ণের সম্পর্ককে কখনোই বৈধতা দেওয়া হয় না, তাই রাধা কৃষ্ণের সম্পর্কে আলোকে যদি কৃষ্ণ চরিত্রটাকে ব্যাখ্যা করা হয়, তবে কৃষ্ণকে এক কথায় কিন্তু রাধার প্রেমে বিলাসিনী বলা হয়ে থাকে।

0: রাধা শুধু শ্যামের আপনজন নয়, বাঙালির সংস্কৃতিতে ঠাকুর ঘরে প্রাণে রাধা আছেন। যেখানে কৃষ্ণ আছেন সেখানে রাধা আছেন, আবার ঠিক তার উল্টোটাও, যেখানে রাধা আছেন সেখানে কৃষ্ণও আছেন। রাধা কৃষ্ণের এই যুগলবন্দি বাংলার সংস্কৃতিতে, বাংলার ভাবনায়, বাংলার প্রেমে বিরহে সবসময় অমলিন হয়ে আছে।
1: কিছু কিছু মতবাদে শ্রীকৃষ্ণের অস্তিত্ব মানা হলেও শ্রীরাধার অস্তিত্বকে অস্বীকার করা হয়। বলা হয় তিনি শ্রীকৃষ্ণের প্রেম ও শক্তিরও ম্যানিফেস্টেশন, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রেম শক্তিকে মানব রূপের কল্পনা করা হয়। সম্ভবত এই ধারণার অন্যতম কারণ যে মহাভারত ও ভগবতের শ্রীরাধার উল্লেখ নেই। তবে এই মত কিন্তু গ্রহণযোগ্য নয় সব জায়গায়, কারণ মহাভারতকে পৌরাণিক ইতিহাস হিসাবে মানলে এবং তার চরিত্রগুলো শ্রীকৃষ্ণের অস্তিত্বকে মেনে নিলেও শুধুমাত্র অনুলিখিত হওয়ার জন্য শ্রীরাধাকে কল্পনা হিসেবে ভাবা উচিত কিন্তু নয়।

শ্রীকৃষ্ণ থাকলে রাধা থাকবেই। শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির আধার তিনি, তিনি শুধুমাত্র কল্পনা হতে পারেন না। কল্পনাকে আশ্রয় করে তিনি কখনো পরমবতার শ্রীকৃষ্ণ জগৎকে প্রেমের শিক্ষা দিতে পারেন। অর্থ ছাড়া যেমন শব্দ মূল্যহীন, তেমনি রাধা ছাড়া কৃষ্ণলীলা কিন্তু মূল্যহীন।

0: রাধার সঙ্গে বাঁশি, সেই বাঁশি শুনে রাধা কখনো ঘরে থাকেন না, ছুটে আসেন। আর সেই বাঁশির সুর যখন বাংলার ঘরে ঘরে পৌঁছায়, রাধা কিন্তু পৌঁছে যান। আর সে রাধা অপেক্ষা করেন বাঁশির জন্যে, বাঁশির সুরের জন্যে।
1: পুরাণ আমাদের কাছে অতি প্রাচীন ইতিহাস, আর ইতিহাসের মতভেদের মতো পুরাণেও মতভেদ আছে। রাধারানীর জন্মকাহিনী নিয়ে যেমন আপনাদেরকে বলেছি যে বেশ কিছু মতভেদ আছে, তেমন রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়েও কিন্তু বেশ কিছু পুরাণে মতভেদ আছে। কৃষ্ণের সখা যখন শ্রীদামা এই তার মানে কথা যখন আসে পুরাণে, সেখানেও রাধাকৃষ্ণকে নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে, যার পরিণামে কৃষ্ণ বলা হয়েছিল একটা সময় বৃন্দাবন ত্যাগ করেছিলেন এবং রাধাকে বিরহ সহ্য করতে হয়। প্রায় 100 বছর পর কৃষ্ণ শেষ 14 বছর রাধার সঙ্গে পুনরায় জীবনযাপন করেছিলেন। আর পুরাণ অনুযায়ী রাধা মর্তে তার মাতার গর্ভ থেকে জন্ম নেননি, সে কথাও বলেছি আপনাদের। জন্মের কাহিনী এবং রাধাকৃষ্ণের প্রেম সব কিছুই আপনাদের সামনে। কৃষ্ণের বৃন্দাবন ত্যাগের পর রাধার বিরহ এবং কৃষ্ণের জন্মের সময় অবধি, তার 9 মাস আগে জন্মের হয়েছিল ঠিকই রাধার, মানে পুরাণে তাই আছে বা বিভিন্ন বইতে তাই আছে, কিন্তু তাও তিনি 9 মাস পরেই প্রথম কৃষ্ণকে দেখে তারপরেই চোখ মেলেছিলেন। রাধাকৃষ্ণের প্রেম যে দেহজ ছিল না, তা যেন আত্মিক ছিল, তার সব থেকে বড় প্রমাণ কি জানেন? বড় একটা প্রমাণ এটাই যে প্রেম সত্ত্বেও রাধা কিন্তু কোনোদিনই কৃষ্ণকে পুরোপুরি চাননি। রাধা শুধুমাত্রই কৃষ্ণের প্রেমকে চেয়েছিলেন, কৃষ্ণের মনকে চেয়েছিলেন।
0: বৃন্দাবনের সেই পথে এখনো রাধারানীর খোঁজ করেন সেই প্রেমিক। বৃন্দাবনের গাছে গাছে যখন ফুল ফোটে, তখন রাধারানীর অপেক্ষাতে দিন কাটে কত বাঙালি প্রেমিকের। রাধাকে তো আপন করেছেন বাঙালি, তার জীবনশৈলীতে, জীবনচর্চায়, ভালোবাসায় রাধারানীকে ভুলতে দেননি। এবং সেই মেঠো পথে যখন বৃন্দাবন থেকে

0: বাংলার গ্রামে গ্রামে রাধারানী চলে আসেন সে বষ্টমীর কণ্ঠে বা বাউলের একতারায়। রাধারানী কিন্তু আসলে সুর হয়ে পৌঁছে যান প্রত্যেক বাঙালির হৃদয়ে। তাই আমরা যারা রাধা কৃষ্ণকে নিয়ে চর্চা করি, যাপন করি, তাদের কাছে রাধারানী বিচ্ছিন্ন কেউ নন। তিনি শুধু কৃষ্ণের প্রেমিকা নন, তিনি বাংলার আপামর জনগণের প্রেমিকা হিসাবে থাকেন। এবং বারবার যখন আমরা রাধার কথা বলেছি, তার রেফারেন্স বা অনুষঙ্গ এসেছে, তখন কিন্তু বাঙালির হৃদয়ের সন্ধান খুঁজেছি। আর রাধা হয়ে উঠেছেন রাই বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। আর যেন সেই বৃন্দাবনে ফুল ফুটেছে, আর সেই ফুলের সন্ধান করছি আমরা বাংলার ক্যানভাসে। হয়তো আরও অনেকটা পথ আমরা হাঁটতে পারতাম, যে পথে বৃন্দাবন থেকে রাধা আসেন বাংলার ঘরে ঘরে, সে পথেও করতে পারতাম। তবে হৃদয়ে যখন রাধা থাকেন, তখন আর পথ খুঁজতে হয় না। এ কথা বলেই আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে বিশ্বজিতার মৌসুমি।
1: ভালো থাকবেন, আর অবশ্যই ভালো রাখবেন আপনার আশেপাশের মানুষজনকে। গান লিখে গেলাম সার্থকী ব্যানার্জির কণ্ঠে।

0: বাংলা আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায়। কৌশিক গোস্বামীর কণ্ঠে গান শুনছিলেন এবারে জগন্ময় মিত্র।
1: বলেছিলে তাই চিঠি লিখে যায়।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায়, প্রথম।

অজয় চক্রবর্তী এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দৈত্য কণ্ঠে আদর। এবারে তনিকা ভট্টাচার্যের কণ্ঠে

0: আপনারা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 1:03 হয়ে 58 সেকেন্ড। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শুনে নিন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুঁ।

গানটি শুনছিলেন চিন্ময় আদকের কণ্ঠে। আকা শুনছেন বাংলা আধুনিক গান শুধুমাত্র ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানের আজকের শেষ গান শুনে নিন সৌমিতার কণ্ঠে, তারপর রাত দুটো থেকে শুনবেন বাংলা ছায়াছবির গান।

শুভমিতার কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা আধুনিক গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুরু হচ্ছে এখন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন, বর আসবে এখুনে ছায়াছবি থেকে, সোহম চক্রবর্তীর কণ্ঠে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 2:54, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গান বর আসবে এখুনে।

মহারুদ্র ছায়াছবি থেকে আশা ভোসলের কণ্ঠে গান শোনার পর এবারে ওপেনটি বায়োস্কোপ ছায়াছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে

বাংলা ছায়াছবির গান অনুষ্ঠানে মানসী ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে গান শোনার পর এবারে বাপি লাহিড়ীর কণ্ঠে, ছবির নাম অগ্নিত্রিস।

17-1 ব্রোকেন লাইন্স ছায়াছবি থেকে মধুপর্ণা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে গান শোনার পর এবারে কুমার শানুর কণ্ঠে। ছায়াছবির নাম প্রথম দেখা।

প্রথম দেখা ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:33। শুরু হচ্ছে এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজকে প্রথমে শুনে নিন লোকগীতি। প্রথম গানটি রীনা দাস বাউলের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন লোকগীতি। এবারে নজরুল গীতি, প্রথমে ফিরোজা বেগমের কণ্ঠে।

সুস্মিতা গোস্বামীর কণ্ঠে নজরুলগীতি শোনার পর এবারে নানা রঙের গানের অনুষ্ঠানে শুনে নিন ভক্তিমূলক গান, প্রথমে ঋষভ সুপ্রিয়র কণ্ঠে।

সাধনা সারগমের কণ্ঠে ভক্তিমূলক গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 3:59:16। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন ভোর 4টে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন সেতার বাদন, শিল্পী পণ্ডিত অসীম চৌধুরী, রাগ বসন্ত মুখারি, তবলায় পণ্ডিত পরিমল চক্রবর্তী।

0: সেতারে শুনলেন রাগ বসন্ত মুখার্জী, শিল্পী ছিলেন পণ্ডিত অসীম চৌধুরী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন শুনবেন গিটার বাদন রাগ ভৈরবী, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য।
1: বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো।

এতক্ষণ গিটারে শুনলেন রাগ ভৈরবী, শিল্পী ছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। প্রভাতী অনুষ্ঠান আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 5ই জুলাই রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। আজ আপনাদের শোনাব ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কিছু গল্প জীবনের। আগামীকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই পুণ্যলগ্নের প্রাক্কালে আপনাদের জন্য নিয়ে এসেছি তার জীবনের কিছু গল্প, তার প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে। তবে এই মুহূর্তে শুরু করছি পাহাড়ি শ্যানালের গাওয়া একটি অতুল প্রসাদের গান দিয়ে, সে ডাকি আমারই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শুক্রবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। সেদিনকে তিতলির বাড়িতে গেছিলাম। তিতলিকে তো আপনারা সবাই চেন, সেই যে ছোট্ট মেয়েটি যে দাদুর কাছে অনেক গল্প শোনে, আর সেই গল্পগুলো সে সুন্দরভাবে হৃদয়ঙ্গম করে পরের দিন কিন্তু বন্ধুদেরও শোনায় তার স্কুলে গিয়ে। সেই জন্য স্কুলে তার খুব পপুলারিটি রয়েছে। তিতলির এক দাদা উজ্জয়ন, সে ডাক্তারি পড়ছে ফাইনাল ইয়ার, কিন্তু তার ইতিহাস সম্বন্ধে অদ্ভুত একটা ভালো লাগা রয়েছে। ইতিহাস, দর্শন এগুলো নিয়েও কিন্তু সে রীতিমতো চর্চা করে, এবং স্বাভাবিকভাবেই দাদুর কাছ থেকেই সেই ইন্সপিরেশনটা পেয়েছিল, ঠিক যেমন ছোটবেলায় তিতলিও পাচ্ছে। আসলে দাদু একটা কথা বারবার করে বলেন, যে কথাটা খুব গুরুত্বপূর্ণ জীবনে, সেই কথাটা হলো, দেখ, ইতিহাসের উদ্দেশ্য কেবল অতীতের বিচার নয়, বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়াও তার একটা গুরুত্বপূর্ণ কাজ। এই কথাটা ছোটবেলা থেকে উজ্জ্বল শুনেছিল এবং ধীরে ধীরে তার ইতিহাসের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল, যে আমরা শুধু তো ইতিহাসের উদ্দেশ্য অতীত নিয়ে থাকি না, ইতিহাসকে আমরা যেমন বর্তমানকে বুঝতে পারি, তেমনি ভবিষ্যৎ সম্পর্কেও কিন্তু সচেতন হতে পারি। কারণ যে কোনো একটা ঘটনা শুধু ঘটনা নয়, সেই ঘটনাটার পাশাপাশি সেই ঘটনাটা কিন্তু আমাদের অনেক কিছু জিনিস সম্বন্ধে পূর্বাভাস দেয়, সেই পূর্বাভাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেদিনকে ছিল পশ্চিমবঙ্গ দিবস। উজ্জয়ন এখন তার কলেজের ছুটিতে বাড়িতে এসেছে, তিতলিও সেদিনকে ছুটি ছিল, দাদুর সঙ্গে বসে বসে গল্প করছেন। দাদুরই এক বন্ধু কুণ্ডুবাবু এসেছিলেন। কুণ্ডুবাবু নিজেও খুব পড়াশুনো করা মানুষ, তিনি মনে হয় কোনো কলেজের প্রফেসর বা প্রিন্সিপাল কিছু ছিলেন, তিতলি ঠিক জানে না, কিন্তু তার কথাবার্তা খুব ভালো লাগে, বিশেষ করে দাদুর সঙ্গে যখন কুণ্ডুবাবুর কথা হয়। তো যাই হোক, সেদিনকে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল এবং হতে হতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাও এলো। তো উজ্জয়ন তখন বলল, আসলে দাদু, আমার একটা জিনিস মনে হয়, আসলে তিতলি যখন উজ্জয়ন দাদু বা দাদুর বন্ধুরা কথা বলে, চুপ করে বসে বসে খেলা করে ঘরের কোণে, কিন্তু সে কানটা থাকে পুরো তার কথার দিকে, এবং সেই কথাগুলোর মধ্যে সে এমন কিছু কিছু জিনিস শেখে বা শিখতে পারে, যেগুলো পরে দাদুর সঙ্গে জিজ্ঞেস করে দাদুর কাছ থেকে সেগুলো সম্বন্ধে বুঝে নেয়, এবং খুব স্বাভাবিকভাবেই তার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, সে পরের দিন স্কুলে গিয়ে বন্ধুদের বলে। তো দাদু যেমন, দাদুকে উজ্জয়ন বলল, দাদু জানো তো, আমি শ্যামাপ্রসাদের একটি ডায়েরি পড়েছিলাম, এবং সেখানে তিনি কি সুন্দর করে তার জীবনের প্রত্যেকটা কথাকে তুলে ধরেছিলেন, তার ছোটবেলাকার কথা, তার চিন্তাভাবনা। দাদু বলল, কীরকম শুনি। তো তখন উজ্জ্বল তার কথাগুলো বলতে শুরু করলো, সে যেগুলো পড়েছে বা যেগুলো তার কাছে মনে আছে যেগুলো। তো সেই কথাগুলো আমরা উজ্জ্বলের কাছ থেকে শুনব, তবে তার আগে এই মুহূর্তে একটা ছোট্ট গানের বিরতি। রোহিণী রায়চৌধুরীর কণ্ঠে অতুল প্রসাদের একটি গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবারে চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আমরা যখন তিতলির বাড়িতে তিতলির দাদা উজ্জয়নের কথা শুনছিলাম, সেদিনকে উজ্জয়ন বলছিল, আসলে জানো দাদু, শ্যামাপ্রসাদের কথা বলতে গেলেই আমাদের বিশেষ করে আশুতোষের কথা কিন্তু বুঝতে হবে বা জানতে হবে। কারণ তুমি তো বলো যে একটি বীজ কিভাবে গাছ হয়ে উঠবে, সেটা বীজের ভেতরকার যে ক্ষমতা তার উপর নির্ভর করে, তার বড় হওয়ার উপর নির্ভর করে। আশুতোষ মুখোপাধ্যায় তখন ছিলেন একজন জাজ, তিনি হাইকোর্টে প্র্যাকটিস করছেন। তার বাবা ডক্টর গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ঠাকুর, মানে শ্যামাপ্রসাদের ঠাকুরদা, তিনি বলতেন যে তার ছেলে চাকরি করেনি তার ইচ্ছা নয়, তবে যদি কখনো তিনি কোনো চাকরি নেন তাহলে হাইকোর্টের জজিয়তি ছাড়া যেন আর কিছু নয়। তা এটা নিয়ে একটা খুব মজার গল্প আছে জানো দাদু। বললে শুনি কীরকম গল্প। বলে শ্যামাপ্রসাদের স্মৃতিকথাতে আমরা পেয়েছিলাম, তিনি লিখছেন যে যখন বাবা ওকালতি করতে, বাবা মানে আশুতোষ মুখোপাধ্যায়, তখন যা রোজগার হতো তা জজের বেতনের চেয়ে কম ছিল না, কিন্তু তার খুব আগ্রহ ছিল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়ে সেই পদে প্রতিষ্ঠিত হওয়া এবং শিক্ষার দ্বারা দেশকে নতুন আলোতে উদ্ভাসিত করা। এ প্রসঙ্গে আর একটা কথা মনে পড়ল, যখন সুভাষচন্দ্র বসু আশুতোষের স্মরণসভায় বলেছিলেন, আজ যে বাংলা ভাষায় আমরা কথা বলছি সেজন্য আমরা স্যার আশুতোষের নিকট কৃতজ্ঞ, তিনি বাংলা ভাষাকে সে যুগে ইংরেজির সমান মর্যাদা দিয়েছিলেন, বাংলা আর বাঙালি আনা দুই ছিল তার আত্মস্থ। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আশুতোষের, মানে আমরা যে ছবি দেখেছি সবসময় ধুতি চাদর পরে থাকতেন শুধু কোটের সময়টুকু ছাড়া, তো এই যে বাঙালি আনা তার মধ্যে অসম্ভব রকম ছিল। তো এটাও কিন্তু পরবর্তীকালে শ্যামাপ্রসাদের মধ্যে আমরা পেয়েছি, উজ্জয়ন বলছে। তো আশুতোষ যখন সেই সময় ভাইস চ্যান্সেলর তার হওয়ার ইচ্ছে, তিনি বুঝতে পেরেছিলেন যে যদি জজ তিনি হতে পারেন সেখান থেকে খুব সহজেই তিনি ভাইস চ্যান্সেলর হতে পারবেন। তো এরকম কিছু ঘটনার কথা আশুতোষের ছোটবেলায় জীবন, আশুতোষের ছাত্র জীবন বলে একটি বই বেরিয়েছিল, অতুল ঘটক বলে একজন লিখেছিলেন, তো সেই বইটাতে বিভিন্নভাবে লিখেছিলেন, তার ভূমিকা লিখেছিলেন দীনেশচন্দ্র সেন। এবং একটা মজার ব্যাপার দাদু জানো তো, যে এই বইটা যখন 1921 সালের আশুতোষ সেই বই প্রকাশে মত দেননি, প্রথমবার বইয়ের পাণ্ডুলিপি তিনি সিন্ধুকে পুরে তালাবন্ধ করে রেখেছিলেন, তার মৃত্যুর পরে বেরিয়েছিল সেই বইটা। আর একটা ব্যাপার, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রীদের সেই বইটি দেওয়া হতো তাদের জীবনে আদর্শ বা অনুপ্রেরণা হিসেবে বোঝার জন্য আশুতোষের জীবন। তো আশুতোষের জীবন নিয়ে আমরা তো কখনো গল্প করতেই পারি। তো আজকে আমরা যেহেতু শ্যামাপ্রসাদের কথা বলছি, তো শ্যামাপ্রসাদ যখন লিখছেন তার বাবার কথা, যে এই যে তিনি যখন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিলেন তার শিক্ষার প্রচার প্রসারের জন্য, তারপরে তিনি বিচারপতির আসন গ্রহণ করার যখন আহ্বান এলো তখন তিনি সেটা গ্রহণ করতে ইচ্ছে প্রকাশ করলেন। তো তখনকার নিয়ম অনুযায়ী এই পদ থেকে ভাইস চ্যান্সেলর হওয়া যায়। তা সেই সময় তার ঠাকুমা শ্যামাপ্রসাদের বেঁচে আছেন, তার এক পুত্র আর কন্যার মৃত্যু হয়েছিল, সেই জন্যে তিনি খুব মানসিকভাবে অনেকটা দুঃখে থাকতেন। বাবাকে তিনি খুব মানে ভালোবাসতেন, বাবার বাবাও কখনো মায়ের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেননি, শ্যামাপ্রসাদ লিখছেন। তো এই যে ঘটনাটা একবার হয়েছিল, যে যখন কিছুদিন আগেই বিলেতে সপ্তম এডওয়ার্ড রাজ্যাভিষেক উপলক্ষে কলকাতার কিছু প্রতিনিধিদের যাবার জন্য লর্ড কার্জন বলেছিলেন। তো আশুতোষেরও নিমন্ত্রণ হয়েছিল, কিন্তু আশুতোষের মায়ের যেহেতু অমত ছিল, সেই জন্য এত বড় সম্মানের আহ্বানও তিনি বিনা দ্বিধায় প্রত্যাখ্যান করেছিলেন। তো যখন এই হাইকোর্টের জজ হওয়ার চিঠি এলো, তখন বাবা মাকে জিজ্ঞেস করলেন যে কি করব। আশুতোষ তার মাকে জিজ্ঞেস করলেন। আশুতোষের মা খুব লেখাপড়া জানতেন না, কিন্তু তিনি খুব বুদ্ধিমতী ছিলেন, স্বাধীনচেতা ছিলেন। তার ছেলে চাকরি করবে এই ইচ্ছে তার ছিল না। তখন বাবা, মানে আশুতোষ, এটা যেহেতু শ্যামাপ্রসাদ লিখছেন, তার বাবার কথা অর্থাৎ গঙ্গাপ্রসাদের কথা, ঠাকুরদার কথা বললেন এবং বললেন যে জজিয়তি যদি করো তাহলে তুমি একমাত্র চাকরি করতে পারো এবং সেখান থেকে ভাইস চ্যান্সেলর হওয়ার যে সম্ভাবনা সেটাও তিনি জানালেন। তো শেষকালে অনিচ্ছা সত্ত্বেও ঠাকুমা মত দিলেন। চিঠি লিখে বাবা তার সম্মতি জানালেন যে ঠিক আছে, আমি রাজি আছি এই জজিয়তি পোস্টটি নেওয়ার জন্য। অদ্ভুত কাণ্ড, সেই রাত্রেই ঠাকুমা উঠে বাবাকে ঘুম থেকে তুলে বললেন যে না, তিনি মনস্থির করতে পারছেন না যে পুত্র পরের ঘরে চাকরি করবে, তা সে যত বড় চাকরি হোক না কেন। বাবা তখন তাকে বুঝিয়ে বললেন না, তার উত্তর সিমলাতে লাট সাহেবের কাছে চলে গেছে। কিন্তু ঠাকুমা এতটাই বাস্তববাদী ছিলেন, তিনি বললেন আরে চিঠি যেতে 3 দিন লাগবে, তার আগে তুমি টেলিগ্রাম করে জানাও তিনি এই পদ গ্রহণ করবেন না। তখন অনেক বুঝিয়ে সুঝিয়ে বাবা তাকে শান্ত করলেন। তো এইরকম একজন দৃঢ়চেতা মহিলা ছিলেন শ্যামাপ্রসাদের ঠাকুমা। তাহলে এই যে লিনেজটা, সেটা কিন্তু আমরা তাহলে বুঝতে পারছি কতটা মানসিক জোর এবং শক্ত মেরুদণ্ড রয়েছে মানুষটার। তো এই যে ছোট থেকে একটা বাঙালিয়ানা, একটা ভারতীয় জাতীয়তাবোধ বা ইত্যাদির মধ্যে থেকে কিন্তু শ্যামাপ্রসাদ বড় হয়েছিলেন। তো তখন কুণ্ডুবাবু এই কথাটা বলছিলেন। এরপরে আরও অনেক কথা উঠে এলো, তবে তিতলির খুব মজা লেগেছিল যখন দাদা শ্যামাপ্রসাদের ছোটবেলার নামের ব্যাপারে একটা গল্প বলেছিল। তো সেই গল্পটা কীরকম সেটা আমরা পরে তিতলির কাছে শুনেছিলাম, কারণ তিতলি স্কুলে তার বন্ধুদের বলেছিল। শ্যামাপ্রসাদের নাম প্রথমে রাখা হয়েছিল বেনি। তো বেনি নামটা যখন ছিল তখন ঠিক আছে, স্কুলে গেছে, তো হঠাৎ করে তাদের একটা কোন পাঠ্য বই লেখা আছে যে বেনি খুব খারাপ ছেলে। তো বেনি খারাপ ছেলে, এটা যেই স্কুলের মানে অন্যান্য বাচ্চারা শুনেছে, সঙ্গে সঙ্গে তারা এসে তার পেছনে লাগতে শুরু করলো যে বেনি খারাপ ছেলে, বেনি খারাপ ছেলে। তো স্বাভাবিকভাবেই একটা বাচ্চা ছেলে স্কুলের মধ্যে তার নিজের খারাপ লাগছে। তো এ তখন এসে বাবাকে বলল যে আশুতোষকে যে বাবা আমার নাম বেনি রাখলে হবে না, আমার বেনি নামটা চেঞ্জ করে দাও। তখন বাবা বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমার নাম হোক শ্যামাপ্রসাদ, এবং সবাইয়ের নামই তখন প্রসাদ দিয়ে রাখা হলো তার ভাইদের। তো এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে তার ছোটবেলাটা গড়ে উঠেছে, ছোটবেলাকার অনেক স্মৃতি রয়েছে তার জীবনের সঙ্গে। কিন্তু পরবর্তীকালে যখন শ্যামাপ্রসাদ বড় হলেন, তখন কিন্তু তার জীবনের অনেকগুলো ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং। তখন দাদু বলল উজ্জয়নকে যে কীরকম ব্যাপারটা, তখন উজ্জয়ন বলছে জানো তো, যখন আশুতোষ মুখোপাধ্যায় বিহারের পাটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, এই ঘটনাটা কিন্তু গভীর রেখাপাত করেছিল যুবক শ্যামাপ্রসাদের মনে। তিনি নিজেই জানিয়েছিলেন যে পিতার মৃত্যুতে তার জীবন থেকে সমস্ত আনন্দ উধাও হয়ে যায়। এরপরে শ্যামাপ্রসাদ মাত্র 23 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হন, এবং যখন আইন পড়তে তিনি যান ইংল্যান্ডে 1926 সাল নাগাদ হবে, কারণ বাবার মৃত্যু 2 বছর বাদে, সেই সময় ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর একটা সম্মেলন হয়েছিল এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই ইংল্যান্ডে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি সেখানে যোগদান করেন। কলকাতায় ফিরে এসে আইনজীবী হিসেবে হাইকোর্টে যোগদান করেন এবং 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে তিনি বিধানসভায় প্রবেশ করেন। আর 1934 থেকে 1938 সাল অবধি তিনি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তখন দাদু বলছেন, বাহ, তুমি তো বেশ অনেক খবরই রাখো দেখছি। তখন উজ্জয়ন বলল, আসলে জানো তো দাদু, তোমার কাছ থেকে ছোটবেলা থেকে যখন এই ইতিহাসের ব্যাপারগুলোকে, ভালো লাগাগুলো, গল্পগুলো শুনতে আরম্ভ করেছিলাম, তখনই কিন্তু আমি এই বিভিন্ন জিনিসগুলোকে মনে রেখেছি, বা ওই একটা ঘটনার সঙ্গে অন্য ঘটনাটাকে মনে রেখে ওই সময়টগুলোকে মোটামুটি মাথায় রাখতে পারি। তখন দাদু বললেন যে খুব

সুন্দরভাবে তুমি বলেছ। তবে একটা জিনিস কি তুমি জানো যে উপাচার্য হিসেবে সবথেকে কনিষ্ঠতম উপাচার্য হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মাত্র 33 বছর বয়সে? তখন উজ্জ্বল বলল, হ্যাঁ আমি সেটা জানি। আর এটাও ঠিক কথা যে উপাচার্য হিসেবে তিনি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছিলেন, যেগুলো কিন্তু সেই সময়ের হিসেবে ছিল যুগান্তকারী সিদ্ধান্ত। তখন দাদু বলল, কীরকম? তিনি বললেন, নতুন কোর্স হিসেবে তিনি এগ্রিকালচারের ওপর ডিপ্লোমা চালু করেছিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে এই ভারত কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষিকে বিজ্ঞান হিসেবে সাধারণ মানুষের কাছে শেখানোটা খুব জরুরি। আর তার পাশাপাশি এই যে প্রাচ্যের যে অবদান পাশ্চাত্যের কাছে, সেটাকে আরও বেশি গাঢ় করে তুলে ধরার জন্য তিনি ভারতের প্রতিবেশী দেশ চীন এবং তিব্বতের ভাষা শিক্ষার উপরে কোর্স চালু করেছিলেন বিশ্ববিদ্যালয়ে। তার আমলেই কিন্তু কলকাতার বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল লাইব্রেরি হল হয়েছিল। আর প্রতি বছর তিনি 24শে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন করতেন। আর একটা কাজ, যেটা আমি প্রথমে বলেছিলাম সুভাষচন্দ্র বসুর কথা, যে সুভাষচন্দ্র বসু বলেছিলেন আশুতোষ সম্বন্ধে যে বাংলা ভাষায় আমরা যে কথা বলছি আজকে, এ ব্যাপারেও কিন্তু আশুতোষকে আমরা সর্বাগ্রে স্থান দেব বিদ্যাসাগরের পাশাপাশি। তো এই বাংলা ভাষা নিয়ে কিন্তু বা বাংলা সংস্কৃতির ওপরে তার কতটা ভালো লাগা ছিল বা শ্রদ্ধা ছিল, 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি প্রথমবারের জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলায় ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং সেই সময়ের প্রচলিত যে রীতিনীতি, সেটা ভেঙে মাতৃভাষাকে সম্মান জানানোর এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে, এটা কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। তো এই রকম অনেক কিছু কাজ আমরা কিন্তু শ্যামাপ্রসাদের কাছ থেকে পেয়েছিলাম। আসলে আশুতোষের জীবনের আদর্শ, দেশপ্রেম, শিক্ষানুরাগ, এই শৈশব থেকেই কিন্তু শ্যামাপ্রসাদের চরিত্র গঠনে একটা গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। দাদু এই কথাটা বললেন, শ্যামাপ্রসাদ প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিল, তারপরে আইনশাস্ত্রে অর্থাৎ লতে উচ্চশিক্ষা গ্রহণ করেছিল একজন মেধাবী শিক্ষাবিদ হিসেবে, এবং নিজের অসামান্য প্রতিভা, সেই প্রতিভার স্বাক্ষর কিন্তু তিনি তার সমস্ত কাজে রেখে গেছেন। তো এইভাবে তারা যখন গল্প করছিল, তখন কিন্তু তিতলি বসে বসে সেসব গল্পগুলো শুনছিল মন দিয়ে, কারণ পরের দিন স্কুলে গিয়ে তাকে তো বলতে হবে। আর আমিও চুপি চুপি শুনে নিয়েছিলাম আপনাদের জানানোর জন্য। এরপরে উজ্জয়ন শ্যামাপ্রসাদের জীবনের না কিছু মজার মজার গল্প, ঘটনা বা গল্প সে সময় বলছিল। যেমন একবার তারা কাশীতে বেড়াতে গেছিল, সেই কাশীতে বেড়াতে যাওয়ার সময় তাদের মধুপুরে একটা বাড়ি ছিল, সেখানে বিভিন্ন মানুষজন যেতেন। তো সেখানে একটা খুব মজার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আপনাদের বলবো। তবে এই মুহূর্তে মঞ্জু গুপ্তের কণ্ঠে একটি গান অতুল প্রসাদের।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ রবিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। উজ্জয়ন যখন বিভিন্ন রকম মজার ঘটনা শ্যামাপ্রসাদের বলছিল, সেটা তিতলির খুব ভালো লেগেছিল। তো একবার তারা কোথাও বেড়াতে গিয়েছিল, আগ্রা থেকে ফতেপুর সিক্রির দিকে কোথাও যাচ্ছিল। প্রায় 12-14 মাইল এক্কা ঘোড়া চড়া একটা গাড়িতে যেতে হয়েছিল। তো সেই সময় তাদের সঙ্গে কিছু বিশিষ্ট মানুষ ছিলেন, তার মধ্যে ছিলেন বিরাজ নন্দী, বিরাজ কুণ্ডু। তো তিনি হিন্দিতে তার খুব দখল ছিল না, তিনি বুঝতে পারছিলেন না। তিনি তখন এক্কা চালককে বললেন, আরে বাবু, তোমারা গাড়িতে আমারা পিছ মে বেদনা হো গিয়া। তখন সে চালকও খুব মজার ছিল, সে বলল, হুজুর ডালিম তো নেহি হুয়া। তখন কি হাসি আমাদের সকলের। কাশী বেড়ানোর সময় রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ সঙ্গে গেছেন, বিশিষ্ট একজন সে সময়ের পণ্ডিত মানুষ। তো তার বিষয়ের অনেক গল্প তিনি লিখেছিলেন। যখন রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণ, সেই সময় পণ্ডিত মানুষ, খুব গোঁড়া বলে তাকে মনে হতো, 1913 সালে যখন শ্যামাপ্রসাদের উপনয়ন হয়, তখন শুদ্ধ কিভাবে আচার বিচার মেনে চলতে হয় সেই নিয়ে সন্ধ্যাহ্নিক না করলে, মানে না করে খাওয়া যায় না, ইত্যাদি ব্যাপার নিয়ে তাকে খুব পরামর্শ দিয়েছিলেন। তো একজন পণ্ডিত মানুষ, তিনি সন্ধ্যাহ্নিক না করে তা কী করে চলতে পারে সেটা তখন তার বোধগম্য ছিল না শ্যামাপ্রসাদের। তো একদিন গঙ্গার ঘাটে বেড়ানোর সময় কচুরি গলি থেকে গরম তৈরি কিছু খাবার বিদ্যাভূষণ কিনে বাড়ি ফিরে সব খাওয়া হবে ভাবছিলাম। তো হঠাৎ গঙ্গার ধারে বেশ বাতাস দিচ্ছে, তা তিনি একটা জায়গায় অন্ধকারে আড়ালে বেশ নির্বিবাদে সব খেতে শুরু করলেন। তখন শ্যামাপ্রসাদ তাকে জিজ্ঞেস করলেন, আরে সন্ধ্যাহ্নিক না করে আপনি খাচ্ছেন? তখন রাজেন্দ্রভূষণ হাসতে হাসতে উত্তর দিলেন, আরে বিশ্বনাথের দেশেও সবের দরকার হয় না। তো কাশিতে তারা তো খুব ভালো করে বেড়ানো হয়েছে। তো বিদ্যাভূষণ কাশিতে এসে আর একটা ঘটনা ঘটেছে। কাশিতে গিয়ে অনেকেই কিছু দান, কিছু না কিছু দান করে যান। তো বিদ্যাভূষণ তার নস্যি না হলে এক মিনিটও চলে না। তিনি খুব বীরত্বের সঙ্গে প্রচার করলেন, কাশিতে এসে আমি নস্য দান করব। তো এটা একটা খুব বড় রকমের ত্যাগ,